0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, বিশে আশ্বিন, 23শে রবিউল সানি, 5ই অক্টোবর, বাংলাদেশ বেতার। খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী 1 বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে, বললেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। অতি বিদ্রোহীদের দখলকৃত এলাকা পুনরুদ্ধারে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের সরকারি বাহিনীর। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভন সুলিভান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মত বিনিময় হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2 লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন 54তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা এবং প্রয়োজন অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রচলিত অর্থায়নের উৎসের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাংলাদেশ এখন আর্থিক কাঠামোতে মৌলিক পরিবর্তনের দিকে এগোচ্ছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উচ্চ সুদে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কোমিজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন,
2: আপনারা ওয়েজ বোর্ডের কথা বলেছেন, ওয়েজ বোর্ডের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয় ওয়েজ বোর্ডটা আসলে ডিক্লেয়ার করে, যদিও শ্রম মন্ত্রণালয়, যেহেতু আপনারা আমাদের একই মন্ত্রণালয়ের একসাথে কাজ করি আমরা সহকর্মী, আমরা এই বিষয়ে যতটুকু চাপ প্রয়োজন করার দরকার বা যতটুকু আলাপ আলোচনা করার দরকার ততটুকু করা হচ্ছে, প্রয়োজন আরো বৃদ্ধি করা হবে।
0: সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন হুমকির মুখে পড়ছেন, তেমনি জনগণ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। আপনজনদের নামে সম্পদ লিখে দিয়েও বৃদ্ধ বয়সে বাবা মায়ের নিঃস্ব হওয়ার দিন এবার শেষ হচ্ছে। জীবন সায়াহ্নে এসে প্রবীণদের আবাসন ও অর্থনৈতিক নিরাপত্তা দিতে যুগান্তকারী আইনি সংস্কার এনেছে রাষ্ট্র। আজীবন ভোগদখলের অধিকার রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন এই বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে বৃদ্ধ বয়সে বাবা মা থাকবে সুরক্ষিত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: জীবনের সবটুকু অর্জন সন্তানদের নামে বিলিয়ে দেওয়ার পর অনেক বাবা মায়েরই ঠাঁই হতো বৃদ্ধাশ্রমে কিংবা অবহেলায়। তবে সম্পত্তি হস্তান্তর আইন 2026 এর নতুন সংশোধনী প্রবীণদের সেই অনিশ্চিত ভবিষ্যতের চিরতরে অবসান ঘটাচ্ছে। এখন থেকে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের জমি বা বাড়ি দান করলেও দাতা বেঁচে থাকা পর্যন্ত তা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ফলে আইনিভাবে সুরক্ষিত থাকবে তাদের মাথা উপরের ছাদ। এই আইনের ফলে আগের সম্পত্তি হস্তান্তর আইনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া।
5: একটা নতুন ধরনের সম্পত্তি হস্তান্তরের ধারণা, এবং এতে করে আমি মনে করি না যে আগে যে সমস্ত সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া ছিল তাতে এর কোনো প্রভাব পড়বে। কাজেই এটা আমি আরো মনে করি যে এটা তো খুবই একটা উল্লেখযোগ্য আইনি সংস্কার হয়েছে।
4: সংশোধনীর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এটি প্রবীণ সামাজিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করবে। অনেকে সংশয় প্রকাশ করেছিলেন যে এটি মুসলিম পারিবারিক আইনের সাথে সাংঘর্ষিক হবে কিনা, কিন্তু বাস্তবে প্রচলিত হেবা বা সাধারণ দান ব্যবস্থার উপর এটি কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
5: শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ শরিয়া আইনে যেই দানের প্রক্রিয়া আছে সেটাকে এটা দ্বারা রহিত করা হয়। সুস্পষ্ট ভাবে বলা আছে যে ওই ধারার মাধ্যমে যদি কেউ দান করতে চায় তাহলে
4: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনা হয়েছে বৃদ্ধ বয়সে বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য।
6: সম্পত্তি হস্তান্তর আইন আমরা সংশোধন এনেছি বৃদ্ধ বাবা মাকে সুরক্ষা দেওয়ার জন্য। বিশেষ করে এখন এটাকে অনেকে বলছেন এটা হেবা আইনের লঙ্ঘন, আমরা ব্যর্থহীন ভাষায় বলছি। আমরা জানি হেবা আইনে কাজ করার ক্ষমতা
4: আইনজ্ঞদের মতে এই নতুন আইনি কাঠামোর ফলে পারিবারিক বিরোধ যেমন কমবে, তেমনি সম্পত্তি লিখে দেওয়ার পরও প্রতারিত হওয়ার ভয় থাকবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির খুচরা দাম সমন্বয় করেছে সরকার। এতে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,837 টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম সমন্বয় করে লিটার প্রতি 84.62 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম গতকাল সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হয়েছে। দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৯ জন। এদিকে ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি হুতিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান ঘোষণা করেছেন। হুতি বিদ্রোহীরা তাইজ নগরীর কাছে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা এল। সামরিক সূত্র জানায়, গত একদিনের সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাইজ শহর এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তবে হুতি বিদ্রোহীরা এটি বহুলাংশে ঘিরে রেখেছে। এদিকে হুতিরা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবও ইয়েমেনের হুতি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র নতুন করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা করতে চায়। তিনি প্রস্তাবিত এই সময়সীমাকে সমর্থন করতে প্রস্তুত আছেন বলে নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেন, বৈঠকটি সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্য কোনো দেশে হতে পারে। ক্রেমলিনও জানায়, অক্টোবরে অনুষ্ঠিতব্য ত্রিমুখী আলোচনা তারা নাকচ করছে না। ব্রাজিলের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সঙ্গে। ৯০% বেশি ভোট গণনায় বলসোনারো ৪৮.০৫% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে লুলা পেয়েছেন ৪৩.৯৭% ভোট। কোন প্রার্থী ৫০% ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। ব্রাজিলে দ্বিতীয় দফার ভোট হবে কি না তা নির্ভর করছে চূড়ান্ত ফলাফলের ওপর। খেলার খবর ফুটবল। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৭ বছর ৫ মাস বয়সে এ মাইলফলক তৈরি করলেন এই ফুটবলার। তার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-০ গোলে। এদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোকে ৭-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এশিয়ান গেমস। জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমস ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ২০৩০ সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এবারের এশিয়ান গেমসে চীন ১৬৯টি স্বর্ণসহ ৩৪১টি পদক নিয়ে শীর্ষস্থান লাভ করেছে। এছাড়া স্বাগতিক জাপান ৮৩টি স্বর্ণসহ ২৬৯টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় এবং দক্ষিণ কোরিয়া ৩৯টি স্বর্ণসহ ১৫০টি পদক লাভ করে তৃতীয় স্থান লাভ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪২ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন শিক্ষকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। হুতি বিদ্রোহীদের দখলকৃত এলাকা পুনরুদ্ধারে নতুন করে সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের সরকারি বাহিনীর। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে হারালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
10: সবার সাথে 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Morning, Mike.
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি, আর আমাকে তো আই হোপ ঠিকঠাক শোনা যাচ্ছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে, আই মিন তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো অনেক গল্প করি, আড্ডা দেই এবং অনেক মজার মজার গসিপ শেয়ার করি, আপনাদের SMS কমেন্টের উত্তর দিই। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমাকে তাড়াতাড়ি মেসেজ করা শুরু করে দিন এবং ফেসবুকে আমি এখনই মর্নিং মাইকের পোস্ট আপলোড করে দিচ্ছি, সেখানে যেয়ে কমেন্ট করে দিন এবং আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ওকে, তো চলুন মর্নিং মাইক শুরু করি একটা সুন্দর গান দিয়ে, তানজিব সারোয়ারের। যারা তানজিব সারোয়ারের গান শুনেন বা নিউ জেনারেশনের মানুষ কিন্তু অনেক বেশি এই সিঙ্গারের গান শুনে বা পছন্দ করেন, তো সেই গান, তারই একটা গান দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করতে যাচ্ছে, মিথ্যা শিখাইলি। ওকে, মিথ্যা শিখাইলি গানটি, ও আচ্ছা হ্যাঁ, গানটি অনেক বেশি সুন্দর, আমার অনেক পছন্দের এবং গানটি আমি প্রায় শুনি। আজকে আমি দেখলাম যে একদম শুরুতেই গানটি দেওয়া, তো ঠিক আছে, ওকে, এই গানটি আমরা শুনবো, তারপর শুনবো ইশক জ্বালা কারওয়ান। ওকে, গানটি অনেক, এটাও এই গানটি অনেক বেশি সুন্দর, তো চলুন গান শুনি এবং এত সুন্দর সুন্দর গান দিয়ে আজকের মিষ্টি সকালটা শুরু করি। এবং আজকের সকালে কিন্তু যদিও এত রোদ নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 28 ডিগ্রি সেলসিয়াস আছে এবং বাইরে প্রচণ্ড গরম, মানে রোদ থাকুক আর না থাকুক বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো অবশ্যই আমি বারবারই বলবো যে পর্যাপ্ত পরিমাণে পানি সাথে নিয়ে বের হবেন বা পানি খেয়ে বের হবেন বাসা থেকে। অ্যান্ড আমার মহিলা মিত্রদের জন্য বলবো অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন, সানস্ক্রিন ছাড়া একটা সেকেন্ডও না। ওকে ওকে, ঠিক আছে, চলুন শুরু করি মর্নিং মাইক। একটা গানের ব্রেক নিব এবং আবার একটু পরে ব্যাক করবো, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা তো জেনতো, মগর কি হুলতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইট নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: মোবাইল অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আমাকে অনেকে এসএমএস কমেন্ট মেসেজ করছেন, আমি আরো একবার এসএমএস মেসেজ কমেন্ট করার অপশনটা বলে দিচ্ছি। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এই মুহূর্তে আমি আপনাদের পাঠানো এসএমএস গুলো পড়বো, তবে তার আগে একটা খুবই ইন্টারেস্টিং নিউজ বা মজার গল্প শেয়ার করতে চাই। আমরা সালমান খান স্ট্রাগলের গল্প অনেক শুনেছি এবং সালমান খানের বর্তমান লাইফে স্ট্রাগলের গল্প প্রায় আমরা শুনছি, তার ফিজিক্যাল মানে কি বলে এটাকে, মানে তার বডির বিভিন্ন রকমের শারীরিক রোগের কারণে তার অনেক ধরনের চেঞ্জ হয়েছে এবং সেটা নিয়ে কিছুদিন আগে সে ট্রোলের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন এবং সেসব তো আমরা জানি। কিন্তু আমরা কি জানি যে আজ ভারতের অন্যতম ধনী সালমান খান একসময় টাকার অভাবে স্কুলের বেতন দিতে পারতেন না। তার সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় 3,000 কোটি রুপি, অথচ এক সময় স্কুলের বেতন সময় মতো দিতে না পারায় তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শুধু তাই নয়, একই কারণে এক পর্যায়ে স্কুল থেকেও তাকে বের করে দেওয়া হয়। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার উপস্থাপনায় টু মাচ অনুষ্ঠানে শৈশবের সেই দিনের কথা জানিয়েছেন সালমান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন আমির খানও। সালমান জানান, দুষ্টুমির জন্য স্কুলে প্রায় তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো, অন্য একদিনও বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তবে সেদিনের কারণ ছিল ভিন্ন। তখন সালমান চতুর্থ শ্রেণীর ছাত্র, ছেলে কেন বাইরে দাঁড়িয়ে আছে জানতে শিক্ষককে জিজ্ঞাসা করেন তার বাবা সেলিম খান। শিক্ষক জানান, সালমান কোনো অপরাধ করেনি, সময় মতো স্কুলের বেতন পরিশোধ না করায় তাকে বাইরে রাখা হয়েছে। সালমান বলেন, তখন বাবা বলেছিলেন তাহলে তো আমাকে বাইরে দাঁড় করানো উচিত। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কথা সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যবস্থা করেন সেলিম খান। কিন্তু 2 সপ্তাহ পর একই ঘটনা আবার ঘটে, এবার সালমানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অনুষ্ঠানে আমির খানও জানান, তাদের পরিবারেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মা বাবাও সময় মতো স্কুলের বেতন দিতে পারতেন না, এ কারণে স্কুলের সমাবেশে তাদের নাম ঘোষণা করা হতো। সালমানের শৈশবে তার বাবা সেলিম খানও অর্থ কষ্টের মধ্যে যাচ্ছিলেন। 60-এর দশকে মুম্বাই আসার পর তিনি মেরিন ড্রাইভ এলাকার একটি অতিথিশালায় থাকতেন, অর্ধেক ঘরের জন্য মাসে 55 রুপি ভাড়া দিতেন তিনি। অ্যাংরি ইয়াংম্যান তথ্যচিত্রে সেলিম খান জানিয়েছিলেন পুরো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল তার, সেজন্য মাসে 110 রুপি প্রয়োজন ছিল, কিন্তু সেই সামর্থ্য তখনও হয়নি। পরে অভিনয় থেকে চিত্রনাট্য লেখায় আসেন সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে লেখেন জঞ্জির, শোলে, দিওয়ারের মতো জনপ্রিয় সিনেমা। একসময় ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া চিত্রনাট্যকারদের একজন হয়ে ওঠেন তিনি। তো বুঝতেই পারছেন, স্ট্রাগল করলে, কষ্ট করলে এবং একটু যদি ভাগ্য সায় দেয় তাহলে কিন্তু আপনার ভাগ্যটাও ঠিক এভাবেই পরিবর্তন হওয়া সম্ভব। যাই হোক, আমরা এসএমএস এ চলে যাই। কেমন লাগলো সালমান খানের এই গল্প শুনে আমাকে জানিয়ে দিন। এসএমএস এ চলে যাবো এখন। এই মুহূর্তে আমাকে এসএমএস করেছেন, ফার্স্ট এসএমএস করেছেন, হ্যালো তানহাপু কেমন আছেন, আমি মায়া, আপনাকে শুনছি রংপুর থেকে। আজ সকালটা একটু বেশি ভালো লাগতেছে আপু, একটা হৃদয় খানের গান প্লে করেন প্লিজ। ওকে ঠিক আছে, আপনি টিউনড থাকুন, অবশ্যই আমি প্লে করার চেষ্টা করব। এমনিতে আমাদের প্রতিদিনের গানগুলো একদম বেছে বেছে আপনাদের জন্য আমি পছন্দ করে সিলেক্ট করে গানগুলো প্লে করি, তো সেখানের বাইরের রিকোয়েস্টের গানও আমি প্লে করব, কিন্তু সেটা অল্প, ঠিক আছে, 2-3টার মতো করে প্লে করা হবে। বাট আমি কোন গানটা প্লে করব সেটা জানতে হলে আর শুনতে হলে অবশ্যই টিউন থাকতে হবে 11টা পর্যন্ত। তবে আমি চেষ্টা করব সবার গানের রিকোয়েস্টই রাখার, কারণ আপনাদেরকে মনে কষ্ট দিতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, পরের এসএমএসে চলে যাচ্ছি। হাই তানহাপু, আমি রাইসা গাজীপুর থেকে, পূর্ণতা গানটা শুনতে চাই। ওকে ঠিক আছে, গানটি প্লে হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে আর টিউন থাকতে হবে ঢাকা এফএম এ। ওকে, আসসালামু আলাইকুম আপু, আমি আপনাদের প্রোগ্রামে নতুন, থ্যাংক ইউ সো মাচ, নাম লিখেননি, লাস্ট 141, আপনার নামটি লিখে পাঠাবেন আর জানাবেন যে মানে আজকে নতুন কোথেকে, মানে রেডিওতে ফ্রিকোয়েন্সিতে শুনছেন নাকি অ্যাপে শুনছেন নাকি আমাকে ফেসবুকে দেখেছেন, কোথায় আমাকে প্রথম শুনলেন বা দেখলেন বা কিভাবে জানলেন। ওকে, মোহাম্মদ ইউসুফ শিকদার, বিক্রম, কষ্টগুলোকে
আচ্ছা, মশার শখ গুলোকে আদরে আদরে পুষো, রাগ গুলোকে মায়ের যে জালবন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কবিতা লিখে পাঠিয়েছেন, কবিতাটা আমি পড়ব, তবে এখন না, আবার একটু পরে ফিরছি একটা ব্রেক নিয়ে। ব্রেক থেকে ফিরে আপনার কবিতাই পড়ব প্রথম, আর এখন একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি, আমার পৃথিবী। গানটি শুনুন, আবার ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমার সাথে আপনাদের একজন পছন্দের মানুষ আমার সাথে ছিল, যদিও সে এখন দৌড়ে বের হয়ে গেছে ভয়ে যে আপনারা যদি তাকে আবার খুঁজতে খুঁজতে চলে আসেন অফিসে। এই জন্য তো যাই হোক, আপনারা গেস করেন তো আমি কার কথা বলছি, আর গেস করতে থাকুন। আর আমি এর মধ্যে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো আশা করি আপনাদের এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন, কারণ আমি কিন্তু এই সার্ভিসটি আজকে অনেকদিন ধরে ইউজ করছি, তো আমি তো ভালো ফিডব্যাক পেয়েছি। তো আমি চাইবো আপনারাও ভালো ফিডব্যাক পান। তো আপনারা কি গেস করতে পেরেছেন যে আমি কার কথা আসলে বলছি? দেখি আমার মেসেজের অপশনে বা মেসেজে কেউ কিছু লিখে পাঠিয়েছে কিনা। একটু আগে আমাকে একজন কবিতা লিখে পাঠিয়েছিল, আগে সেই কবিতাটা পড়ি, কারণ তাকে আমি কথা দিয়েছিলাম যে কবিতাটা আমি একটু পর পড়ব। মোহাম্মদ ইউসুফ শিকদার বিক্রমপুর থেকে। আচ্ছা, কষ্টগুলোকে আচ্ছা এই লাইন এই শব্দটা আমি বুঝতে পারছি না, আমি তারপরও পড়ছি। কষ্টগুলোকে ঢ্যাস মানে একটা ওয়ার্ড লিখেছেন উনি, যেটা আমি বুঝতে পারছি না, দিয়ে মোশো শখগুলোকে আদরে আদরে পুষো, রাগগুলোকে মায়ার জালে বুনো, আর ভালো লাগাগুলোকে হৃদয়ের মর্ষণে ভিজে রাখো, আর স্মৃতিগুলোকে চোখের নকশায় এঁকে রাখো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউসুফ শিকদার। আপনার কবিতাটা অনেক বেশি সুন্দর হয়েছে, যদিও আমি হয়তো বা ঠিকঠাক করে পড়তে পারিনি, কিন্তু আপনার কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আমাকে SMS করেছেন, প্লিজ প্লিজ প্লিজ আপু তোমার অভিসারে গানটা প্লে করেন। আচ্ছা, আপনি টিউন থাকেন অবশ্যই গান প্লে হবে, যদি ভোলটা থাকে তাহলে অবশ্যই প্লে হবে। ওকে, এরপরের SMS-এ যাবো। আই জাস্ট জয়েন মর্নিং মাইক তানহা স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। তানহা আপু তুমি কেমন আছো? আমি সাজ্জাদ রংপুর থেকে, তোমাকে তোমার BF-এর কসম, তোমাকে তোমার BF এর কসম সাইয়ারা গানটা দাও। থ্যাংক গড আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই আমি গানটা প্লে করছি না, যেহেতু আপনি আমার বয়ফ্রেন্ডের কসম দিয়েছেন। আমার বয়ফ্রেন্ড কসম খেয়ে মারা যাক, কোনো সমস্যা নেই, বিকজ আমার কোনো বয়ফ্রেন্ডই নেই। বাট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি SMS করার জন্য, মানে এত ফানি একটা SMS করার জন্য, 801। আচ্ছা, আপনারা কি গেস করতে পেরেছেন আমি কার কথা বলেছি? যে আপনাদের পছন্দের একজন মানুষ যে কিছুদিন আগেই একটা নতুন জীবনে পা দিয়েছে এবং তার জীবনে একটা কি বলে ইউটার্ন হয়েছে, এবং কিছুদিন আগে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম, অনেকেই কিন্তু ধরতে পেরেছিলেন। তো আপনারা কি বুঝতে পারছেন? এখন আমি আবার একটু পরে ব্রেক নিয়ে ব্যাক করব, ততক্ষণে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে আমি কার কথা বলছি। ওকে, তো চলুন ব্রেক নিই, আর ব্রেক থেকে একটু পরে ব্যাক করি। স্টে টিউনড।

0: মর্নিং মাইক।
1: ছোট্ট একটা গানের ব্রেকের পর আবার আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, গল্প আড্ডা আর আপনাদের পাঠানো ছোট ছোট SMS, কিউট কিউট SMS সাথে নিয়ে। একটু আগে আমরা একটা গান শুনছিলাম রোদে আইলা গাজোড়াইতে, রোজ সিনেমার এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান এবং অনেক বেশি পছন্দের আমাদের অনেকেরই, এবং আমার কিন্তু প্রায় প্রতিদিনই এই গানের জন্য অনেক রিকোয়েস্ট আসে। তো আমরা তো গান শুনেছি, কিন্তু সিনেমার সম্পর্কে আমরা এখন আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব। আগে ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছিল রোয়েদ। ছবিটি এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছে আরও 3 পুরস্কার। সেরা অভিনেত্রী নাজিফা তুশি, সেরা চিত্রগ্রহণ জোয়াহের মুসাভির ও সেরা সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব। রোহিত সিনেমায় সাধুর বউ চরিত্রে অভিনয় করেছিলেন তুশি। সিনেমা হলে মুক্তির আগে থেকে লুক নিয়ে অনেক বেশি প্রশংসিত হচ্ছিলেন এই অভিনেত্রী। তাহলে বুঝতে পারছেন একটি ভালো সিনেমা যে আমাদের বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক সেভাবে কিন্তু আমাদের আগাম যে অগ্রিম যে ভবিষ্যৎ আসছে বা নতুন জেনারেশনের যারা অভিনয় করতে চান তাদের জন্য একটা ইন্সপিরেশনের ব্যাপারও কিন্তু আছে, তাই না? তো আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাকে জানিয়ে দিন SMS, হোয়াটসঅ্যাপ কমেন্ট করে SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আমি সরাসরি SMS চলে যাব। আমি একটু আগে বলছিলাম যে আমার সাথে কে আছে এটা আপনারা অনুমান করতে থাকুন এবং আমাকে জানান যে কে আছে। আমাকে এই মুহূর্তে যে মেসেজ করেছেন, শুভ সকাল মিষ্টি আপু, কেমন আছো? জানো মিষ্টি আপু, আজকে আমার জন্মদিন, দোয়া করো আমি যেন ভালো থাকি। হ্যাপি বার্থডে হালিমা। আচ্ছা, আমার সাথে যে আছে সেও আপনাকে একটু পরে উইশ করে দিবে, কিন্তু আমি আপনাকে উইশ করলাম। আর যারা আমাকে এই মুহূর্তে শুনছেন সবাই একটু হালিমার জন্য দোয়া করে দেবেন এবং হালিমাকে উইশ করে দেবেন। মিষ্টি আপু, আমি কালকে যুক্ত হতে পারিনি, ফোনে টাকা ছিল না। আচ্ছা, ফোনে টাকা না থাকলেও আপনি আমাকে শুনতে পারবেন ফ্রিকোয়েন্সিতে, এছাড়াও অ্যাপেও শুনতে পারবেন। আচ্ছা মিষ্টি আপু, রিদম ভাইয়ার কথা তুমি বলেছো, রিদম ভাইয়া তো বললো বিয়ে করে নাই, তাহলে তুমি কেন মিথ্যা কথা বললে? সিলেট থেকে হালিমা। আচ্ছা রিদম ভাইয়াকে তাহলে আমরা জিজ্ঞেস করে ফেলি যে এই কথাটা কি মিথ্যে না সত্য। রিদম ভাই আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছে যে তার নামে যেই রিউমার ছড়ানো হচ্ছে, মানে তার মতে আর কি যে রিউমার সে প্রতিবাদ করতে চলে এসেছে। তো রিদম, আপনি কি আছেন আমার সাথে? রিদম,
2: হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং।
1: আপনার এই হ্যালো শুনলে মানে বুঝাই যায় যে এটা আর কেউই না, রিদম, তাই না? আচ্ছা, কে কে এই টোন শুনলে বুঝতে পারেন যে মানে যে হ্যালো বলার স্টাইল এবং আমি যেভাবে বলি যে গুড মর্নিং, তো সেটার মধ্যে কিভাবে বুঝতে পারেন?
2: আজকে আমি আমার প্যাটার্নে একটু সবাইকে গুড মর্নিং জানাই। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং বাংলাদেশ। আমিও মানে খুব শখ জাগলো হঠাৎ করে মনের মধ্যে যে সকালবেলার পাখি।
1: শখ জাগছে নাকি সারা রাত না ঘুমে সকালবেলা চলে আসছে যে বিয়ের রিউমার যেভাবেই হোক প্রতিবাদ করতে হবে?
2: আমি বেসিক্যালি আসছি এই যে তানহা আপু, আপনি যে কাজটা করলেন, এই যে আমার প্রতিটা ফ্রেন্ড বা এই ঢাকা FM 90.4 এর সাথে যারা আছে সবাই জানে যে রিদম গট ম্যারিড এন্ড রিদম তার নিউ লাইফে আছে, নিউ লাইফ লিড করছে। এই ব্যাপারটা কেন আমাকে একটু এক্সপ্লেইন করেন।
1: কেন হচ্ছে, দেখেন একটা জিনিস বর্তমানে একটা ট্রেন্ড ফেসবুকে চলছে, দেখতে পাচ্ছি যে পৃথিবীতে 3 মানুষ সুখে আছে। একজন হচ্ছে সালমান খান, একজন হচ্ছে সাফা কবির, আর একজন হচ্ছে যে বিয়ে করেনি। তো এই সুখে মানে আমরা যারা দুঃখে আছি তারা কি আমরা সহ্য করতে পারি আপনাদের এই সুখ? তাই আপনাকে একটা ছোট্ট ডেমো দিলাম যে বিয়ে করার পর যে আপনি কি কি ফেস করতে পারেন, কি কি মানে ব্যাপার স্যাপার আপনার সাথে হতে পারে, সেটা একটা জাস্ট আপনাকে একটা ট্রেনিং দিলাম আর কি। ঠিক আছে, ছোট্ট করে একটা ট্রেনিং দিলাম।
2: না, বউ থাকলে থাকতে পারে, ইটস ওকে, ফাইন, যদি বিয়ে হয় সেই ক্ষেত্রে আমিও খুশি। বাট যদি বিয়ে না হয়েই যদি আসলে বউয়ের কথা উঠে চারিদিক থেকে তাহলে তো মানে মার্কেট ডাউন।
1: আচ্ছা, আমি একটু জানতে চাই যে বিয়ে হলেই সমস্যা কি আর বিয়ে না হলেই সমস্যাটা কি, এটাও আমাকে একটু অ্যান্সার দেন।
2: এই যে ধরেন সবাই এত সুন্দর সুন্দর করে মেসেজ করছে, আমি যদি বলি আপনার মেসেজ সেকশন আমি দেখতে পেলাম মাত্র হালিমাকে, এরকম হালিমা আছে বারো অনেকে যারা আছে
1: একদম পাক্কা প্লে বয় যে সবাইকে সে ভালোবাসায় প্রেমে রাখতে পারে কিন্তু এটাও একটা ভুল ধারণা যে বিয়ে হয়ে গেলেই যে কেউ আর ভালোবাসতে পারবে না আমার কাছে মনে হয় যে ভালোবাসা যে কোনো বয়সে যে কোনো সময়ে যে কোনো মানে পরিস্থিতিতে সম্ভব যে কোনো সময়ে এটা এটা আপনি ধরে রাখতে পারবেন না নিজেকে হয়তোবা সেটা আপনি করবেন না মানে প্রেম হয়তো করবেন না কিন্তু ভালো তো আপনি বাসতে পারেন তাই না আর আমরা আশা করব যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আর রিদমের যারা ভক্ত আছেন আমরা আশা করব যে রিদমের জীবনে এমন একজন সঙ্গী আসবে যে আমাদের এই যে সঙ্গিনী আসবে যে ভালো রিদমকে যে এত মেয়েরা ভালোবাসে সেটাকে খুব সুন্দরভাবে মানে লাইক ম্যানেজ করবে এবং অ্যাকসেপ্ট করে নিবে ঠিক যেভাবে আমার পার্টনার জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে খুবই ইন্সপায়ার করে যে হ্যাঁ ঠিক আছে সুন্দর মানুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক
2: আপনার বয়ফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কয়টা
1: আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই
2: ব্যাপারটা তো বুঝা যাচ্ছে যে হাজবেন্ড আছে বাসায় বাট বয়ফ্রেন্ড
1: আছে বয়ফ্রেন্ড নাই আমার কোনো বয়ফ্রেন্ড নাই বিয়ের পরে আর বয়ফ্রেন্ড হয় না যাই হয় সেটাই হয় আর কি মানে ওইটার কোনো নাম নাই
2: আমার ক্ষেত্রে কি এখন মানে উল্টো হবে যে আমি বউ রেখে মানে বাসায় বউ থাকবে আর বাইরে সব হচ্ছে আমার গার্লফ্রেন্ড
1: এটা তো আমি বলে দিব না এটাকে আমি বলবো বলেন আপনারাই বলে দেন যে রিদমের কি এটা করা উচিত যে বউ বাসায় রেখে বাইরে আপনাদের সাথে প্রেম প্রীতি করবে আসলে রিদম কিন্তু তাই করে মানে এই অডিয়েন্স বা আপনাদের যারা যারা শুনেন রিদম এত রোমান্টিক্যালি কথা বলে আপনাদের সাথে মনে হয় যেমন বিয়ে হয়ে গেছে ঠিক আছে এবার আমি যখন বাইরে থেকে শুনি শুনে মনে হয় কি যে রুম রিদমের তো এই টোনে তো আর আমাদের কারোর সাথে কথা বলে না এইভাবে তো আপনাদের সাথে এত রোমান্টিকলি কথা বলে মনে হয় যেমন বিয়ে হয়ে গেছে এখন বাসর ঘর চলছে এত রোমান্টিক
2: বিয়ে হলে তো আর আমি এত রোমান্স নিয়ে কথা বলতাম না বিয়ে হলে হচ্ছে এত রোমান্টিক ভাইবও নিজের মধ্যে থাকতো না
1: তাহলে রিদমকে কিন্তু বিয়ে করা যাবে না বুঝতে পারছেন দূর থেকে আসলে কিছু জিনিস দূর থেকেই ভালো লাগে দূর থেকেই বেশি ভালোবাসা থাকে এটাও একটা কথা কিন্তু তাই না কিছু হ্যাঁ কাছে আসলে সেই ভালোবাসাটা থাকে না যেমন শাহরুখ খানের বউ শাহরুখ খানকে ভালোবাসে না মানে ভালোবাসে কিন্তু সেইভাবে যেটা আমরা মেয়েরা তার প্রতি একদম ক্রাশ সেটা কিন্তু না তো ব্যাপারটা এরকম তো
2: আমার ব্যাপারটাও এরকম আমি দেখতেও কিন্তু দূর থেকেই সুন্দর কেউ যদি সামনে আসে একদম সামনে আসলে দেখবে যে বাবারে বাবা এত কালো
1: আচ্ছা কালো ডাজেন্ট ম্যাটার রেসিজম করতেছে নিজের সাথে নিজেই কালো আচ্ছা কালো কি কোনো ম্যাটার করে আমার কাছে মনে হয় যে ছেলে মানুষ একটু কালো
2: অবভিয়াসলি ম্যাটার করে দেখেন ম্যাটার করে আমি যেটা বললাম যে আমি চাইছি সকালবেলা এই যে আমি হব সকালবেলার পাখি আনফরচুনেটলি হয়ে গেলাম আমি সকালবেলার কাক
1: কাকও একটা পাখি আচ্ছা কাক কি আসলে কাক কি পাখি নাকি
2: কাক পাখি অবশ্যই
1: তাহলে তাহলে পাখি হইলই
2: না একটা ব্যাপার থাকে না এই যে দেখেন আপনি হচ্ছেন সকালবেলার পাখি দ্য এক্স্যাক্ট পাখি আপনি সকালবেলা যখন এসে গুড মর্নিং বলছেন আপনার জন্য ছেলেরা হচ্ছে ছাপিয়ে গিয়ে পড়ছে আমাদের ঢাকা এফএম এর এখন আমি যদি এসে বলি গুড মর্নিং আমার এটা শোনা যাবে পুরো কাকের মতো
1: এটা আসলে আমি এটার বিরুদ্ধে আছি যে কালো মানে যে কাক হবে আর সাদা মানে যে কবুতর হবে তা কিন্তু না আর কাকেরাও কিন্তু ভালোবাসে আর কাকই আমার কাছে মনে সব থেকে নিষ্পাপ প্রাণী যেটাকে শুধু শুধুই দোষ দেওয়া হয় কাক ডাকলে নাকি মানুষ মারা যাবে কাক ডাকলে নাকি বিপদ আসবে কে বলছে আমাকে বলো মানে এটার একটা অযথা আর কি মানে কালো জিনিসটাকে আমরা নেগেটিভলি নেই কালো বিড়াল দেখলে বলি যে বিপদ আসবে এরকম তো ব্যাপারটা এরকম না কালার আসলে কখনোই জাস্টিফাই করতে পারে না
2: কালার ফ্যাক্ট এই যে আমি যখন আমি আমি পৃথিবীতে আসার পর থেকে আমার বাবা মা বলতেছে
1: আসলে আমি এটার বিরুদ্ধে আছি যে কালো মানে যে কাক হবে আর সাদা মানে যে কবুতর হবে তা কিন্তু না আর কাকেরাও কিন্তু ভালোবাসে আর কাকই আমার কাছে মনে সব থেকে নিষ্পাপ প্রাণী যেটাকে শুধু শুধুই দোষ দেওয়া হয় কাক ডাকলে নাকি মানুষ মারা যাবে কাক ডাকলে নাকি বিপদ আসবে কে বলছে আমাকে বলো মানে এটার একটা অযথা আর কি মানে কালো জিনিসটাকে আমরা নেগেটিভলি নেই কালো বিড়াল দেখলে বলি যে বিপদ আসবে এরকম তো ব্যাপারটা এরকম না কালার আসলে কখনোই জাস্টিফাই করতে পারে না
2: কালার ফ্যাক্ট এই যে আমি যখন আমি আমি পৃথিবীতে আসার পর থেকে আমার বাবা মা বলতেছে
1: কালো ছে
2: এই কালো আসার

0: ফ্যামিলির জন্য নজর কাটা সেই কাজল, আর আমাদের অফিসের জন্য সেই নজর কাটা কাজল। কেন আপনাকে সিফাত ভাই আমাদের অফিসে নিয়ে এসেছে আমি আজকে সেটার কারণ বুঝতে পারছি। আপনারাও কি আমার সাথে একমত কিনা এটা আমাকে জানিয়ে দিন। আমাদের গল্প আড্ডা চলতে থাকবে, এরকম কিন্তু আমাদের খুনসুটি সারাদিন চলে। আর আমিও হয়তো বা কখন আবার ইদমের শোতে আসবো, আসলে আমার না কারোর শোতে যে ডিস্টার্ব করতে ভালো লাগে না, সবাই তো আর আমার মতো ভদ্র ভালো না, তাই না?
1: আমি বলে যাই আমি যে এখন বেরোয় যাচ্ছি, আমি বেসিক্যালি সকালবেলা চলে আসছি, ভাবলাম যে না তানহাপুর একটু ডিস্টার্ব করি, এই কারণে আমি চলে আসছি। আচ্ছা, আমার সাথে সবার আবার কথা হবে, দুপুরবেলা চলে আসবো মিড ডে ফিজে, আশা করছি তখন সবাই থাকবে, সবার সাথে কথা হবে। এখনের মতো আমি বিদায় নিই, তানহাপু আপনি প্লিজ কন্টিনিউ করতে থাকেন আপনার মর্নিং মাইকের সাথে।
0: ওকে, অনেক ধন্যবাদ রিদমকে আমার সাথে সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদেরকেও সময় দেওয়ার জন্য। আর আমি অবশ্যই রিদমকে দোয়া করবো, রিদম যেন একটু ফর্সা হয়ে যায়, তবে কাল হলে আমাদের এই নজর কে কাটবে। যাই হোক,
1: একটা মডেল আমি বিয়ে করিনি, এই যে তানহাপু আমার সামনে বসা আছে, সবার সামনে বলে গেলাম, আশা করছি কেউ এখন থেকে আর বলবেন না যে রিদম ওয়াই ইউ গট
0: রিদম। কিন্তু শুধু অডিয়েন্সের সাথে রোমান্টিক, বউর সাথে কিন্তু রোমান্টিক হবে না, বলেই দিছে আগে। সো রিদমকে নিয়ে কিন্তু আশা ভরসা দেখা যাবে,
1: বিয়ে করবো না, আমি তো বিয়ে করবো না।
0: সারা জীবন এই প্রেম করে বেড়াবেন না এই অনিয়ারে,
1: প্রেম চেমন।
0: ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে আরো একটা ব্রেক নেবো, সুন্দর একটা গান প্লে করে দিচ্ছি, ফেরোনা নাজারিয়া, অসম্ভব সুন্দর। আর এই গানটি আমি রিদমকে ডেডিকেট করছি, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

আম্বারাই টিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাই টিআইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাই টিআইপি ফোন অ্যাপ। আম্বারাই টি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন।

Destination, Ag Station. আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ব্রেকের পর আবার ফিরলাম আমি তানহা, আর মর্নিং মাইক আমার সাথে আছে। আর আপনারা যারা আমার সাথে আছেন, আমাকে শুনছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আর আমাকে চাইলে SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ, কমেন্ট করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান শুনছিলাম, আপনাদের রিকোয়েস্টের গান, আমার পছন্দের গান আমি প্লে করছিলাম। তো কেমন লাগছিল গানগুলো শুনতে, আর আজকের অনুষ্ঠান কেমন লাগছে সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন চাইলে। ওকে, গানের কথা থেকে মনে পড়লো যে গত শনিবার বিকেল 4টার পর থেকেই সিডনিতে তুমুল শিলাবৃষ্টি ও বজ্রপাত ছিল। ঝড় এতটাই প্রবল ছিল যে গাড়ির সামনে কয়েক হাত দূরের কিছু দেখা কঠিন হয়ে পড়েছিল। সেই দুর্যোগ মাথায় নিয়েই সোনু নিগম রওনা দিয়েছিলেন ডার্লিং হারবারের টিকটক এন্টারটেইনমেন্ট সেন্টারের দিকে। কেন্দ্রে পৌঁছে দেখা গেল সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য। বাইরে প্রাকৃতিক তাণ্ডব, ভেতরে মানুষের ঢল। প্রায় 9,000 দর্শক, কানায় কানায় পূর্ণ বিশাল মিলনায়তন। হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য নির্ধারিত জায়গাগুলো তো দর্শক, আক্ষরিক অর্থে তেল ধারণের ঠাইও ছিল না। এত মানুষের ভিড়েও ব্যবস্থাপনা বিশৃঙ্খলা চোখে পড়েনি। দর্শকেরা যেমন সুশৃঙ্খলভাবে ভেতরে ঢুকেছেন, অনুষ্ঠান শেষে বেরিয়েছেন একইভাবে। কেন্দ্রটির ধারণ ক্ষমতা প্রায় 9,000 ছিল। সোনু নিগমের রিভলিউশন ট্যুর সিডনি পর্বটি আয়োজন করে সিনেস্টার ইভেন্টস, এবং সেই সময় আমরা দেখতে পাই একটা আলোচিত বিষয়, সেটা হচ্ছে যে বাইরে যখন শিলাবৃষ্টি পড়ছে, ভিতরে তখন সোনু নিগমের সুরের ঝড় বইছিল। তো এই ব্যাপারটি যারা একদম চক্ষুর সামনে এক্সপিরিয়েন্স করতে পারছেন, যারা সিডনিতে আছেন, বা আমার বাংলাদেশি কোনো ফ্যান বা বাংলাদেশি কোনো বন্ধু যদি সিডনিতে থেকে থাকেন এবং এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে জানাবেন যে কেমন লেগেছে, এবং আপনার এই এক্সপিরিয়েন্সের গল্প আমাকে জানাবেন। তো চলুন আমরা SMS এ চলে যাই আবারও। আমাকে কিছুক্ষণ আগে একটা মিষ্টি SMS পাঠিয়েছেন, হাই তানহাপু, আমি রাইসা গাজীপুর থেকে, পূর্ণতা গানটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি প্লে করে দেবো, ওকে টিউন্ড থাকুন। তানহাপু, তুমি কি আজকে চুরি পরে আসছো? চুরির আওয়াজ শোনা যাচ্ছে। আমি রাইসা গাজীপুর থেকে, একদম ঠিক ধরেছেন, আমি আজকে চুরি পরেছি। আচ্ছা চুরির রং কি বলুন তো, মানে কি রঙের চুরি পরে এসেছি? ওই দিন কিন্তু আমি একটা ছবি দিয়েছিলাম যে আমি চুরি কিনতে গিয়েছিলাম, তো অনেকে আমাকে বলেছেন যে এই রঙের চুরি কিনতে, ওই রঙের চুরি কিনতে। তো আপনারা এবার গেস করুন যে আমি কোন রঙের চুরিটা কিনেছিলাম। ওকে তানহাপু, ওটা কে ছিল বুঝতে পারছি না এখনো, কি বুঝতে পারছেন না? একটু আগেই কিন্তু সে কথা বলেছে আপনাদের সাথে, তুমি তো জান্নাত মেরি। আপু গানটি শুননাও আপু, মিলন খান। আচ্ছা এই গানটি আমি প্রতিদিনই প্লে করি, আজকে আর প্লে করবো না, আজকে অন্য কোনো গান সাজেস্ট করুন। ওকে হাই আপু, হাই কে এটা, লাস্টে 212। ওকে নাম লিখবেন, ওকে নাম লিখলে আপনার নামটা আমি পড়ে শোনাবো। হাই শুভ সকাল তানহাপু, আমি সানিম। ওকে সানিম, কেমন আছেন? অনেকদিন পর হয়তো SMS করেছেন। আচ্ছা এরপর আমাকে SMS করেছেন মিষ্টি ভাইয়া, ধন্যবাদ ভুল ভাঙানোর জন্য। মিষ্টি আপু মিথ্যা কথা ধরিয়ে দিল মিষ্টি ভাইয়া, ওকে থ্যাংক ইউ হালিমা। হালিমা কিন্তু অনেক ডেডিকেটেড একজন অডিয়েন্স আমাদের, সবসময় আমাদের সাথে থাকেন, আমাদেরকে শুনেন এবং রেগুলার আমাদেরকে SMS করেন, এবং আমাদের সাথে অলওয়েজ থাকেন, আমাদেরকে কি বলে অনেক বেশি সাপোর্ট করেন। তো হালিমা অনেক ধন্যবাদ, আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনার সারাটা দিন এবং সারাটা বছর অনেক বেশি ভালো কাটুক, আর আমাদের সাথে এইভাবেই থাকুন, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসুন। ওকে তো চলুন আবারও গানে চলে যাই, গান থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারা আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি visit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার থাকি আমি এবং অনেক গল্প আড্ডা মজার মজার অনেক গসিপ শেয়ার করি। আশা করি যারা আমার সাথে আছেন এই মুহূর্তে এবং সকাল থেকে যুক্ত আছেন আপনাদের ভালো লাগছে আজকের অনুষ্ঠান এবং কেমন লাগছে, বা কোনো মজার গল্প শেয়ার করতে চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফেসবুকে কমেন্ট করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা ফেসবুকের কমেন্টে চলে যাই। প্রথম কমেন্ট করেছেন আমিনা খাতুন, হাই আপু কেমন আছেন? আপু তানভীর ইভানের সং প্লিজ। ওকে, টিউন থাকুন, আমি চেষ্টা করবো গান প্লে করে দেওয়ার জন্য। ওকে, উমর ফারুক, হাই তানহা আপু, গুড মর্নিং। গুড মর্নিং। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, শুভ সকাল। আফসানা মিমি লাভ্রিয়েট, ওকে। হাবিবুল্লাহ মাহি, আমি হাবিবুল্লাহ মাহি রংপুর থেকে, আপু আমার দেহকান গানটা প্লে করবেন প্লিজ। ওকে, ঠিক আছে, চেষ্টা করবো গানটি প্লে করার জন্য। ইমরান তুহিন ফ্রম গাজীপুর শ্রীপুর, ওকে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। মোহাম্মদ হাবিবুর রহমান ফ্রম রংপুর সদর, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সুমন, আলহামদুলিল্লাহ, শুভ সকাল, শুভ সকাল। শারমিনা আক্তার জুই জুই, গুড মর্নিং আপু, গুড মর্নিং। আখিরি নবীর উম্মদ, হাই হাই। গুলাম গুলাম, শুভ সকাল দরদি, ওকে, শুভ সকাল। আচ্ছা, আলামিন সর্দার ঠিক বলেছেন, সকালটা শুরু শুধু শুরু করার জন্য না, উপভোগ করারও বিষয়, তাই তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কিছুক্ষণ খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি। একটি গানের অনুরোধ থাকলো শিল্পী জুয়েলের কণ্ঠে, খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না, শোনাবেন কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটি কমেন্টের জন্য। মোহাম্মদ আলাউদ্দিন, শুভ সকাল, শুভ সকাল। আবদুল্লাহ রাজ্জাক রাজ, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, কি যারা যারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন, আমার সাথে আছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছেন আমাকে, তো ভাবলাম যে হোয়াটসঅ্যাপে একটু যেয়ে চেক করে আসি যে কে কেমন কি রকমের মেসেজ করছেন। বাবারে বাবা, অনেক মেসেজ আসছে। আচ্ছা, প্রথম SMS পাঠিয়েছেন, প্রকৃতির সেই আলাপচারিতা এখন আর নেই, ফ্রেন্ডের ভেতর ভালো বন্ডিং থাকলেও বন্ধুরা একত্র হলেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একমাত্র সকাল 8টা থেকে 11টা পর্যন্তই একটি আড্ডা হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটি কি প্লে করা যায় আপু? চেষ্টা করব গানটি প্লে করা দেওয়ার জন্য। আপনি আরও SMS করেছেন, শুভ সকাল ঢাকা FM 90.4, সকালে ঘুম ভাঙার পর আপনার কণ্ঠটা শুনলে মনে হয় রেডিওটা আজ একটু বেশি কাছে টেনে শুনি, আপনার কণ্ঠে এমন একটা মায়া আছে যা কেবল শুনতে ইচ্ছে হয়। তবে একটা অভিযোগ আছে, এত সুন্দর করে কথা বললে শ্রোতারা গান শুনতে আসবে নাকি আপনার কণ্ঠ শুনতেই প্রতিদিন রেডিও চালাবে? গান চালানোর চেয়ে কথা বেশি শুনতে চাই, আপনার হাসিমাখা কণ্ঠে আজকের সকালটা আরো সুন্দর হয়ে উঠুক, শুভ সকাল। শফিকুল ইসলাম সজীব, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা SMS করার জন্য। আমার মনে হয় আপনি মানুষ হিসেবে অনেক বেশি সুন্দর এবং মিষ্টি একটা মানুষ, কারণ মিষ্টি মানুষরাই এত মিষ্টি মিষ্টি SMS করতে পারে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 এর সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তানহাবু, কেমন আছেন? অবসান বলছে, উত্তরা থেকে গাজীপুর যাচ্ছি। প্রীতম ও শেহতাজের বিবাহ বিচ্ছেদের খবরটা শুনে খারাপ লাগলো, ভালোবেসে এত অপেক্ষার পর বিবাহ, অথচ শেষ পরিণতি বিচ্ছেদ। সংসারে শুধু ভালোবাসা থাকলে হয় না, শ্রদ্ধা সম্মান কম্প্রোমাইজ সহযোগিতাও লাগে শুনছি। অবসান, আপনি একটা কথা অনেক ঠিক বলেছেন, অনেক সুন্দর একটা কথা বলেছেন যে সংসারে শুধু ভালোবাসা থাকলে হয় না, সম্মান শ্রদ্ধা কম্প্রোমাইজ থাকতে হয় এবং এই জিনিসটা দুই পক্ষ থেকেই আসতে হয়, তাই না? তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, বা একটা কি বলবো এটাকে, এত সুন্দর টিপস দেওয়ার জন্য। তানহাপু, তুমি কি জানো আমি জুলাইয়ের বাহুবালি একদিকে আন্দোলনে ছিলাম আর অন্যদিকে একটা আদাম মরা পুলিশের যান বাঁচিয়েছি, রংপুরের তাজহাট থানার কম্পিউটর টাইপের দায়িত্বে ছিল পুলিশটি, সবাই জুলাই সবাই আচ্ছা আমি লেখাটা বুঝতে পারছি না, সবাই জুলাই যোদ্ধা বলে বলে অনেক মাল কামিয়েছে কিন্তু এই জুলাইয়ের বাহুবলীর খোঁজ কেউ নেয়নি আর আমিও কেউকে জানাইনি, আজ আপনাকে শুধু বললাম। আমি বললাম ক্যামেরার পিছে থাকা রিয়েল বাহুবলী রংপুর থেকে পাগল। আচ্ছা পাগল SMS করেছেন 386। আসলেই এমন কয়েকটা পাগল আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে, এমন কয়েকটা পাগল আছে বলেই মানুষ এখনো সাহস পায়, এমন কয়েকটা পাগল আছে বলেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। যাই হোক অনেক ধন্যবাদ SMS করার জন্য, আপনি নাম লিখেননি আমি বুঝতে পারছি, হয়তো আপনি নামটি জানাতে চাচ্ছেন না। যারা যারা SMS কমেন্ট করছেন আরো একবার সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড। রংপুর থেকে পাগল। আচ্ছা পাগল SMS করেছেন 386। আসলেই এমন কয়েকটা পাগল আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে, এমন কয়েকটা পাগল আছে বলেই মানুষ এখনো সাহস পায়, এমন কয়েকটা পাগল আছে বলেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। যাই হোক অনেক ধন্যবাদ SMS করার জন্য, আপনি নাম লিখেননি আমি বুঝতে পারছি, হয়তো আপনি নামটি জানাতে চাচ্ছেন না। যারা যারা SMS কমেন্ট করছেন আরো একবার সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
0: You're listening to Taka FM 90.9.

0: মর্নিং মাইক।
1: আজকের মতো আমি তানহা এখানে বিদায় নিচ্ছি। আশা করি আজকের মর্নিং মাইক আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আজকের আড্ডা ভালো লেগেছে এবং মানে শো গান সবকিছু আপনাদের ভালো লেগেছে আশা করি। আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের সাথে আড্ডা দিতে না পারলে বা বরং আপনার সাথে একটু কথা কম হলেই বরং আমার আরো বেশি মন খারাপ হয় বা ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমার কিন্তু গলায় একটু প্রবলেম ছিল, সকাল থেকে একটু গলাটা মানে গলা ভেঙে যাওয়ার আগে যেরকম হয় না ঠিক তেমনটা হচ্ছিল। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি এবং আবারও আগামীকাল সকাল 8 বাজে আপনাদের সাথে জয়েন হতে পারি মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4। তো ফেসবুক পেজে আপনারা আপডেট পোস্ট পেয়ে যাবেন এবং আমাদের শো পোস্ট পেয়ে যাবেন, এছাড়াও আমাদের মিম পোস্ট, ফানি ভিডিও, ফানি পোস্ট আপনারা দেখতে পাবেন ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhaka। তো চলুন আজকের মতো করে এখানেই বিদায় নিচ্ছি আমি, তবে ঢাকা FM 90.4 তো আছে আপনাদের সাথে সারাদিন 24 ঘন্টা। তো গান শুনুন আর ঢাকা FM 90.4 এনজয় করুন। আমি আজকের জন্য বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা তো জেন তো মগর কি হুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে? ওহো, লিয়া লিছে রে, দিল দিয়া ফিল করেন FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো, লেটস গো, নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আরজে রিদম, হিয়ার ব্যাক এগেইন অন মিড ফিল্ড। লিসেনার্স, মিড ফিল্ড নিয়ে হাজির হয়ে গেছি, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, খুব সুন্দর একটা দুপুর, দুপুরবেলার এই মুহূর্তে, যদিও একটু লেট হয়ে গেল, 14 মিনিট লেট হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। একটু আপনাদের সবার ভালোবাসার মানুষ সিফাত ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, সো একটু লেট হয়ে গেল আসতে। যাই হোক, চলে এসেছি, বিকেল 5টা পর্যন্ত আছি আপনাদের সাথে, ভরপুর গল্প হবে, আড্ডা হবে, সাথে থাকছে সব সুন্দর সুন্দর গান। আশা করছি অবশ্যই পুরো আড্ডা জুড়ে সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন অলরেডি, সবাইকে মোস্ট ওয়েলকাম। মিন্স এ লট যে আসলে আমি চলে আসার আগে আপনারা চলে আসেন, মেসেজ করা স্টার্ট করে দেন বা মেসেজ করেন, টেক্সট করেন, এটা খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, আমি একটু বলে দিই, আপনারাও কিন্তু চাইলে খুব ইজিলি আমার সাথে এই আড্ডায় যুক্ত হতে পারবেন। আমরা আজকে কিন্তু আমাদের এই দুপুরটাকে আরও বেশি ইন্টারেস্টিং করতে পারবো। সো আড্ডাতে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু পোস্টার পেয়ে যাবেন রিদমের, যেখানে মিড ডে ফিল নিয়ে হাজির হয়ে গেছি বলা আছে। সো পোস্টারের নিচে যদি কমেন্ট করে ফেলেন, কমেন্ট সেকশন থেকে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। যে কোনো ধরনের বিষয় হতে পারে, যে কোনো কথা থাকতে পারে আপনার, আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন বা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আছি আপনার কথা শোনার জন্য। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। যদিও আসলে আপনাদের বলার কিছু নেই, কজ আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে কিন্তু মোটামুটি সবাই চলে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শুরুর মুহূর্তে হাজির হয়ে যাওয়ার জন্য। আশা করছি আমাদের এই দুপুরটা আজকে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গতকাল আমাদের গানের আড্ডার পরে হয়তো বা তেমন কারোর সাথে আর ওভাবে কথাবার্তা হয়নি, সো আজকে কথা হবে, আপনাদের যদি কোনো কথা থাকে আজকে কথা হবে অবশ্যই। আমি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, যদি বলি হালিমা আছে আমার সাথে, তমা যুক্ত হয়ে গেছে রংপুরের, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জান্নাতুল হীরা চলে এসেছে, জিনিয়া চলে এসেছে, পল্লবী আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আছি আপনাদের সাথে, অনেক গল্প হবে, আড্ডা হবে, যেহেতু দুপুরের এই স্টাডিংয়ের মোমেন্ট, আপনারা সবাই জানেন যে আমরা স্টাডিংটা কিন্তু সুন্দর একটা গান দিয়েই করি, সো এখনও আমরা একটা সুন্দর গান দিয়ে আজকের দুপুরটাকে স্টার্ট করে দিব। ওকে, আমরা এখন দল ছুটের করা একটা গান শুনবো, যেটা হচ্ছে আকাশ চুরি অ্যালবামের। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ওকে লিসেনার্স, বায়োস্কোপের নেশার প্রেমে কে কে পড়েছেন অবশ্যই জানাবেন। আমি অলরেডি কিন্তু বায়োস্কোপের নেশায় হাবুডুবু খাচ্ছি, সো বায়োস্কোপের গানটা শুনে আসি, আশা করছি গানটা সবাই এনজয় করবেন আর গানটা আমাদের দুপুরটাকে আরও বেশি রঙিন করে তুলবে। সো লিসেনার্স, আছি আপনাদের সাথে বিকাল 5টা পর্যন্ত, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন, পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Talk FM 90.4.
1: Shara Deshe.
0: Shabasathe.
2: Midday feels.

Hello, my beloved listeners. Welcome back again. আর যে রিদম কিন্তু আছে আপনাদের সাথে, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। মিডডে ফিল্ড নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। সো লিজনার্স, আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে আমার সাথে। আমি এই মুহূর্তে একটু আমাদের মেসেজ সেকশনে চলে যাব, দেখে আসি কে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে কিন্তু চলে এসেছে, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আম ডুইং গুড, থ্যাংক ইউ কালকে আমার নামে গানটা বলার জন্য। বিআই, আহাব্বা এটা আরবি শব্দ, এখন ভেবে নাও এটার মানে কি। আমি বলবো না তোমায়, তুমি ভাবো এটার মানে কি হতে পারে, চটপট জলদি বলো, আর দেখি আমার বিআই এটার মানে দিতে পারি কিনা। নিশি, আহাব্বা, আহাব্বা মিন্স হোয়াট, আই ডোন্ট নো, আমি আসলে ঠিক বলতে পারছি না আপাতত, একটু দেখতে হবে। আমি আমি দেখি এটার, আমি একটু সার্চ করব, সার্চ করে দেখি এটা এটার মিনিংটা বের করতে পারি কিনা। জান্নাতুল হীরা আছে আমার সাথে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মনে আছে হীরার কথা? হীরাকে কি আর ভোলা যায়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি হালিমা যুক্ত হয়ে গেছে। মিষ্টি ভাইয়া, ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ, আজকে আমার জন্মদিন, আমার জন্য দোয়া করো, আমি জানো আগামী দিনগুলো ভালো থাকি। আচ্ছা, আমি জানো আগামী দিনগুলো ভালো থাকি। ওকে, হালিমার জন্য একটু উইশ করে দিই, হ্যাপি

to you. Best wishes for you. A lot of well wishes for you. I hope you can achieve your success and inshallah inshallah onek boro hoben onek onek dua rilo onek onek bhalobasha rilo acha dekhi dekhte parchi Pallobi Nageshwari chole esheche dada kemon acho tomar kon khabar sobcheye beshi pochondo amar kon khabar sobcheye beshi pochondo amar I guess biryani ta sobcheye beshi pochondo tobe je kono biryani na shudhumatro hocche amar ammur hater je biryani ta shetai ar ki ektu beshi pochondo acha edike dekhte parchi jini ache amar sathe rate ghumanor age shesh bhabona tumi sokaler prothom bhabona teo shuru hoy tumi acha jini aya sokalo amake niye bhabche rateo amake niye bhabche that is good insane bhai kemon acho saba alhamdulillah saba I'm doing good কোন ইউনিভার্সিটিতে পড়ো আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি আর কি আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি মুরাদ খান যুক্ত হয়ে গেছে তমা যুক্ত হয়ে গেছে আমার সাথে রংপুরের তমা আই গেস এদিকে দেখতে পাচ্ছি হ্যালো কাইফা আলুকা ওকে রংপুর ইয়ান হাফসা চলে এসেছে কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি হাফসা আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাজ্জাদ যুক্ত হয়ে গেছে রংপুর থেকে হিমাদ্রি আছে আমার সাথে রংপুর থেকে আমার সাথে রংপুর থেকে আশিক যুক্ত হয়ে গেছে রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে নাজিফা ওকে রংপুর থেকে অনেকেই যুক্ত হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে চলে এসেছে কিন্তু ইউষা কিশোরগঞ্জ থেকে লাভ ইউ রিদম ভাই তোমার ভয়েসটা খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আছে রাইসা যুক্ত হয়ে গেছে গাজীপুর থেকে আচ্ছা আমার সাথে এদিকে আর অনেকেই যুক্ত আছে সো আমি আবার একটু বলছি যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন আমার এই আড্ডায় আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে facebook.com/ILoveDhakaFM সেখানে চলে আসলে হচ্ছে আমার পোস্ট পেয়ে যাবেন পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করলে আই প্রমিস আই লাভ শপথ কসম খুদাকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904 ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন সো লিখতে থাকেন জানাতে থাকেন এই ফাঁকে একটা গান শুনে আসি খুব সুন্দর একটা গান অপেক্ষা করছি খুব সুন্দর একটা গান বাপ্পা মজুমদারের যেটা হচ্ছে ধুলো পড়া চিঠির অ্যালবামের একটা গান পড়ি আশা করছি গানটা এনজয় করবেন রিদম খুব জলদি আবার ফিরে আসছে আপনাদের মাঝে

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, X Station.
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
2: 90.4 FM.

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে আমরা মিড ডে ফিল্ডের সেকেন্ড আওয়ারে কিন্তু চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের প্রিয় স্টেশনের সাথে। আচ্ছা, আমি সরাসরি আমাদের সেকেন্ড আওয়ারের এই শুরুর মুহূর্তে আমি চলে যাব আমাদের একটু ফেসবুকের কমেন্ট সেকশনে। তারপর অবশ্যই আপনাদের সাথে কিছু বেশ কিছু মজার বিষয় নিয়ে তো আমরা আড্ডা দিবই। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে চলে এসেছে একদম অনেক আগে লামিয়া জান্নাত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমিও যুক্ত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে কমেন্ট সেকশনে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। ধ্রুব আছে আমার সাথে, আজকে সেকেন্ড টাইম যুক্ত হলাম, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছেন? না, আড্ডা দেওয়ার সময় আমার মনে হয় খাওয়া দাওয়ার কথা আর তেমন মাথায় থাকে না। সো আড্ডা শেষ হোক, তারপরে দেখা যাক, যদি ইচ্ছে হয় কে খাওয়া দাওয়া হবে আর কি। ওকে, রংপুর সিটি থেকে আছে MD রাশিদুল। হ্যালো ব্রো, ব্রো হোয়াটসঅ্যাপ। ধ্রুব আছে, বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখে আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড, আমি একদিন টাইগারদের খেলা দেখে হার্ট অ্যাটাক করব। আসলে বাংলাদেশের খেলা নিয়ে তেমন কিছু বলার নেই, আসলে বাংলাদেশের খেলা নিয়ে মানে একটা থাকে না যে বলার একটা যে একটা মানুষ একটা ভালো ভালো লাগার জায়গা থেকে বলবে বা হচ্ছে খারাপ লাগার জায়গা থেকে বলবে। বেসিক্যালি বাংলাদেশ টিমের প্রতি এখন আসলে ফিলিংসটাই মানুষের মনে হয় যেমন হারিয়ে যাচ্ছে। তবে তারপরও আসলে প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের জায়গা থেকে বেশ পারফরমেন্স দিচ্ছে, তারা প্র্যাকটিস করছে। আমি যদি বলি এখন যেটা চলছে যে লাইক 28তম আই গেস মোস্ট প্রবলি যেটা হচ্ছে জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ড চলছে, সো ওই ওই ওইটার কথা যদি বলি সেখানেও কিন্তু হারের সংখ্যা বরিশাল, মানে খুলনার বিপক্ষে ফলো অন করছে দলটি, আর চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানের সেঞ্চুরিটা আসলেও মাইন্ড ব্লোয়িং ছিল। আচ্ছা, আমি এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত বলি। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়, বাংলাদেশের টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার চট্টগ্রামের হয়ে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে মোস্ট প্রবলি 102 রানে অপরাজিত ছিলেন। হ্যাঁ, এরকমই হবে। সো 190 রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী সাদিকুর রহমান ছিল হচ্ছে অপরাজিত 86 রান। এর আগে 6 উইকেটে 290 রান নিয়ে দিন শুরু করা রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয় 364 রানে। বাহাতি স্পিনার হাসান মুরাদ 4 উইকেট নিয়েছেন 96 রানে। আমি মানে বললাম তো যে আসলে প্রতিটা প্লেয়ারই তাদের পজিশন থেকে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। হয়তো বা আমার যেটা মাঝে মধ্যে মনে হয় যে আমাদের টিমের, বাংলাদেশ এই টাইগার টিমের হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে, বা আসলে আই ডোন্ট নো এটা কি সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, কমিউনিকেশনের সমস্যা, গড নোজ ওয়েল। শেরেবাংলা স্টেডিয়ামে 6 উইকেটে 229 রান নিয়ে দিন শুরু করা রংপুরের প্রথম ইনিংস থামে 340 রানে। দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করা ঢাকা দিন শেষ করেছে 6 উইকেটে 120 রান তুলে। 74 রানে 6 উইকেট হারানোর পর তাইবুর রহমান হচ্ছে 32 রানের মনে হয়েছিল, সুমন খান ছিল হচ্ছে 19 রান, আর বিপদে বাড়তে দেননি। রংপুরের মিডিয়াম পেসার চৌধুরী মোহাম্মদ রিজন সর্বোচ্চ 2 উইকেট পেয়েছেন। আসলে বললাম তো যে বেসিক্যালি বাংলাদেশ টিম বর্তমানে তাদের প্রতিটা প্লেয়ারের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে হয়তো বা তাদের একটু শার্প করার চেষ্টা করছে, তাদেরকে একটু পলিশ করছে। আশা করছি বাংলাদেশ টিম খুব জলদি আবারও একটা কামব্যাক দিয়ে দিবে, আবারও ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে হয়তো বা আমরা মাথা ঠেকে দাঁড়াতে পারবো, বা আমরা বলতে পারবো যে উই আর ফ্রম বাংলাদেশ, বা উই আর সাপোর্টিং বাংলাদেশ টিম, বা বাংলাদেশ টিম ইজ ইনসেন। দেখা যাক, অনেক অনেক উইশেস রইল। আচ্ছা, আমি ফেসবুকের কমেন্ট সেকশনে ছিলাম, সেখান থেকে আসলে খেলায় চলে এসেছি। তারপরে এদিকে দেখতে পাচ্ছি জাকারিয়া হোসেন ভাই আছে আমার সাথে। রিদম ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া ভাই, কি অবস্থা, কেমন আছেন? জেসমিন আক্তার আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম জেসমিন আক্তার। এদিকে দেখতে পাচ্ছি জান্নাত আক্তার আছে রংপুর থেকে, জান্নাত ওকে মোস্ট ওয়েলকাম। শারমিন আক্তার চলে এসেছে জুই, হ্যালো কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাশিদুল আছে রংপুর থেকে, ধ্রুব আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ভাই তোমার GF এর নামটা কি? আমার কোনো GF নেই, বাই দ্য ওয়ে এদিকে দেখতে পাচ্ছি আপনিও সব জানেন। সব জানি বলতে আসলে মোটামুটি সবকিছুরই খোঁজ খবর রাখতে হয়। এই যে আপনারা গল্প করছেন বা আপনাদের সাথে গল্প করছি, তো খোঁজ খবর যদি না রাখি তাহলে গল্প করবো কিভাবে? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে। রিদম ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জুয়েল ভাই আপনি কেমন আছেন? অবসান ভাই আছে আমার সাথে, গাজীপুর থেকে উত্তরা যাচ্ছি। আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ হলো তাই প্রজেক্ট থেকে বের হয়ে জয়েন্ট হয়ে গেলাম। ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সোহেল আহমেদ সুমন আছে সিলেট থেকে দেখা যাচ্ছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে তো আরও অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার সাথে গল্প হবে, কথা হবে, বাট এই মুহূর্তে আমার মনে হয় সেকেন্ড আওয়ারের এই শুরু মুহূর্তে আমরা একটু রূপকথার জগৎ থেকে ঘুরে আসতে পারি। হ্যাঁ, রূপকথার জগৎ থেকে ঘুরে আসলে কেমন হয়? দিনে দুপুরে আমরা হয়তো বা রাত বিরাতে রূপকথার জগতে যাই, আজকে আমরা দিনের আলোতেই রূপকথার জগতে চলে যাব। লিসেনার্স, আমরা রিহান রাসুল আর হচ্ছে অবন্তী সিথির করা একটা গান রূপকথার জগতে গানটা শুনবো। তো আশা করছি গানটা এনজয় করবেন, আমার সাথে চলেন সবাই রূপকথার জগৎ থেকে ঘুরে আসি। রূপকথার জগৎ থেকে খুব জলদি আবার ঘুরে চলে আসবো, আবারও আপনাদের সাথে আড্ডা দিব। আশা করছি অবশ্যই সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো মাই বিলভড লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আবারও হাজির হয়ে গেলাম, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। লিসনার্স, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। আচ্ছা, আমাদের সময় কিন্তু খুব জলদি চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। আসলে মানে যেই ভালো সময়গুলো আপনার লাইফে, একটা বিষয় খেয়াল করবেন, যে কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যেই মোমেন্টগুলো বেশি সুন্দর বা যেই মোমেন্টগুলো আপনার হচ্ছে বেশি ভালো লাগে, সেই মোমেন্টগুলো দেখবেন যে আপনার লাইফ থেকে খুব বেশি জলদি চলে যাচ্ছে বা দেখা গেছে যে ওই সময়টা আপনার সাথে বেশিক্ষণ থাকছে না। সো ব্যাপারগুলো আসলে এরকমই হয়। তো দেখতে দেখতে আমরা এই যে এই এই গুড মোমেন্ট, এই যে একটা সুন্দর আড্ডা জমে উঠেছে, সেই আড্ডার এই সময়টাও কিন্তু খুব জলদি চলে যাচ্ছে। আচ্ছা, আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকালকের একটা নিউজ। আসলে এই ব্যাপারটা কি বলবো, আই ডোন্ট নো, মানে বর্তমান জেনারেশন আসলে কোন দিকে যাচ্ছে। এই যে আমাদের সবার পরিচিত সিঙ্গার প্রীতম আর হচ্ছে শেহতাজের যেই ব্রেকআপ বলবো না কি, আসলে ডিভোর্স বলবো, বা তারা পারিবারিকভাবে যে আসলে একটা বিচ্ছেদ ওয়ার্ডটা বলা যায়, যে এই বিচ্ছেদ মানে বর্তমান জেনারেশন আমি আসলে বুঝতে পারছি না যে এসবের মানে কি। লাইক আমি ইদানিং দেখতে পারছি যে বেশিরভাগ এরকম সেলিব্রিটি হোক নন সেলিব্রিটি হোক, মানে লাইক বিয়ে শাদী হচ্ছে, দেন কিছুদিন সংসার হচ্ছে, তারপর কোনো বিষয় নিয়ে ভালো লাগা হচ্ছে না বা ভালো লাগছে না, খারাপ লাগছে, সেই ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। ম্যান, ওয়াই ভালোবাসা জিনিসটা টোটালি মরে যাচ্ছে। মানে বর্তমান সময়ে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সবটাই হচ্ছে এখন সিচুয়েশনশিপ। লাইক একদম আমি আমি আমি যদি একদম মোস্ট প্রবলি বেশিরভাগ কেসের কথা বলি, ঠিক আছে, সিনিয়র জেনারেশন বাদ দিচ্ছি, আমি এখনকার জেনারেশন নিয়ে কথা বলছি। সো দেখা যায় বিয়ে শাদী হচ্ছে, মানে ব্যাপারটা হয় কি যে আমি বিয়ে করলাম, বউয়ের সাথে থাকলাম বা বউ জামাইয়ের সাথে থাকলো, মেন্টাল পিস বলতে কিছু নেই। মানে তারা টোটালি থাকছে একটা দায়বদ্ধতার কারণে, যে না আমরা বিয়ে তো করে ফেলেছি, আমাদের একসাথে থাকতে হচ্ছে, এই কারণেই হয়তো বা থাকে আর কি। বাট দিন শেষে দেখা যায় সেই সংসারটাও আর টিকে না। সো বর্তমানে আমাদের সোশ্যাল যত প্ল্যাটফর্ম আছে, যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যত নিউজ সেক্টর আছে, সবখানেই কিন্তু এখন আলোড়ন সৃষ্টি করে রেখেছে হচ্ছে প্রীতম এবং শেহতাজ। আর প্রেম বিয়ে থেকে আসলে এরকম একটা বিচ্ছেদ বা 9-10 বছরের একটা সম্পর্কের বিচ্ছেদ, এত এত ইজি ব্যাপারগুলো আমি আমি আমি বুঝতে পারি না। আচ্ছা, আমি একটু বিস্তারিত বলি, একটা গানের মিউজিক ভিডিও থেকে শুরু, প্রথম পরিচয়, তারপর ভালো লাগা, প্রেম, আর সেই প্রেমকে কয়েক বছর আড়ালে রেখে বিয়ের ঘোষণা। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকমই ছিল, প্রীতম আর শেহতাজের বিয়ের ব্যাপারটা টোটালি এরকম ছিল। আর এই প্রীতম আজান এবং হচ্ছে শেহতাজের যেই প্রেমের কাহিনীটা, এটা টোটালি একটা কি বলবো ইন্টারনাল একটা কাহিনী ছিল, মানে এই ব্যাপারটা কেউই জানতো না তেমন একটা। 2022 সালে যখন তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন অনেকের কাছেই সেটা মানে একদম একটা সারপ্রাইজ ছিল যে হোয়াট, প্রীতম আর শেহতাজ বিয়ে করছে, হাও কিভাবে, কারণ তারকা হয়েও তারা সম্পর্কটা মানে দীর্ঘদিন কিন্তু তারা লুকিয়ে রেখেছিল। 2026 সালের অক্টোবরের শুরুতে এসে সেই সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো, এবার একসঙ্গে নয় আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়েছে তারা। গতকাল আমি যদি মানে গতকালকের ব্যাপারটা বলি, গতকালকে থেকে হয়তো আপনারা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, নিউজ বলেন, যে কোনো জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে বিচ্ছেদের একটা ঘোষণা হয়েছে, এবং প্রীতমের জায়গা থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি আমার সুস্থ মস্তিষ্কে এই ডিসিশন নিয়েছি, বা শেহতাজও তার জায়গা থেকে আসলে প্রমাণ করতে চাচ্ছে বা বলতে চাচ্ছে যে আমিও একদম টোটালি সুস্থ অবস্থায় আমি এরকম একটা ডিসিশন নিয়েছি। তারা আসলে তাদের জায়গা থেকে এরকম ডিসিশন নিতেই পারে, তবে আমার না মানে আমার ভেতরে এই প্রশ্নটা খুব বেশি নাড়া দিচ্ছে যে বর্তমান জেনারেশনের মূলত কি হয়েছে, তাদের এই ভালোবাসা, তারা কি এই অনুভূতিটার কি মানে কোনো মর্ম নেই তাদের কাছে? এই যে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত একটা অনুভূতি, একটা পবিত্র জিনিস ভালোবাসা, সেই ভালোবাসাটা কেউই কোনো রক্ষা করতে পারছে না, সেই ভালোবাসাটাকে কেউই শেষমেশ আটকে রাখতে পারছে না, ভালোবাসাটাকে ধরে রাখতে পারছে না, কেন?
বর্তমান সময়ে সবটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি চলছে টাকার উপরে। লাইক ঘরের মধ্যে হাজবেন্ড আছে, হাজবেন্ডের সাথে আসলে কোনো ভালো লাগা নেই, হাজবেন্ড হাজবেন্ডের জায়গায় পড়ে আছে, সে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে হয়তো বা তার নিজের ফ্যাসিনেশনে, নিজের টাকার আশায় বা নিজের একটা পার্সোনাল পরিচয়ের আশায়। আবার সেম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বউকে বাসায় রেখে আসছি, আমার বউ হচ্ছে হয়তো বা বাসায় আছে হাউস ওয়াইফ, আমি আমার বউকে রেখে আসি, আমি আমার অন্য যে সাইডগুলো আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি অন্য মেয়েদের পিছনে ঘুরছি, অন্য মেয়েদের কাছে আমার মেন্টাল পিস খুঁজে বেড়াচ্ছি। কেন ব্যাপারগুলো কেন এরকম হচ্ছে, আই ডোন্ট নো, আসলে সমাজ কোন দিকে যাচ্ছে, নাকি আমাদের মেন্টালিটিটা আসলে অন্যদিকে চলে যাচ্ছে, নাকি এটা আসলে সময়ের একটা অভিশাপ বলা যায়, মানে এটা গড নোজ ওয়েল। আসলে ভালোবাসার এই যে ব্যাপারটা বা অনুভূতির যে ব্যাপারটা বা এই যে বিয়ের মতো যে একটা পবিত্র সম্পর্ক, এই পবিত্র সম্পর্কটাকে দিন দিন যে আসলে মানুষ এতটা নিচে নিয়ে আসছে বা এটাকে এতটা সস্তা করে ফেলছে, আই হ্যাভ নো সে। খুবই খুবই খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। লাইক এখন আপনি দেখেন, আপনি প্রেম ভালোবাসা হোক, ছেলে বিয়ে শাদী হোক, আপনি দেখা গেছে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে, আপনার ডকুমেন্টস পর্যন্ত আছে, বাট সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে ছেলেটা বা মেয়েটা হুট করে কিন্তু বলে উঠছে যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন ইউ মে লিভ, তুমি চলে যাও, তোমার সাথে আমি সংসার করবো না, তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে আমি মানাতে পারছি না। কেন, তোমরা বিয়ে করেছো ম্যান, তোমরা একটা পবিত্র সম্পর্কে নিজেদের এই এই ভালোবাসাটাকে তোমরা একটা পজিশনে এনেছো, দেন ওয়াই, আই ডোন্ট নো। সো এই এই এই প্রীতম আর শেহতাজের ব্যাপারটা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাদের নাম্বারে। আচ্ছা আমি একটু চলে যাই আমাদের মেসেজের সেকশনে। এই যেমন আমি দেখতে পাচ্ছি অবসান ভাই বলছে যে প্রীতম ও শেহতাজের বিবাহ বিচ্ছেদের খবরটা শুনে খারাপ লাগলো, ভালোবাসা এত অপেক্ষার পর বিবাহ অথচ শেষ পরিণতি বিচ্ছেদ। সংসারে শুধু ভালোবাসা থাকলে হয় না, শ্রদ্ধা সম্মান কম্প্রোমাইজ সহযোগিতাও লাগে। দেখেন ওই এই যে অবসান ভাইয়ের যে কথাটা, খুবই সুন্দর একটা কথা বলেছে, তবে ভালোবাসাটা থাকা প্রয়োজন আছে অবসান ভাই। ধরেন আপনি শ্রদ্ধা সম্মান কম্প্রোমাইজ সহযোগিতা সবই করলেন, বাট সে যদি সেটার মর্মই না বুঝে তাহলে আর কিভাবে হলো, সে মর্মটা বোঝার জন্য আমার মনে হয় ইনার ফিলিংসের একটা ব্যাপার আছে। এখন বর্তমান সময়ে আর আমি যেটা দেখতে পাচ্ছি যে মেয়েদের ভিতরেই কেন জানি আই ডোন্ট নো এরকম মেন্টালিটিটা একটু বেশি গ্রো হচ্ছে। লাইক আমি থাকবো না, আমি আমার নিজের পরিচয় ক্রিয়েট করব, আমি আমার জামাইটা খাবো না, বা জামাই এনে করে দিলেও আসলে ভালো লাগছে না, জামাইকে কোনোভাবে সহ্য হচ্ছে না, এরকম হয় বর্তমানে বেসিক্যালি ব্যাপারগুলো। আবার সেম ছেলেদের ক্ষেত্রেও সেম, কোনোভাবেই দেখা যায় ওয়াইফের কাছে মেন্টাল পিস পায় না। কেন বাবা, তুমি বিয়ে করেছো, তুমি ভালোবেসেছো, তুমি তার কাছেই তো মেন্টাল পিসটা খুঁজে নিবা। আই ডোন্ট নো। আচ্ছা আমার সাথে এদিকে আরও অনেকে যুক্ত আছে, সবার সাথে কথা হবে, সবাই আপনারা আপনাদের মতামতগুলো প্রকাশ করতে থাকেন। এই ফাঁকে একটা গান শুনে আসি, ব্যালালনের একটা গান শুনবো, পাগলা ঘোড়া, খুব সুন্দর একটা গান, শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে। সেকেন্ড আওয়ারের শেষ পর্যায়ে আছি, খুব জলদি সময় চলে যাচ্ছে, 3:46। ওকে, আচ্ছা এখন পর্যন্ত আছি আপনাদের সাথে, বিকাল 5 পর্যন্ত থাকবো। সো আমি তখন কথা বলছিলাম হচ্ছে প্রীতম এবং শ্বেতাজের যে ব্যাপারটা।

প্রেম, বিয়ে, ভালোবাসা, তারপর সেখান থেকে বিচ্ছেদ, সো ওই বিষয়টা নিয়ে কথা বলবো, আর একটু কথা বলবো, অবশ্যই কথা আছে। আচ্ছা, আমি এই ফাঁকে একটু দেখে আসি কে কে আছে। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ মাহি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমরান তুহিন আছে গাজীপুর শ্রীপুর থেকে। তুহিন মোস্ট ওয়েলকাম। আফজাল হোসেন সোহেল আছেন আমার সাথে, দেখা যাচ্ছে। সোহেল মোস্ট ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মে রেহান আছে, রিদম ভাই উপস্থিত, মোস্ট ওয়েলকাম। উম্মে রেহান, এত লেট হলো কেন? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু যুক্ত আছে অনেক অনেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নরসিংদী থেকে শান্তি ইসলাম আছে। কালকে শুনলাম আপনি বললেন যে আপনার জিনিয়া চলে এসেছে, তাহলে কি আপনি জিনিয়া? ও না না না, ব্যাপারটা এরকম কিছুই না। ওকে, জিনিয়া সবসময় থাকে, অ্যান্ড জিনিয়ার মেসেজটা যখন আমি দেখি তখন আমার প্রোগ্রামের একটা মানে অন্যরকম একটা মোমেন্ট চলে আসে। কজ মানে জিনিয়া ছাড়া আসলে আমাদের এই শো এর আমার মনে হয় যে এটা কেমন যেন একটু খালি খালি মনে হয়। শুধু যে জিনিয়া ব্যাপারটা তা না, আমার প্রতিটা ফ্রেন্ডই কিন্তু আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। সো এরকম কিছু নেই, নেগেটিভ কিছু ভাবার দরকার নেই। এদিকে দেখতে পাচ্ছি মরিয়ম আছে আমার সাথে রংপুর থেকে। আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমার জন্মদিন ও শিক্ষক দিবস। ওকে ওকে মরিয়ম, মরিয়ম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ওয়েল উইশেস ফর ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ফুলফিল অল ইউর ড্রিমস, ইনশাল্লাহ। অনেক বড় হন, অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। নিপা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে, দেখা যাচ্ছে। যদিও এর আগে দু একবার আপনার শো শুনেছি, কিন্তু আজ থেকে প্রতিদিন শোনার চেষ্টা করব। বাহ, মোস্ট ওয়েলকাম নিপা, থ্যাংক ইউ সো মাচ। রংপুর থেকে সৌরভ যুক্ত হয়ে গেছে আমার সাথে। এদিকে সিলেট থেকে পারমিতা যুক্ত হয়ে গেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমাকে প্রতিদিন শুনি, নাম হচ্ছে ইরফাত। ইরফাত মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। জীবন চলে এসেছে আমার সাথে, দেখা যাচ্ছে। আজ তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলাম। জীবন মোস্ট ওয়েলকাম। গতকালকে তো আমরা জীবনের গান শুনতে শুনতেই বিদায় নিয়েছিলাম। জীবন আমার বড় বদলে গেছে। ওকে, মুইন যুক্ত হয়ে গেছে, কেমন আছো? তুমি আমার এস এম এস পড়ো না? এস এম এস না পড়ার কিছু নেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি বিআইন সাহেব আছে আমার। আমার আম্মুর একটা ভালো অভ্যাস, যদি ভালো কিছু করি তখন বলে আমার মায় আমার মতো হয়েছে, আর যদি একটু ভুল করছি তখনই বলে এটা একদম ওর বাপের মতো হয়েছে। এটা স্বাভাবিক, এটা এটা প্রতিটা ফ্যামিলির স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, অ্যান্সারটা পেলে ভাইয়া, সরি বিআই, হ্যাঁ অ্যান্সারটা পেয়ে গেছি বিআইন সাহেব। আহাব্বা মিন্স হচ্ছে লাইক আমি ভালোবাসি। আপনি কি ভালোবাসেন সেটা একটু জানাবেন অবশ্যই আমাকে। আহাব্বা মিন্স হ্যাঁ ভালোবাসি, এরকম কিছুই একটা আমি যতটুকু ঘেটে পেয়েছি আর কি। একটু আগে নিশি বলছিল আহাব্বা, আহাব্বা আহাব্বা মানে হচ্ছে ভালোবাসি। ওকেই, তারপরে দিকে দেখতে পাচ্ছি নাফিসা যুক্ত হয়ে গেছে লালমনির হাট থেকে আমার সাথে। কেউ একজন লিখেছে গানটা সুন্দর। ও বৃষ্টিয়া, ওকে বৃষ্টি মোস্ট ওয়েলকাম। জিনিয়া আছে, তোমায় অনেক অনেক ধন্যবাদ এবং লাভ ইউ আমার প্রিয় গানগুলো প্লে করার জন্য, তোমার ইচ্ছেগুলো এবং তুমি এই রোদের মতন। ওকে ওকে, আমি অনেক খুশি এই যে আপনাদের পছন্দের গানগুলো পেয়ে যাবেন আমাদের প্লে লিস্টে। সো এর জন্য অবশ্যই ঢাকা এফএম 91.4 এর সাথে টিউন করে থাকতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি তমা যুক্ত হয়ে গেছে আমার সাথে। ভাইয়া কি করি বলতো, আমি যে ফ্রেন্ডগুলোর সাথে এতদিন ফ্রেন্ডলি কথা বলছি তার মাঝে একজন আজকের সামনে আমায় প্রপোজ করেছে। কিভাবে বলেছে জানো? বলছে আমি ডিরেক্ট বলছি তোমায় ভালোবাসি, এখন বলতো আমি কি করব? আমি কিছু বলিনি। আচ্ছা, ভালোবাসার প্রপোজাল যে কেউ ভালোবাসা বহিঃপ্রকাশ করতেই পারে, ভালোবাসা সার্বজনীন একটা ব্যাপার, ভালোবাসা যে কোনো মুহূর্তে যে কোনো পার্সনের প্রতি চলে আসতে পারে, ভালোবাসা ব্যাপারটি এমন। বাট এই যে একটু আগে যেমন শেহেদাজ এবং প্রীতমের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে ভালোবাসা তো বর্তমানে টিকছে না, ভালোবাসা ভালোবাসি কথাটা বলতে পারে সবাই, তবে ভালোবাসার রক্ষা বা ভালোবাসার যত্ন কিন্তু আসলে সবাই করতে পারে না। তারই একটা বড় প্রমাণ এই যে গতকালকে একটা নিউজ, যেটা কিনা নিউজ ফিড জুড়ে ঘুরছে ফিরছে। সো আমার মনে হয় একটু দেখেন, ভাবেন, চিন্তা ভাবনা করেন, যদি ভালোবাসাটা অ্যাকসেপ্ট করার মতো হয় দেন আই গেস গো ফর ইট, গো ফর ইট, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে কে আছে কোথায়। আচ্ছা, নামটা লিখে নিই, নামটা লিখলে খুব ভালো হতো। এদিকে দেখতে পাচ্ছি শ্রীতা যুক্ত হয়ে গেছে আমার সাথে। শ্রীতা কেমন আছেন আপনি? আশা করছি সুস্থ হয়ে গেছেন, অনেকদিন পর আপনাকে পেলাম, আপনি মাঝখানে অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, বেশ আপডেট পেয়েছি আপনার। কেমন আছেন একটু জানাবেন অবশ্যই। আর এই মুহূর্তে একটা গান গান থেকে ঘুরে আসি, পরবর্তী ঘন্টায় আবার হাজির হয়ে যাবো আপনার মাঝে। নির্ঝর চৌধুরীকর একটা গান শুনবো, যেটা হচ্ছে হৃদয় রবি অ্যালবামের মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। এই প্রশ্নের উত্তর আসলে কখনই হয়তো বা এটার এর উত্তর পাবো না। যাই হোক, গানটা শুনে আসি, পরবর্তী ঘন্টায় আবার খুব জলদি ফিরে আসছি।

0: Midday. Midday Field.
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। যাই হোক, সবার সাথে আড্ডা হবে, কথা হবে, তবে এই মুহূর্তে একটু বলে দিতে চাই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি সফটওয়্যার কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে একদম একদম শেষ ঘন্টায় চলে এসেছি, 4:01, খুব জলদি সময়টা চলে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ জুড়ে যুক্ত আছেন আমার সাথে। অ্যান্ড এই এখন যারা আমাকে শুনছেন, এই মুহূর্তে যারা শুনছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। খুবই দিলে আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমার পোস্ট পেয়ে যাবেন। কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। নাম্বারে লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে নিলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় সব গান। ওকে, আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, তবে একটু দেখে আসি এই মুহূর্তে কে কে আছে আমার সাথে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু হালিমা। মিষ্টি ভাই, এমন যদি হতো আমি পাখির মতো, এই গানটা প্লিজ গাইবে একটু। এই গানটা আমার খুবই পছন্দের একটা গান, জলের গানের করা একটা গান। এই গানটা সবসময় আমার মনে হয় বেস্ট গানের তালিকায় একদম টপ লেভেলে থেকে যাবে বা উপরের দিকে থেকে যাবে আর কি। গানের কথা বা গানের সুর বেস্ট বেস্ট। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এটা আসলে কখনো হয়তো পসিবল না, বাট যদি আসলেই পাখির মতো হওয়া যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো, বেশ বেশ এনজয় করতে পারতাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রিদম ভাই ফোনটা ধরেন। আচ্ছা, আমাদের এখানে তো আপাতত ফোন ধরার মতো কোনো অপশন নেই, মেসেজ করতে পারেন, মেসেজে লিখে জানাতে পারেন আপনার কথাটা। নূর আছে আমার সাথে দেখতে পাচ্ছি, এদিকে যুক্ত হয়ে গেছে শামিম সিলেট থেকে। শামিম মোস্ট ওয়েলকাম। ভাইয়া জানো, এতদিন আমি তোমাকে তেজগাঁও থেকে শুনতাম কিন্তু আজ আমি তোমাকে চট্টগ্রাম থেকে শুনছি। আট খালাতো বোনও আছে, ওরে বাবারে এতজন একসাথে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। রংপুর থেকে কামরুন্নাহা যুক্ত আছে আমার সাথে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে, কলেজ থেকে এসেই যুক্ত হয়ে গেলাম, দুষ্ট কোকিল ভাইয়া। ওরে বাবা, ভাইয়া জানেন আমি নবীনবরণের দিন পাতার বাসুরি গানটা বলবো, কেমন হবে বলেন তো? বাহ, বেশ বেশ, খুব সুন্দর। নবীনবরণের সময় আসলে এরকম পারফরমেন্স করা, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর থেকে সায়াম যুক্ত হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, মাশফিয়া লিখেছে রংপুর থেকে, রিদম ভাইয়ার বিয়ের ভাঙা ঢোল দিয়ে, বিয়ের কি, রিদম ভাইয়ের বিয়ে ভাঙা ঢোল দিয়ে, বুঝলাম না আমি সঠিক আসলে কি লিখতে চেয়েছেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনার শো শোনার কারণে ছুটি নিয়ে আসলাম। ওরে বাবারে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ইউসুফ আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম ইউসুফ। আমি দেখতে পাচ্ছি তমা যুক্ত আছে, জানি তুমি আমার বলা গান প্লে করবে না, তাই আমি শোনাই, শুনি তুমি শোনো। ওকে, খোলা জানালা দক্ষিণের বাতাসে ডেক কি ঢেকে যায় পর্দার আড়ালে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমা, খুব সুন্দর গান পারেন আপনি, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, শুভ বিকেল, কেমন আছো বলো তো? আমি কে, রাত জাগা পাখি আমি। রাত জাগা পাখি কে? রাত জাগা পাখি তো একমাত্র সানিম আই গেস। সানিম কি অবস্থা, অনেকদিন পর পেলাম আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, আয়ান রয় চলে এসেছে, হাই ভাইয়া হ্যালো। কামরুন নাহার আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা বিকালের মুহূর্তে কিন্তু চলে এসেছি। বাহিরের এনভায়রনমেন্ট যদি বলি, ডিসেন্ট একটা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, ঝিরিঝিরি না, বড় বড় ফোটেই পড়েছে বাট খুবই কম। তারপর থেকে মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডাই বলা চলে, সকাল থেকেই ঠান্ডা বাট একটু রোদের আনাগোনা ছিল, বাট এই যে এখন আবার ডিসেন্ট হচ্ছে। যাই হোক, বিকালের এই মোমেন্টটা আমার মনে হয় খুব সুন্দর একটা গান দিয়ে কিন্তু আমাদের বিকেলটাকে আসলে স্বাগত জানানো উচিত, যেহেতু বিকেল আমাদের মাঝে চলে এসেছে। সো এখন আমরা, তখন যেমন ওই যে এমন যদি হতো গানটা নিয়ে কথা বলছিলাম জলের গানের করা, আমরা জলের গানের একটা গান শুনি, বকুল ফুল বকুল ফুল। বকুলফুল গানটা খুব ইনসেন। আর মানে জলের গানের প্রতিটা গানই, মানে তারা যে নিজস্ব যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে তারা তো বেসিক্যালি নিজেরাই তৈরি করে। আমি যদি রাহুল আখন্দর কথা বলি বা তাদের গ্রুপ মেম্বার যারা আছে, তারা কিন্তু নিজের ইনস্ট্রুমেন্ট, নিজের গিটার, নিজের দোতারা, নিজের একতারা সব নিজে নিজে বানায় এবং হচ্ছে তারা নতুন নতুন ইনস্ট্রুমেন্ট কিন্তু তারা আবিষ্কার করে। সো এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তাদের গানগুলো যখন ফুটে ওঠে, মাইন্ড ব্লোয়িং। সো জলের গানের করাই একটা গান শুনবো আমরা, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। হ্যাঁ লিসেনার্স, খুব সুন্দর একটা গান, গানটাতে চলে যাচ্ছে, আশা করছি গানটা এনজয় করবেন। আমি রিদম আছি আপনাদের সাথে পাঁচটা পর্যন্ত, বেশি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাই। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: 92.4.

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: Hello, hello, hello. What's up, buddies? Welcome back again. This is RJ Rhythm here. I'm Shun Sen after the Pure Station. Dhaka FM 90.4. আমি আর জিদম আছি আপনাদের সাথে, দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। ইটস 4:32 নাও, ওকে, 4:32। আচ্ছা, কিছুক্ষণ আছে, আরও কিছুক্ষণ আছে আপনাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো সমাজ জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। অনেক অনেক ভালোবাসা যে আসলে প্রতিটা দুপুর আপনারা সবাই একসাথে যখন চলে আসেন, আপনাদের এই কি বলবো, আপনাদের এই অ্যাটেন্ড করার মাধ্যমেই কিন্তু আমাদের প্রতিটা দুপুর এত ইন্টারেস্টিং হচ্ছে। আচ্ছা, আমি বিদায় নিব যে কোনো সময়, তবে এই মুহূর্তে আমি বাংলাদেশের আরও একটা অ্যাচিভমেন্ট নিয়ে একটু কথা বলি। ওকে, বাংলাদেশের অ্যাচিভমেন্ট, আর আমি অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা নিশ্চয়ই মিডিয়া রিলেটেড কিছু হবে, তাই তো? ওকে, ওই যে আমার পছন্দের একটা গান, রই দে আইলাহা গাজুরাইতে, রই দে পাইলা রূপ কুমারি, রোহিত মুভি, নাজিবা তুশির একটা কি বলবো, একটা অন্যতম একটা মানে ইনসেন লেভেলের একটা ডেলিভারি কিন্তু বলা চলে এই এই সাউথ এশিয়ান মুভিটা। সো আমি এই রোহিত সিনেমা নিয়ে একটু কথা বলবো। আমি যদি একটু বলি যে এর আগে কিন্তু ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা ছবি হিসেবে কিন্তু ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছিল রোহিত। এই ব্যাপারটাতে এর আগে আমি আপনার সাথে কথা বলেছি। ছবিটা এইবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছে আরও তিনটা পুরস্কার। সেরা অভিনেত্রী কে বলেন তো? নাজিবা তুশি, রাইট, ইয়াস। সেরা চিত্রগ্রহণ জুয়াহের মুসাববির, আর সেরা মিউজিক বা সেরা মিউজিশিয়ান বা সেরা সঙ্গীত রাশিদ শরীফ সোয়েদ। রোহিত সিনেমায় সাধুর বউ চরিত্রে অভিনয় করেছে তুশি, আর সেখানে তুষির যে আসলে একটা লুক ছিল, তুষির যে অ্যাক্টিং ছিল, মাইন্ড ব্লোয়িং। সিনেমা হলে মুক্তির আগে থেকে লুক নিয়ে প্রশংসিত হচ্ছিলেন কিন্তু আমাদের নাজিবা তুশি। পরে সিনেমাটি মুক্তির পর অভিনয় দিয়ে আলোচনায় আসেন নাজিবা তুশি, এবং সেই সিনেমা থেকেই এবার প্রথম পুরস্কারও কিন্তু সে পেয়ে গেছে। আপনি বুঝতে পারছেন, একটা আর্টিস্টের জন্য বা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, তার জন্য এটা কত বড় একটা পাওনা হতে পারে, তার জন্য এটা কতটুকু ভালো লাগার মতো একটা ব্যাপার হতে পারে। এই ব্যাপারগুলো ভাবতেও খুব ভালো লাগে যে আসলে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি খুব খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মেজবাউর রহমান সুমনের করা এই সিনেমাটা আসলেই খুব মাইন্ড ব্লোয়িং ছিল, এবং দেখতে দেখতে কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ফেস্টে কিন্তু তারা বিভিন্ন ধরনের পুরস্কার কিন্তু পাচ্ছে এবং এই যে পেয়েই যাচ্ছে ননস্টপ। আর বিগ শাউট আউট টু নাজিবা তুশি অ্যান্ড বিগ কংগ্রেচুলেশনস টু নাজিবা তুশি, কজ সে এটা এটা এটা আমি মনে করি নাজিবা তুশির জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি দোয়া করি নাজিবা তুশি যাতে ইন ফিউচার আরও ভালো পজিশনে যেতে পারে, আর ফ্যাসিনেশন সবসময় থাকবে আমার। আচ্ছা, এই ব্যাপারটা না একটু কথা বলছি, তবে এই মুহূর্তে একটু দেখি কে কে আছে। ফারজানা আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে তোমাকে আমি রেগুলার শুনি, বাট এই ফার্স্ট SMS করলাম, ওকে, আই হোপ এটা ফার্স্ট টাইম বাট নট দ্য লাস্ট টাইম, এখন থেকে রেগুলার কথা হবে ইনশাল্লাহ। মাহির আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সানিম লিখেছে, তোমার কথা শোনা যায়, সাউন্ড শোনা যায় না। সাউন্ড দিয়ে কি হবে, আমার কথা কি ইনাফ না? ওকে, আচ্ছা, নূর লিখেছে, রিদম ভাইয়া আপনি কি রিজন আহমেদ ভাইয়াকে চিনেন? কোন রিজন আহমেদ ভাইয়া, কোন রিজন আহমেদ একটু বলবেন আমাকে কষ্ট করে। রিজন বলতে তো আমি বেসিক্যালি, আমার একটা ছোট ভাই আছে রিজন, আমার কলেজের একজন বড় ভাই আছে রিজন ভাই, এখন আপনি কার কথা বলছেন আই ডোন্ট নো, আদু কি চিনে কিনা কে জানে। বাই দ্য ওয়ে নূর, অবশ্যই জানাবেন। আচ্ছা, একটা ভালো গিটারের দাম কত হতে পারে? সায়েম ফ্রম রংপুর, ও খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুব ভালো লাগলো। একটা ভালো গিটারের দাম, দেখেন আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন, আপনি একটা সিগনেচার গিটার কিনতে পারেন, ইট উইল বি লাইক 4-3, এই তো 4,300 টাকা থেকে শুরু করে আপনি মোটামুটি 5-6,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, মানে একদম মিনিমাল মিনিমাল ধরেন আপনি 4,000 টাকা হলেই পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিছু সেকেন্ড হ্যান্ড গিটার পাওয়া যায় যেগুলো আসলে আরও কমে পেয়ে যাবেন, লাইক 3,000-3,500। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আসলে গিটার যদি আপনি না বুঝেন বা না চিনেন সেক্ষেত্রে আসলে কেনা ঠিক হবে না। সো যদি আপনার পরিচিত কেউ থাকে যে গিটার ভালো চিনে ভালো বুঝে, তাকে নিয়ে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গিটার কিনতে পারেন। তাছাড়া আপনি ধরেন 4,000-4,500 টাকা হলেই একটা নতুন গিটার কিনতে পারবেন, যেটা দিয়ে হয়তো আপনি গান স্টার্টিং করতে পারবেন। আর আপনি যদি প্রফেশনাল গিটারিস্ট হয়ে থাকেন, সায়াম আই ডোন্ট নো আপনি আসলে কতটুকু গিটার প্লে করেন, সেই ক্ষেত্রে আপনি আরও ভালো ভালো কিছু গিটার পেয়ে যাচ্ছেন। গিটারের দাম এই যে ধরেন 4,000 থেকে শুরু হলো, গিটারের দাম কিন্তু লাখখানিক আছে, কোটি টাকার গিটারও কিন্তু আছে। হ্যাঁ, ট্রু ট্রু। সো অবশ্যই জানাবেন আপনি কি বিগিনার লেভেলে আছেন, শিখতে চাচ্ছেন বা এরকম কিছু। আচ্ছা, রংপুর থেকে সুরভি আছে দেখা যাচ্ছে আমার সাথে, এদিকে দেখতে পারছি আমার সাথে তমা আছে। বকুল ফুল গানটা আম্মু অনেক লাইক করে, তোমাকে থ্যাংকস বলেছে। ও আন্টি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মিম যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি মুন যুক্ত হয়ে গেছে আমার সাথে। ওকে মুন, মোস্ট ওয়েলকাম। কালীগঞ্জ থেকে আমার সাথে আছে, কি আছে কি আছে লিখে নেই, শুধু লিখেছে লীলাবালি গানটা শুনান। লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মু তরে। নেন, শুনিয়ে দিলাম। ভাইয়া তুমি কবে কবে কি বার থাকো বলো? লতিবা, নাইস কোয়েশ্চেন। আচ্ছা, আমি কি কি বার থাকি আমি একটু বলি। আমি হচ্ছে, আমাকে, আমি যদি সাপ্তাহিক হিসাব করি, একদম রবিবার থেকে শুরু করে আমাকে পেয়ে যাবেন। সানডে স্পেশাল শো নিয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। রবিবারে হচ্ছে বিকাল 5টা থেকে পেয়ে যাবেন আমাকে সানডে ফান্ডেতে, অনলি অন ঢাকা এফএম 90.4। মাঝখানে হচ্ছে সানডে সাউন্ড থাকে, যেখানে আমাদের স্পেশাল গেস্ট থাকে। সোমবার পেয়ে যাবেন, সোমবার থেকে বুধবার, সোমবার অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার আমাকে পেয়ে যাবেন হচ্ছে মিড ডে ফেস্ট নিয়ে, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর হচ্ছে আবার বৃহস্পতিবার আমাকে পেয়ে যাবেন আরও একটা স্পেশাল শো নিয়ে, যেটা হচ্ছে উইকেন্ড স্পেশাল, উইকেন্ড বাজ। হ্যাঁ লিসেনার্স, উইকেন্ড বাজ। সো উইকেন্ড বাজেও পেয়ে যাবেন, এই তো। আর মাঝে মধ্যে হয়তো আমাকে অমানিশাও দেখতে পাবেন, যদি আমার সাথে ভৌতিক কোনো ঘটনা ঘটে গেলে হয়তো আমি অমানিশা ছুটে চলে আসি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধু যে ঢাকা এফএম 90.4ই আমাকে পেয়ে যাচ্ছেন তা কিন্তু না, আমাকে কিন্তু আরও একটা স্টেশনে পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে রেডিও আম্বার 102.4 FM। অর্থাৎ আপনি যদি ফ্রিকোয়েন্সি 102.4 টিউন করে ফেলেন, সেখানে আমাকে পেয়ে যাবেন প্রত্যেক দিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত। সেখানে হচ্ছে আমি এক কাপ চায়ের আড্ডা নিয়ে থাকি। সকালবেলা যদি কেউ আড্ডা দিতে চান, সকালবেলা যদি কেউ আমার সাথে আড্ডা যুক্ত হতে চান, আমাদের রেডিও আম্বার 102.4 FM এর অফিসিয়াল পেজটা ফলো করতে পারেন, সেখানে পোস্ট আসে বা হচ্ছে রেডিও আম্বার আপনি টিউন করতে পারেন। আবার ঠিক একইভাবে ওই যে অ্যাপসও আছে, যেমনটা ঢাকা এফএম 90.4, সেখানে আপনি পেয়ে যাবেন রেডিও আম্বার 1024। আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর সার্চ করলেই পেয়ে যাবেন, খুবই খুবই ইজি। সো যদি কেউ সকালের সময়টাতেও রিদমের সাথে যুক্ত হতে চান, প্লিজ চলে আসতে পারেন। আশা করছি খুব খুশি হব, খুব খুশি হব যদি আমার এখানের ফ্রেন্ডদেরকে আমি ওই স্টেশনেও পেয়ে যাই। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, নাজিফা তুশির ব্যাপারে কথা বলছিলাম, সময়ও কিন্তু চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে একটা গানে চলে যাব, আমি বিদায় মুহূর্তে আবারও আসছি। আশা করছি গানটি এনজয় করবেন। আমরা এখন মুজার তোশিবার করে একটা গান শুনবো। এই যে একটু আগে বলছিলেন যে ভাই লীলাবালি গানটা শুনান, সো লীলাবালি গানটা যেমন একটা বিয়ের একটা কালচারাল গান, ঠিক মুজার করে এই গানটাও কিন্তু একটা কালচারাল বিয়ে টাইপ গান, যেটা যেটা নাম হচ্ছে নয়া দামান। আইলোরে নয়া দামান আসমানে রোহ তেরা, বিসাহানা বিসাইয়া দিলাম শাইল দানের নেরা, দামান বউ দামান বউ, বউ রে দামান কৌ রে কথা খাও রে বাটার পান। আচ্ছা, পুরো গান যদি আমি গিয়ে দিই তাহলে কি আর হয় নাকি? যাই হোক, আমি গানে চলে যাই। আশা করছি গানটা এনজয় করবেন, বিদায় মুহূর্তে আবার ফিরে আসছি।

0: সাথে 90.4
1: হ্যালো মাই বিলভড জনগণ, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিল থেকে। আর যে হৃদমকে বিদায় নিতে হচ্ছে সবাইকে শেষ মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে পুরো সময় জুড়ে যুক্ত থাকার জন্য। আমি সবাইকে মানে অনেক অনেক ভালোবাসা, কজ এই যে মাইকের অপর প্রান্তে আপনারা থাকছেন বলেই কিন্তু প্রতিটা দুপুর এত বেশি ইন্টারেস্টিং হচ্ছে, এত বেশি সুন্দর হচ্ছে। সো আবারও আগামীকাল দুপুরবেলা কিন্তু ঠিক একই সময় হাজির হয়ে যাবো উইথ মিড ডে ফিল। আশা করছি আবারও কালকে সবাই চলে আসবেন, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব, এই যে মজার মজার ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। যেমন আজকে আমরা প্রীতম এবং শেহতাজের ব্যাপার নিয়ে কথা বললাম, আমরা রোহিত সিনেমা নিয়ে কথা বললাম, আমরা বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে কথা বললাম। সো এরকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে যদি আপনারা আড্ডা দিতে চান অবশ্যই রিদমের সাথে যুক্ত থাকতে পারেন, যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আমার এদিকে দেখতে পাচ্ছি রাজজাগা পাখি বিদায় নিচ্ছে সানিম। আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি সায়েম বলেছে ভাই ক্লাস 7 থেকে গান গাই, বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে 898K+ সাবস্ক্রাইবার আছে। ওরে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ইট মিন্স অলমোস্ট লাখ হচ্ছে আপনার 9 লাখ সাবস্ক্রাইবার। ও মাইন্ড ব্লোয়িং। সো সায়েম আপনি যদি প্রফেশনাল সিঙ্গার হয়ে থাকেন বা প্রফেশনাল যদি মিউজিক করে থাকেন দেন আই থিঙ্ক আমার মনে হয় তো আহামরি কিছু দরকার নেই, বাট ইউ ক্যান লুক ফর ইয়ামাহা গিটারস। হ্যাঁ ইয়ামাহার যেই সিরিজগুলো বের করে বা ইয়ামাহার যেই গিটারগুলো করে থাকে এগুলো কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়। তাদের সাউন্ড, ইনডোর গিটারগুলোর সাউন্ড বা হচ্ছে তাদের যেই এলিমেন্টগুলো ইউজ করে খুব ইন্টারেস্টিং। আপনি ইয়ামাহা গিটারগুলো দেখতে পারেন, মোটামুটি 30-50K, 30-50 হাজার টাকার ভেতরে আপনি ভালো একটা বডি পেয়ে যাবেন। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি লতিফা আছে শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে আমার সাথে বিদায় মুহূর্তে। এদিকে কমেন্ট সেকশনে আছে উমের রায়হান, আয়ান রয়, কামরুন নাহার, উমর ফারুক, আচ্ছা তারপর ধ্রুব। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আফজাল হোসেন, সোহেল আছে, ইমরান তুহিন আছে, হাবিবুল আছে, জেসমিন আক্তার আছে, আনিকা আছে। ওয়াও ওয়াও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যেমনটা বলছিলাম যে বিদায় মুহূর্তে আছি, শেষ মুহূর্তে সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে পুরো সময়টা আসলে রিদমকে দিয়েছেন এবং রিদমের সাথে এত সুন্দর একটা ইন্টারেস্টিং আড্ডা জমিয়ে তুলেছেন। সো এখানেই বিদায় নিতে হচ্ছে, আবার আগামীকাল চলে আসবো। আসলে আমার মনে হয় কথা শুরু হলে কথা কখনোই শেষ হবে না, এই আড্ডা কখনোই শেষ হওয়ার না, বাট কোনো সমস্যা নেই, আগামীকাল চলে আসবো, আবারও গল্প হবে, আড্ডা হবে। আর বিদায় মুহূর্তে একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নিব, অঙ্কনের করা একটা গান, বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই, গতকালকে যে গানটা আমরা শুনছিলাম। সো হ্যাঁ সেই বড়াই করে গানটা শুনতে শুনতেই বিদায় নিচ্ছি, আবারও আগামীকাল কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ভালোবাসার স্টেশন ঢাকা।

যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

Jones Teaston. শুনছেন ঢাকা FM 90.4, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহের মতো আমি খুল আর যে মুকুল আছি আপনাদের সাথে, আর স্টুডিওর ঘড়িতে বিকেল পাঁচটা, প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আমাকে শুনতে পাবেন শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। কতগুলো একটু খারাপ সংবাদ দিব, কিন্তু প্রথমেই ইন্ট্রোতে খারাপ সংবাদ দেওয়া ঠিক না, খারাপ সংবাদ না মানে বাস্তব যে ঘটনা, কতগুলো কথা একটু শেয়ার করতে ইচ্ছা করছে, কিন্তু শুরুতেই না, আমি একটা গান পরে এসে তারপর ঘটনাগুলো একটু বলবো। ওকে, আর আজকের দিনটা হচ্ছে সোমবার, 5 অক্টোবর 2026 এবং 20 আশ্বিন 1433। আমি ভাদ্র মাসকে খালি তাড়াতে চাচ্ছিলাম, ভাদ্র মাস চলে গেল, আশ্বিন চলে আসলো, 20টা দিনও চলে গেল। যাক, একটু ঠান্ডা আছে আজকে। হ্যাঁ, আজকে ভ্যাপসা গরমটা একটু কমেছে মনে হয় না, গতকালকে আজকে মনে হয় যে সেরকম ভ্যাপসা গরমটা নেই। আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা শীতের দিকে চলে যাচ্ছি, এই তো অক্টোবর চলছে, নভেম্বরে শীতে প্রবেশ করব, আর এই কয়টা দিন একটু কষ্ট করতে হবে আর কি। ওকে, সবাই ভালো থাকবেন আশা করি, আর রাত আটটা পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর নানা রকম বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে। আর আমার সাথে কানেক্টেড হওয়ার দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকে যারা ইতিমধ্যে রয়েছেন তারা শুধু সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই ঢাকা FM এর একটা পেজ পেয়ে যাবেন, সেখানে গেলেই আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে আপনারা কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে পড়ে শোনাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকের কাছে রয়েছে, মুকুল নামে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোবাইলে সেভ করে রাখবেন, কোনো খরচ হবে না, কোনো ডেটা লাগবে, কোনো টাকা লাগবে না, আপনারা খুব সহজেই আমার সাথে কানেক্টেড হতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আপনাদের SMS, হোয়াটসঅ্যাপ কমেন্টস, ফেসবুক SMS সবকিছুর অপেক্ষায় রইলাম। আর এর মাঝখানে আমরা জেমসের একটা গান শুনবো, খুবই সুন্দর একটা গান, আর আমার তো রান্নার তারিফ আছে সবসময়, যে না রান্না সরি, আমার প্লেলিস্টের একটা তারিফ আছে যে মুকুলের প্লেলিস্টটা ভালো হয় আর কি, এরকম একটা গানগুলো ভালো লাগে আপনাদের, আপনাদের নানা রকম বিষয় চিন্তা করেই গান বাজাই, হয়তো যখন আমি একটু ছুটিতে থাকি, ছুটি বলতে হচ্ছে যখন একটু নামাজের ব্রেকে যাই, আজানের ব্রেকে যাই, কিংবা একটা ডিম খেতে যাই, তখন দেখা যায় যে হয়তো আমার প্লেলিস্টটা একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সবসময় চেষ্টা করি যে সুন্দর সুন্দর গান আপনাদের জন্য রাখার জন্য, কারণ আর রেডিও মানেই হচ্ছে গান আসলে। হ্যাঁ, আমি যত কথা বলি, কথা একটু বলি আর কি আপনাদের সাথে গল্প টল্প করার জন্য, কিন্তু বেসিক্যালি পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেডিও হচ্ছে গানের জন্য, আপনি টিউন করবেন আর গান শুনতে থাকবেন। হ্যাঁ, আর সবাই পুরো সময় জুড়ে রেডিওতে আসলে থাকে না, এটা গবেষণাও দেখা গেছে যে একটা মানুষ 10 থেকে 15 মিনিট রেডিওর সাথে থাকে বাইরের দেশেও। আপনি কোথাও যাচ্ছেন, গাড়িতে শুনলেন, তারপর আবার নেমে গেলেন, আবার উঠলেন, আবার শুনলেন, এরকম আর কি, 10 থেকে 15 মিনিট মানুষ শুনে। কিন্তু আমাকে আপনারা অনেক ভালোবাসেন, আমার অনেক শ্রোতা রয়েছে যারা একদম পুরো 3 ঘন্টায় আমার সাথে থাকে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া, খুব ভালো আর কি, খুশি হলাম এটা। আর এই মুহূর্তে জেমসের যে গানটা শুনবো, গানের নামটাম না বলি, খুবই বিখ্যাত গান, সুন্দর একটা গান শুনে ফিরে আসছি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 90.4 FM।
5: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও খুঁজতে 5:09। আর ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছে। আর তার আগে যেটা বলছি যে ডেঙ্গু পরিস্থিতি আসলে একটু খারাপ। 2023 সালে বাংলাদেশে ডেঙ্গুর সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল 2023 সালে। ওকে, আমিও তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, কোনো হসপিটালে সিট পাইনি, সবাই দেখি একদম মেঝেতে শুয়ে আছে। তখন 3 লাখের উপরে, 3.5 লাখ গভর্নমেন্ট থেকে বলা আছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, আর মৃত্যুবরণ করেছিল 1700 something বলে। আমি 2000 কিংবা সরকার যেটা বলে তার দ্বিগুণ তিনগুণ ধরবেন। তার কারণটা হচ্ছে যে সরকারি হিসাবগুলো হচ্ছে কোনো হসপিটালে যে নথিভুক্ত থাকে সেই হিসাবগুলো সরকার প্রকাশ করে, কিন্তু এছাড়া তো কত কিছু বাসা বাড়িতে হচ্ছে, তাই না? আর অনেক জায়গার খবরও সরকার পাচ্ছে না। তো ওইভাবে আমি সবসময় তিনগুণ ধরি আর কি, সরকার 2000 বললে আমি 6000 ধরি, এরকম আর কি। তো 2023 সালে খুব ভয়াবহ একটা অবস্থা হয়েছিল, কিন্তু এই বছরটা ডেঙ্গুর প্রকোপটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। ঘরে ঘরে অনেক বাসায় দেখবেন যে কোনো মশা নেই, আমার বাসায় একটাও মশা নেই, কিন্তু কীভাবে জানি ডেঙ্গু হয়ে গেল আর কি। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তা আমার খুব ক্লোজ ছোট ভাই কিছুদিন আগেই, গত সপ্তাহে ওই শাম্মী আক্তারের কথা বলেছিলাম, যে বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সিঙ্গার, খুবই নাম করা শিল্পী, মানে দুর্দান্ত তার গান ছিল সিনেমার জগতে শাম্মী আক্তার। আমাদের শফিক ভাই তার গান শুনতে চেয়েছিল, তা আমরা চামিনীবাগে তখন থাকতাম, আমরা প্রতিবেশী ছিলাম, পাশাপাশি বাড়িতে থাকতাম, তা আমরা শাম্মী খালা বলে ডাকতাম আর কি। হ্যাঁ, আকরাম খালু তার হাজব্যান্ডের নাম, তাদের একটা সন্তান ছিল, তার নাম ছিল কমল। তা আমার খুব আদরের ছোট ভাই, আমাদের চেয়ে অল্প বয়স কম হবে তার, কমলের। তো কমলের দুটা ছেলে, তা একটা সম্ভবত বড় ছেলের মানে 8-এ পড়ে, আর ছোট ছেলেটা ক্লাস 2-তে পড়ে। তা গত বৃহস্পতিবার দিন রাত্রে 9:30 দিকে তার ছোট ছেলেটা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তা ঘটনা হচ্ছে, দেখেন যে হঠাৎ করে জ্বর আসলো, তার আগের দিনই আমি দেখলাম যে বুধবারে ও পোস্ট দিয়েছিল যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। মারুফ ছিল ওর নাম, ও আদর করে ছোট বলে ডাকতো। তা দোয়া করবেন, তা দেখলাম যে এভার কেয়ার হসপিটালে ভর্তি করেছে। তা এখন ডেঙ্গুর সবচেয়ে সমস্যা হচ্ছে কি, এভার কেয়ার কিংবা দামি যত জায়গায় বলেন কোনো লাভ নেই, কারণ এর ঠিকভাবে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, স্যালাইন দেয় আর দেখবেন যে নর্মাল নাপা, কোনো ব্যথার ওষুধও দেওয়া যায় না। তো এটা একটা ভয়াবহ অবস্থা, যে বৃদ্ধ মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি একটু সিরিয়াস হয়ে যায় খুব খারাপ অবস্থা হয়ে যায়। তা প্রচুর লিকুইড খেতে হয়, সেটা আমি আমার ডেঙ্গুটা সামাল দিয়েছি, প্রচুর পানি খেয়েছি এবং ঘরে বসেই আমি স্যালাইন দিয়েছি। আমার ভাই যেহেতু ডাক্তার, একটু সুবিধা হয়েছিল, সে যেভাবে বলল ওই স্যালাইনগুলো এনে আমি ঘরে বসে দিয়েছি। এবং আমি আমাদের বাড়ির যে দেখাশোনা করে, তিনি একবার ডেঙ্গুতে আক্রান্ত হলো, তার প্লাটিলেট দেখে 2019 সালে, তখন খুব ভয় পেয়ে গেল, মানে ওনার ছেলে মেয়ে খুব চিৎকার শুরু করলো, আমাকে ফোন দিল, আমি শান্তিনগরে ছিলাম বন্ধুদের আড্ডায়, তা আমি ছুটে আসলাম। তারপর ওনাকে নিয়ে আমি মুগ্ধা হসপিটালে গেলাম, যাওয়ার পর দেখলাম কি কোনো কথা নাই, মানে রোগী আসলেই স্যালাইন লাগিয়ে দিচ্ছে। তা আমি ডাক্তারদের বললাম যে ভাই কি মানে কোনো টেস্ট নাই, ডেঙ্গু হয়েছে আগে স্যালাইন লাগান, তারপর হিসাব হবে পরে। তো এইটাই হচ্ছে কথা, তো এরকম যথাসময়ে আসলে স্যালাইনটার মনে হয় গুরুত্ব আছে, এটা ডাক্তাররা ভালো বুঝতে পারবে যে ডেঙ্গুর ক্ষেত্রে যদি পানিটা নিয়ে কম খায় আর কি, এরকম। তো এই কমল তার সন্তানকে হারালো, তারপর শুক্রবার দিন গেলাম, জানাজা হলো, মাটি দিয়ে আসলাম বাসায়। খুব মনটা খারাপ লাগলো, মানে একটা বাবা হিসেবে মানে সন্তানের মৃত্যু তো চিন্তাই করা যায় না, ক্লাস 2-তে পড়ে একটা ছেলে, লিটল জুয়েলসে পড়তো, তাই এরকম একটা ছেলে মারা গেলে বাবার কি অবস্থা হয় চিন্তা করেন। এবং তার দাদা শাম্মী আক্তারের যে হাজব্যান্ড, তিনি কবরে মোনাজাতের মধ্যে চিৎকার করে বলছিল যে আল্লাহ, একটা মশার কামড় দিয়ে তুমি আমার নাতিকে নিয়ে গেলা। তা আমার খুব মনটা খারাপ হয়ে গেল। আর আসলে মৃত্যুর সাথে কোনো তর্ক বিতর্ক কোনো যুক্তি কোনো কিছুই আসলে খাটে না, তার কারণটা হচ্ছে যে এটা সবই আল্লাহর ইচ্ছা। যদি আপনি ধর্মের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখেন, তাহলে কখনোই এটা নিয়ে বলা যাবে না যে আল্লাহ যা করেছে ভালো করেছে আর কি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর বান্দা যখন ইচ্ছা নিয়ে গেছে, হচ্ছে কথা। আর আমার বাসার ঘটনা ওই যে বলছিল প্রথমেই খারাপ খবর, খারাপ খবর কিছু না, এগুলো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম আর কি। ভালো লাগে না সবসময় এই কারণেই যে এই কমলের ছেলেটা মারা গেল, আমার খুব মন খারাপ হয়েছে। আর আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড আছে, ও হলো ১৮ না ১৯ সালে, তা ও এরকম ডেঙ্গুতে মৃত্যুবরণ করে, ক্লাস ৫ পড়তো। তা ওই স্মৃতিটা আমার মনে আছে, এভার কেয়ারি, এবং আমি সারা রাত জেগেছিলাম, আমার বন্ধুর সাথে হসপিটালে ছিলাম, সকালের দিকে ও মৃত্যুবরণ করলো, এটা মনে হয়। আর যেটা বলতে গেলাম যে বাসায় সব রোগী রেখে আসছি, একটু দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে। আম্মা তো এমনি অসুস্থ, আমার স্ত্রীর ডেঙ্গু ধরা পড়েছে বৃহস্পতিবার থেকে জ্বর, তারপরে শনিবার দিন টেস্ট করে ডেঙ্গু ধরা পড়লো, জ্বর ১০০ উপরে ২-৩ থাকে সবসময়। তা এখন আমার ভাইয়ের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে, স্যালাইন লাগবে, আজকে মনে হয় স্যালাইন দেওয়া হবে, তো এরকম চলছে আর কি। তো আমার স্ত্রীর জ্বর হওয়াতে ঘরটা একটু থমকে গেছে, কারণ সব কাজকর্ম আমাদের দেখাশোনা করে, ওই তো আমাদের সব প্রাণকেন্দ্র আর কি। তা ওইখানে আল্লাহ দোয়া করবেন যাতে আমার স্ত্রী সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। এর মধ্যে রূপকথা আমার মেয়েটা রাত ভোর ৪টার সময় চিৎকার দিয়ে উঠেছে, হঠাৎ করে তার মাথা ব্যথা, তারপরে মাথা ব্যথা, বাথরুমে নিয়ে আসলাম, মুখ ধুয়ে দিলাম, মাথা ব্যথা, এর মধ্যে বমি, তো এটা কি রোগ হলো যাই না। তারপরে ওষুধ একটা খাইলাম, নাস্তা খেয়ে তারপর ঘুমিয়ে পড়লো। তা আমি মোটামুটি কোন রকম খেয়ে চলে আসছি অফিসে। তা বাসায় যে অবস্থা হচ্ছে, আমার বউ ঘুমাচ্ছে, আমার বাচ্চা ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে আর কি। হ্যাঁ, মা শুধু আমার দরজাটা আটকে দিল, এই একটা অবস্থা রেখে আসছি। তা দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই জিনিসগুলো হলে হয় কি, আমি কথা বলতে পারি না, মানে আমার মনটা খুব খারাপ লাগে। মানে বাসায় ধরেন ৩টা রোগীকে রেখে আমি চলে আসছি, হঠাৎ করে রূপকথা রত্না মানে আমার স্ত্রী রূপকথার মা অসুস্থ হয়ে গেল, আর আম্মা তো এমনিতেই অসুস্থ, তারপরও চলছে। তা এখন আম্মাও একটু জোর করে দাঁড়ায় যে দুজন অসুস্থ কি করবে। তো এই হচ্ছে কাহিনী। তা দোয়া করবেন যাতে রাতে ফিরে আমি অ্যাটলিস্ট ৩ জনের একটু হাসি মুখটা দেখতে পারি আর কি। হ্যাঁ, আমার একটু খারাপ লাগছে আর কি, এই হচ্ছে কথা। ওকে, হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট, হোয়াটসঅ্যাপ না, ফেসবুকে তো অনেকগুলো কমেন্ট, আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম, কমেন্টগুলো পড়ি না একটু, যেহেতু আজানের সময় হয়ে যায় আবার খুব তাড়াতাড়ি। ছেকা খোর কল্যাণ সমিতি, এটা আবার কি, আমরা বিবাহের জন্য পাত্রী খুঁজছি, এই যে সামান্তা আছে তো একটা পাত্রী, বিয়ে করতে চায় খুব। আচ্ছা, পাত্রীর কাছ থেকে নিম্নলিখিত যোগ্যতা আশা করছি, আজে বাজে মন্তব্য কেউ করবেন না, ফর্সা হতে হবে। আচ্ছা আচ্ছা, আরো কি কি লিখেছেন, আচ্ছা একটু বড় SMS, এটা সবাই একটু পড়ে নেবেন। সাইফুর রহমান লিখেছে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, শরীর কেমন আছে, ভালো আছে, বাসার সবাই কেমন আছে, এই যে একটু আগে বললাম বাসার সবাই, সবার জন্য একটু দোয়া করবেন। ওকে, মুকুল স্টিস্টলের সবাইকে আপনি আড্ডা এবং সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, আর এক কাপ গরম চা আর কিছুটা মন খোলা আড্ডা, জীবনের ব্যস্ততা এর চেয়ে সুন্দর আর কি হতে পারে, চলুন কোনো একদিন চা খেতে খেতে সুখ দুঃখের গল্প ভাগ করে নেওয়া যাক, সবাইকে মুকুল স্টিস্টলে এক কাপ চায়ের উষ্ণতা। তারপর জাকারিয়া, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, ভালো আছি, জাকারিয়াকে ধন্যবাদ। পূর্ণিমা কেমন আছেন, আজ তাড়াতাড়ি চলে আসলাম, অনেক ধন্যবাদ পূর্ণিমা, খুশি হলাম, পূর্ণিমা সবসময় একটু দেরি করে আসে, তারপরও আজকে এসে তাড়াতাড়ি চলে আসছে। আফ্রিদা ওয়াসিমা আমাদের সাথে জয়েন করেছিল, ভাইয়া কেমন আছেন, ভালো আছি, বাসা সব রোগী রেখে আসছি, দোয়া করবেন। অমৃত বোস কলকাতা থেকে শুভ সন্ধ্যা জানিয়েছে। উমের রাহান, মুকুল ভাইয়া শুভ বিকেল, কেমন আছেন, ভালো আছি। আফজাল হোসেন আমাদের সাথে, সোহেল আফজাল হোসেন, সোহেন ওয়ালাইকুম আসসালাম ভাই। শফিক ভাই আমাদের সাথে আজকে শুরুতে জয়েন করেছে, মুকুল ভাই অনেক অনেক শুভকামনা রইল, আছি আপনার সাথে, অনেক ভালো লাগবে শৈব পেয়ে। আর শৈব মাগরীবের সময় একটু দোয়া করবেন আমার বউ বাচ্চা এবং আমার মায়ের জন্য। হ্যাঁ, ৩ জন রুগী রেখে আসছি, বলেন কথা বলতে কেমন লাগে, একটু মনটা খারাপ লাগছে আর কি, ৩জনই ঘুমাচ্ছে, যাই না কি অবস্থা এখন আছে। আমার ভাবি পাশে থাকে, আসবে বিকালে, সেই দেখাশোনা করবে হয়তো। তারপর আফরোজা পলি, মুকুল ভাইয়া আমি আপনার চায়ের দোকানে আসলাম একটা দুধ চা একটা পরোটার অর্ডার দিতে, কারণ হলো আমার ছোট মামি একদিন আমাকে এই নাস্তা আমাকে খেতে দিয়েছিল, আচ্ছা পরোটার সাথে দুধ চা, আচ্ছা মজা লেগেছিল তাই আমি আপনাকে বললাম, তবে আমি এই নাস্তাটা আমাকে সন্ধ্যার সময় পাঠালে ভালো হতো, জান্নাতারা জুথি, আচ্ছা অনেক ধন্যবাদ, আচ্ছা সন্ধ্যার সময় আপনাকে পাঠাবো এই নাস্তা। আর আমার দুধ চায়ের সাথে তন্দুর রুটি ভালো লাগে, আপনারা খেয়েছেন কিনা, নান রুটি না কিন্তু, যে নান রুটি ছাড়া যেটা একদম থাপাস তন্দুর রুটি যেটা বানায় আর কি, কোনো উপরে কোনো বাটার টাটার কিছু দেওয়া থাকে না, তন্দুর রুটি দিয়ে আপনি দুধ চা খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে। সামান্তা আমাদের সাথে জয়েন করেছে। সামান্তা, তোমার কাজের কি খবর? একটা পোস্ট পেলাম না, শুরুতে একটা পোস্ট দিয়ে দাও। আমাদের জীবন গল্প অনুষ্ঠানে আপনারা কেউ যদি আসতে চান, আমরা একটা পোস্ট দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার সাথে ফোনে কথা বলে তারপর ঠিক করব কি করব। ওকে, পোস্টগুলো একটু একটু পরপর দিলে ভালো, তাহলে মানুষজন দেখবে। শুরুর দিকে একটু পোস্টটা থাকলে ভালো হতো। ওকে, তারপর বন্ধু খুঁজে বেড়াই সবসময়। আচ্ছা, সামান্তা জেমসের গানের কথা বলেছে। ওকে, আপনারা বেশি বেশি করে আমাকে মেসেজ করুন, আপনাদের নানা রকম কথা, মনের বিভিন্ন কথা সবকিছু জানতে চাই, শুনতে চাই। আর আমি সবসময় তো একটু হিন্দি বুঝি না, কিন্তু বুঝি আর কি কোন গানটা সুন্দর। তা আপনাদের জন্য আবার খুঁজে খুঁজে অনেক কষ্ট করে একটা হিন্দি গান খুঁজে বের করলাম যে মজা লাগবে আর কি। হ্যাঁ, আর আমি একটু কমন গান ভালো লাগে না, সবসময় একই গান যেগুলো চলে ওগুলো আমার ভালো লাগে না। আমি একটু খুঁজি আর কি, যে একটু দেখি চিপা চাপায় কোনো গান টান পাওয়া যায় কিনা খাটের নিচে, ভালো লাগবে।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: আর মশাও হয়েছে এরকম বজ্জাত, বুঝছেন? মানে আমি বুঝি না, আমার বাসায় কিন্তু কোনো মশা নেই, আমি বুঝতেই পারলাম না বাসায় কোনো মশা নাই, কিন্তু কখন আপনাকে কোথায় কামড় দিল কিংবা অন্য জায়গায় গেল কিনা ওদের বাসায়, মানে ঘরে কোনো মশা নেই এখন ডেঙ্গু, ওই কমলের একই অবস্থা, বাসায় কোনো মশা নেই ডেঙ্গু। হ্যাঁ, তাই এখন মশার প্রকোপটা একটু কম দেখা যাচ্ছে, অনেক জায়গায় আমি দেখছি যে মশা কম আছে, কিন্তু কোত্থেকে যে ডেঙ্গুর কি হলো বুঝতে পারছি না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আর সাবধানে থেকে লাভ নেই, আমি সাবধানে থাকতে বলবো না আসলে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কেননা সাবধানে থেকে কোনো লাভ নেই। মানে আমি দেখলাম তো, মানে সাবধানে থেকেও মানুষ মরে যাচ্ছে, মানে সব কিছু আমি কপাল আল্লাহর উপর ছেড়ে দিলাম আর কি। যে কী সাবধানে থাকবো বলেন, একটা মশার কামড়ের থেকে আমি সারাদিন কী ধরেন মশারি টাঙ্গিয়ে রাখবো আর হাত পা ঢেকে রাখবো, কী করবো বলেন? মানে কতটা সাবধানতা অবলম্বন করা যায়? এই ছোট্ট একটা বড় প্রাণী হতো, একটা হাতি হতো, এটাকে মায়ের টায়ার দিয়ে একটা শান্ত করা যেত না, কিন্তু একটা মশা দেখেন, এটা কাঠের নিচ থেকে করতে গেলে হলো, কত খেয়াল রাখবো, এটা কি একটা সমস্যার মধ্যে আছি আমি। আচ্ছা, উম্মে রায়হান মুকুল ভাই আমাকে একটা গান শোনার শিও বর্ণ চক্রবর্তী আছে, আমি চেষ্টা করবো যদি এই গানটা খুঁজে পাই। আমাদের সামান্তা আমার শো এর পোস্ট করেছে, প্রতি বুধবার রাত 11টায় আপনারা জীবন গল্প শুনতে পাবেন, আর এবারের গল্পটা অবশ্যই মিস করবেন না। একটা ছেলে এসেছিল গল্প বলতে এবং খুব ভয় পাচ্ছিল সে মাইক্রোফোনের সামনে, আমি তাকে সাহস দিলাম, তারপর বললো, দেখলাম যে গল্পটা অনেক সুন্দর। যারা একটু প্রেম ভালোবাসা নিয়ে, সাইফুরের মনে হয় খুব ভালো লাগবে, মানে আমি এটা কি প্রেম বলবো না প্রতারণা বলবো আমি বুঝতে পারছি না, আপনারা গল্পটা শুনে তারপর আপনারা নিচে কমেন্ট করবেন যে এটা প্রেম ছিল না প্রতারণা ছিল। হ্যাঁ, ছেলেটার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে, শুনবেন। এবং আপনারাও আপনাদের জীবনের নানা রকম গল্প এখানে শেয়ার করতে পারেন। সামান্তা সুন্দর একটা পোস্ট লিখে দিয়ে দিয়েছে আমার এই ফেসবুকে, যারা রয়েছেন তারা এখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনারাও আসবেন আশা করি যারা ঢাকা রয়েছেন, এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি, যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সুন্দর করে রুম বন্ধ করে একদম কোনো শব্দ নয়েজ যাতে না হয়, আপনি সুন্দর করে ভিডিও করেও কিন্তু আপনার কোনো ছোট গল্প কিংবা জীবনের ঘটে যাওয়া কোনো একটা ঘটনা আমাদের শেয়ার করতে পারেন। তো যদি আপনার গল্পটা আধা ঘন্টা বলতে হবে কথা নেই, আপনি 5 মিনিট 10 মিনিটে শেষ করে দিতে পারেন, কারণ আমরা তখন করব কি যে 3-4 জনের গল্প একসাথে জোড়া দিয়ে একটা শো বানাবো মাসে। তো আমি চাচ্ছি যে আপনারা ঢাকার বাইরে যারা আছেন তাদের গল্প আমি শুনতে চাই, এবং যারা বিদেশে রয়েছেন তা সুন্দর করে ভিডিওটা করবেন, ভিডিওতে যাতে কোনো সাউন্ড না থাকে জিনিসটা খেয়াল করতে হবে, এবং এই ভিডিওটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি আগে আপলোড করে থাকলে তাহলে চলবে না, আপনি নতুন আমার জন্য ভিডিও বানাবেন, এবং রুম বন্ধ করে সুন্দর করে একদম ফ্যানটান বন্ধ করে সুন্দর করে আপনি ভিডিওটা করবেন, করে আপনি আমার কাছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে তখন আপনি 5 মিনিটের একটা গল্প বলতে পারেন, কোনো একটা অভিজ্ঞতার কথা বলতে পারেন, হ্যাঁ যে কোনো জিনিস। আমি আসলে চাচ্ছি এই শোটা খুব বেশি করে আপনাদের সম্পৃক্ত করতে, এই কারণে এই পোস্টটা একটু বেশি বেশি করে দিচ্ছি, এবং আপনাদের জানাই আপনারা অনেকেই দেখি যে আমার কথা সাড়া দেন না, শব্দ করেন না, কোনো রেসপন্স পাই না, বাইরের মানুষ যোগাযোগ করে কিন্তু আমার আপন মানুষটাই যোগাযোগ করে না, আসতে চায় না। জীবনে তো ঘটে যাওয়া কত ঘটনা আছে তাই না, সব কি খালি দুঃখের কিংবা ঠেকার ঘটনা নাকি? ভালো ভালো কথাগুলো একটু বলেন না, একটু সুন্দর কথা বলেন, আর যদি একদমই আমাদের স্টুডিওতে আসতে আপনার কষ্ট হয় যে অনেক দূরে যাব না, তাহলে অ্যাটলিস্ট একটা ভিডিও পাঠান আমার কাছে, কিংবা কাগজে লিখে হোয়াটসঅ্যাপে লিখেও আমাকে কোনো গল্প পাঠাতে পারেন। হ্যাঁ, ছোট পাঁচ মিনিট দশ মিনিটের, আধা ঘন্টার কথা তো আমি আর পড়তে পারবো না। আপনি ছোট কিছু, আপনার জীবনে কি এমন কিছু ঘটে নাই যেগুলো আপনি বলতে পারেন, এই জিনিসগুলো আপনি একটু লিখে পাঠান। সামান্তা লিখেছে, শিক্ষক দিবসে ফুল নয় তাদের শেখানো কথাগুলো মনে রাখাই হোক সবচেয়ে সুন্দর শ্রদ্ধার, এবং সুন্দর কথা লিখেছে। এবং আজকে শিক্ষক দিবস, আমিও আমার অনেক টিচারকে স্মরণ করছি, আমার জীবনেও অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি যারা আমাকে অনেক আদর করতো, আর আমার কেন জানি এই কপালটা খুব ভালো, মানে আমি শিক্ষকের ভালোবাসা পেয়েছি প্রচুর। আমি খুব দুষ্ট ছিলাম, প্রচন্ড দুষ্টামি করতাম, কিন্তু তারপরে কেন জানি টিচাররা আমাকে খুব ভালোবাসত, বেদ দিয়ে পিটাতো ইচ্ছা মতো, পরে আবার হোটেলে নিয়ে খাওয়াতো। হ্যাঁ, আমার টিচার কিন্তু আমাকে হোটেলে নিয়ে খাওয়াইছে, এরকম ঘটনা অনেক আছে। আমি মাঠে ফুটবল খেলছি, সে আপেল নিয়ে বসে আছে, আমি সাইড লাইনে যাওয়ার পরে তারপর সে আমাকে খেলা শেষ হওয়ার হাফ টাইমের সময় আমাকে সে আপেল দিল, কয়টা খা। ক্লাসে কিন্তু আমাকে থাপ্পড় মারছে, আজকে মারছিল আজকে আজকে মানে ওই ছোটবেলায় আর কি, ওই সময়টা। হ্যাঁ, ক্লাসে এইটা এখনো মনে আছে, জাফর স্যারের কথা, রাজারবাগ স্কুলে। তারপর দেখি আপেল নিয়ে বসে আছে, খেলা শেষ হয়েছে, আমাকে নিয়ে মেঘনা হোটেলে চলে গেছে, পুরি খাওয়ালো, চা খাওয়ালো, আমার সাথে রাগ করিস না, তোকে একটা থাপ্পড় মেরে ফেলেছি রাগের বসে। এই এরকম টিচার আমি পেয়েছি ভাই, বিশ্বাস করেন, মানে কি আরো কাহিনী আছে বলবো নি। আচ্ছা, শফিক ভাই লিখেছে, আজকে না আসলো পারতেন একদিন ছুটি নিলে কি এমন হতো। শফিক ভাই ঠিকই বলেছেন যে আজকে বাসার যে অবস্থা রেখে এসেছি, আমি আসলে মনটা আমার বাসায় পড়ে আসে, আমার বউ বাচ্চা আম্মা তিনজনই অসুস্থ, আমি চলে আসছি, তো ভাবিকে বলে আসছি আর কি, ভাবি চলে আসবে বিকালবেলা, সে এসে টেক কেয়ার করবে, আবার আমার শাশুড়ি সেও চলে আসবে, তারা চলে আসবে, আমার মনে এতক্ষণে চলে আসছে আর কি। আর ঘটনা হচ্ছে যে আপনাদের সাথে কথা বলি সপ্তাহে একদিন, হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমি মিস করতে চাই না, মিস করতে চাই না মানে অনেক বিপদের মধ্যে মনে হয় যে আপনারা আমার জন্য একটু অপেক্ষা করবেন, আর আপনাদের সাথে যে আমি যে কথাগুলো শেয়ার করলাম, এই যে আপনাদের দোয়াতেই আমি বাসায় যেয়ে দেখব যে আমার তিনজন অসুস্থ মানুষ আসছে, ঠিক হয়ে গেছে। এবং বিশ্বাস করেন, আম্মা এত খুশি হয়, আমি বলি যে আম্মা আপনার জন্য আমি রেডিওতে বলেছি, সবাই দোয়া করেছে আপনার জন্য, আম্মা বলে যে আমার জন্য দোয়া করেছে সবাই, বলেছিস তো, এরকম মানে কতটা আপনাদের আপন মনে করে আমি যে আসি বলি। তো এই কারণে বলি যে আমার মার জন্য দোয়া করবেন শৈব ভাই, সবাই দোয়া করবেন, এই যে আম্মা এরকম জিজ্ঞেস করে আমাকে, আমার খুব ভালো লাগে। তাই আমি মনে করি যে এত মানুষের দোয়া আল্লাহ শুনে, হ্যাঁ, এত মানুষ, কত মানুষ রয়েছে, কত ভালো একজন বান্দা, আপনারা সবাই ভালো, তার মধ্যে থেকে কত নেককার মানুষও রয়েছে, তাই না, কার কথা কখন কবুল হয়ে যায়, তাই জন্য একটু দোয়া চাই আর কি আপনাদের সাথে। আফ্রিদা ওয়াসিম একটা গানের কথা বলেছে, আমার খুব পছন্দ হয়েছে গানটা, রবীন্দ্রসঙ্গীত, আমারও খুব ভালো লাগে, তা আমি শুনবো। আফজাল হোসেন সোহেল আমাদের সাথে জয়েন করেছিল, ইনশাআল্লাহ ভাই অনেক ধন্যবাদ। তারপর মাসুম এমডি মাসুম, এফ এম পোকা জাহাঙ্গীর আলম, অফিস থেকে যখন বাড়িতে আসি বউ আমার জামা কাপড় অন্য মেয়ের চুল লিপস্টিকের দাগ খুঁজে, চুল খুঁজে না পেয়ে আজকে বলতেছে আমি নাকি একটা টাকলা মেয়ের সাথে প্রেম পড়ে আছে। মেয়েরা একটু সন্দেহবাতিক থাকে আর কি, কি আর করবেন বলেন ভাই, সংসার ভাই কঠিন জিনিস, একটু সামনে চলতে হবে আর কি, কিচ্ছু করার নেই। সামান্তা, সাবধানে থেকো, মন খারাপ করবে না, বি স্ট্রং, অবশ্যই সামান্তা, এবং আপনারা যেহেতু আমাদের সাথে রয়েছেন, অবশ্যই আমি কেন মন খারাপ করবো, স্ট্রং আছি, কোনো কিছু না। আর এমন তো না যে একদম একদম কঠিন একটা রোগে মৃত্যুশয্যা এরকম অবস্থা না, হ্যাঁ, মানে স্বাভাবিক রোগ আর কি, জ্বর বমি হতেই পারে রূপকথার, ওটা ওষুধ খেয়েছে, ভাইয়ের সাথে কথা বলবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঘুমাচ্ছে ঘুমাক। হ্যাঁ, আর রত্নার ডেঙ্গু ঠিক হয়ে যাবে, যেহেতু প্লাটিলেটটা বেশি আছে, আর আম্মা তো একটু অসুস্থ, যাই হোক, আপনি তিনজনের দোয়া করবেন, ইনশাল্লাহ সন্ধ্যা গিয়ে দেখবো ভালো আছে। সোহেল মাসুদ, শুদ্ধ শুভ অপরাহ্ন, রায়বাজার থেকে শুনছি, সোহেল মাসুদ ভাইকে ধন্যবাদ। আরও অনেকের লেখা, আর হোয়াটসঅ্যাপে তো অনেক কমেন্ট, আমি হোয়াটসঅ্যাপের কমেন্টগুলা এখন একটু পরে, এই গানটা পরে এসে পড়ি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা সুন্দর একটা গান শুনি, আমাদের শফিক ভাইয়ের আবার খুব পছন্দ হবে গানটা, ওয়াসিমা আফ্রিদা আমাদের এই গানটা রিকোয়েস্ট করেছিল, তা আমারও মনের সাথে মিলে গেল। আমি তো আপনারা রিকোয়েস্ট করলে বাজাই না, অনেক প্যারা কিন্তু, আমি অনেক বুঝে শুনে আমাকে বাজাতে হয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4। আমি চিনি গো চিনি ও গো বিদেশি নি, গানটা কার কণ্ঠে কেউ একজন বলতে পারলে আমি তাকে চকলেট খাওয়াবো। চকলেট না, কি করব মানে কিছু একটা পুরস্কৃত করতে হবে যে কার কণ্ঠে গানটা শুনলেন। একটু ব্যতিক্রমী লাগলো না? হ্যাঁ, সবাই যেভাবে রবীন্দ্রসঙ্গীত গায় সেভাবে, কিন্তু না, আমার গানটা একটু অন্যরকম লেগেছে তার ভয়েসে। দেখি তো কেউ বলতে পারেন কিনা যে এই গানটা আমি চিনি গো চিনি যে গাইল এটা কার কণ্ঠে গিয়েছে। ওকে, অনেকগুলা হোয়াটসঅ্যাপ কমেন্টস একটু পড়ে ফেলি। আমাদের মোশাফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবন সিন্ধি থেকে, মুসলিমা পিঠাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গত এক সপ্তাহে ব্যস্ত ছিলাম মগবাজারের আদ্দিন হাসপাতালে, আমার স্ত্রীর চতুর্থ সন্তান হলো, ছেলে সন্তানের জন্ম দিয়েছে, তাই থাকতে পারিনি। দোয়া করবেন আপনার সন্তানের জন্য, যে সন্তান হয়েছে তার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল, আর আপনাকেও অনেক দোয়া রইল, আপনার জন্য আপনার স্ত্রীর জন্য দোয়া রইল। ওকে, আর আমাদের কিন্তু বিনা পয়সায় পিঠা খাওয়াতে হবে। আমি কিন্তু আপনার প্রচার করছি রেডিওতে টাকা ছাড়া। হ্যাঁ, বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন আপনি বারে বারে, কিন্তু পিঠাঘরের মুসলিমা পিঠাঘর সবাই চিনে যাচ্ছে কিন্তু বেলাবতে। হ্যাঁ, আপনার SMS পরে পরে, তা আমাদের বিনা পয়সায় অ্যাটলিস্ট পিঠা খাওয়াতে হবে। আমাদের শ্রোতারা যারা আছে তারা গিয়ে যখন বলবে যে মুকুল ভাইয়ের টি স্টল থেকে আসছি, তখন আপনি তাদেরকে বিনা পয়সায় আপ্যায়ন করবেন, ঠিক আছে? আপনি কিন্তু বিশাল ক্যানভাস করে দিচ্ছি কিন্তু বারে বারে। আচ্ছা, তারপর খসরু ভাই, শুভ বিকেল। কুল ব্রাদার মুকুল ভাই, কেমন আছেন ব্রো? বাসার সবাই ভালো আছে তো? বাসার সবার কাহিনী বললাম, আমার বউ অসুস্থ, সন্তান অসুস্থ, আম্মা অসুস্থ, মানে তিন রোগীকে রেখে আমি আসছি। দোয়া করবেন আল্লাহ যাতে তাদের হাসি মুখটা দেখতে পারি গিয়ে। ওকে, রত্নার আবার কি হয়েছে? ডেঙ্গু হয়েছে। আমার মেয়েটার হঠাৎ করে মাথা ব্যথা, বমি, তার কি হলো বুঝতে পারলাম না, নাকি তারও জ্বর আসে, জ্বরের আগের তো লক্ষণ নানা রকম। আম্মা অসুস্থ, এই নানা ব্যস্ততার মধ্যে রে ভাই, মানে আসলে আমি একা না, আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে দেখি সব জায়গায় খালি রোগী। হ্যাঁ, কেউ শান্তি দিয়ে নাই আসলে। হ্যাঁ, অনেকে মনে করবে যে সবাই সাথে ওই আয়ুব বচ্চুর গানটার মধ্যে আসলে কেউ সুখী নয়, এই নানা রকম বিষয়। তবে হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সবই আল্লাহর পরীক্ষা। একদম পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে যে আমরা সব কিছু মোকাবেলা করবো এবং আল্লাহ আছেন আমাদের সাথে। হ্যাঁ, এবং তার ইচ্ছা, তিনি যা ইচ্ছা করুক, তার বান্দাদের নিয়ে তিনি যেভাবে ইচ্ছা খুশি খেলুক, কিছু করার নেই আমাদের। আমরা শুধু তার কাছে অভিযোগ করবো, আর খালি দোয়া চাইবো যে আল্লাহ তুমি এটা ঠিক করে দাও। হ্যাঁ, তখন কথা শুনলে শুনবে, নাহলে নাই, কিন্তু আল্লাহর কাছে ছাড়া তো আর আমার কোনো উপায় নেই। আচ্ছা, আজকে মুকুলবার, খসরু ভাই লিখেছে, মুকুলবার জয়েন করে ফেললাম, বাসে বসে শুনছি ভালো লাগছে, জ্যামে বসে আছি, তাই এত উন্নয়ন, ফ্লাইওভার থেকে মেট্রো, তারপরও জ্যাম, মাঝে মাঝে মনে হয় এগুলো ইচ্ছা করে জ্যাম লাগানো হয়। আচ্ছা, এটা ঠিক যে মেট্রো, তারপর এক্সপ্রেসওয়ে, বিভিন্ন জায়গা, বিভিন্ন রকম জিনিস হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, তারপরেও ফ্লাইওভার রয়েছে, তারপরেও যে জ্যাম, এর কারণটা হচ্ছে আসলে কিছু করার নেই। আপনি 18 কোটি মানুষ পুরো বাংলাদেশে, আর ঢাকার অবস্থা দেখেন, 2.5 থেকে 3 কোটি মানুষ থাকে, তাই ঢাকার আয়তনটা দেখেন, এর মধ্যে যদি আপনি 3 কোটি মানুষ থাকে, আপনি কি করবেন? তারপর যে অটোগুলো চলে, আজকে অটো ধর্মঘট চলছে, এই কারণে আমি আসার সময় বাসে একটুও জ্যাম পাইনি, দেখি যে সব ফাঁকা আর কি। এই অটোগুলো আসলে বন্ধ তো করা যাবে না পুরা, আমার কথা হচ্ছে যে মেইন রাস্তায় এদেরকে বন্ধ করতে হবে, কিন্তু অলিতে গলিতে চলবে, বিভিন্ন পাড়া মহল্লায় চলবে। যেমন আপনি ধরেন বনশ্রী আফতাবনগর রাস্তা, দীর্ঘ রাস্তা, এখান থেকে আপনার বাসায় যেতে অনেক টাকা লাগবে, আপনি এখানে অটোটা চালান। আমার বাসার থেকে খিলগা চৌধুরীপাড়া, এখানে যে বাচ্চাদের স্কুল, আমি বাসার থেকে যাচ্ছি, এখানে অটো চলুক, কিন্তু একদম ডিরেক্ট মেইন রাস্তাটা, একদম রামপুরা রাস্তার মধ্যে উঠে গেলে তখন বাস ট্রাকের একটা জ্যাম পড়ে যায় আর কি, এই কারণে ওটা হতে পারে। আর খসরু ভাই আপনার সাথে থাকেন, আপনার জন্য একটা গান বের করেছি, আপনার কথা মনে করেই মনে হলো যে খসরুর এই গানটা ভালো লাগবে। ওকে, টি স্টলে বসে বোঝা যায় শিক্ষিত অশিক্ষিতর পার্থক্য, টি স্টল ছোট পার্লামেন্ট, বাহারি নেতার কথা থাকে, কফি হাউসের আড্ডা গানটা প্লে করুন, শরীয়তপুর থেকে শুনছি, নাম কই, নাম ছাড়া SMS করবেন না, একটু নাম না পড়লে ভালো লাগে না, কেমন জানি ফার্মের মুরগি মতো মনে হয় না, সব মনে হয় যে মুরগি সব, আমাদের মানুষের আলাদা আলাদা আকৃতি দিয়েছে, চেহারা দিয়েছে, আমাদের একটা নাম আছে তাই না, যেমন শফিক ভাই, সামান্তা, সাইফুর, এবার নাম বলি না, পূর্ণিমা, মুকুল, আমি, একটা নাম বলতে হবে, নাম নামটা লিখে তারপর এসএমএস করবেন, ঠিক আছে? যাই হোক, তবে আপনার কথাটা আমার খুব ভালো লাগলো যে টি স্টলে বসলে বোঝা যায় শিক্ষিত অশিক্ষিতের পার্থক্য এবং একটা ছোট্ট পার্লামেন্ট, আসলেই তাই, নানা রকম রাজনৈতিক আলাপ, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয় টি স্টলে, তাই না? একদম অন্যরকম একটা জায়গা মনে হয়। ওকে, আপনার কফি হাউসের গানটা এখন তো একটু পরেই আমি মাগরিবের নামাজ আজানের বিরতিতে যাব, সন্ধ্যার পরে আপনাকে শোনাবো, আপনি সাথেই থাকবেন। তারপর এফ এম পোকা ময়মনসিংহ থেকে লিখেছে, ইংরেজিতে একটা লাইন আমার ভীষণ পছন্দ, আই সার্ভাইভড অল দ্য স্নেকস বাট এ বাটারফ্লাই কিল মি। আচ্ছা, অর্থাৎ আমি সব সাপ থেকে বেঁচে গেছি কিন্তু একটা প্রজাপতি আমাকে মেরে ফেলেছে। সত্যি তাই, এই ডেঙ্গুর অবস্থা তাই হয়েছে, একটা মশাই আমাদের মেরে ফেলছে। সুন্দর কথা লিখেছে, অর্থাৎ আমি সব সাপ থেকে বেঁচে গেছি কিন্তু একটা প্রজাপতি আমাকে মেরে ফেলেছে। আচ্ছা, আমাদের জ্ঞানী মানুষটা কিন্তু খুব ভালো, এফএম প্রকাশ সুন্দর সুন্দর কথা লেখে। আচ্ছা ভাইয়া, কেমন আছো? বিকালটা খুব সুন্দর, মাসুম আমাদের সাথে লিখেছে, সব সময় সুন্দর, আপনার দেখার চোখটা সুন্দর হলে দেখবেন যে সব সময় সুন্দর লাগে, সব মানুষদেরই সুন্দর লাগে, সব কাজকর্ম সুন্দর লাগে। হ্যাঁ, আত্মাটা পরিশোধিত করতে হবে আমাদের, আত্মাটা সুন্দর করলে দেখবেন যে চোখে সবকিছু ভালো দেখছেন, মনে হচ্ছে যে আপনি নতুন একদম লেন্স লাগিয়েছেন চোখের মধ্যে। আসসালামু আলাইকুম, মুকুল ভাই শুভ বিকেল, জুয়েল মালয়েশিয়া থেকে, জুয়েল ভাই মালয়েশিয়া থেকে জয়েন করেছে, অনেক শুভেচ্ছা জুয়েল ভাইকে। আমাদের দিলওয়ালা চলে আসছে, আসসালামু আলাইকুম, আসেননি ভালো ভাই, গীতা হইতাম, গীতা হইতাম, ভালো তো আসি কিন্তু বাসার সব অসুস্থ রোগী মানুষরাই খাইছি। কিতা খবর, কিতা সিলেটে অর্থহীন আসছে আগামী 10 অক্টোবর দি এইডেড হাই স্কুল কনসার্টে। আচ্ছা, অর্থহীন আসছে 10 অক্টোবর দি এইডেড হাই স্কুলে, না? আচ্ছা, অদ্ভুত অদ্ভুতরা রেডিও ওই যাও ভাই যদি পারেন, আমার পছন্দের অদ্ভুত সেই ছেলেটি। আচ্ছা, অদ্ভুত সেই ছেলেটি এখন বাজানো যাবে না, নামাজের পরে। হ্যাঁ, কারণটা হচ্ছে আমরা তো এখন মাগরিবের নামাজ আজানের বিরতিতে যাবো আর কি, এই কারণে একটু পরে এসে বাজাবো। আর এই দিলওয়ালা খুব অভিমানী মানুষ, বুঝছেন, কখন যে রাগ করে বসে থাকে, আমি খুব টেনশনে থাকি ভাই, এই ডেঙ্গুর মতো টেনশনে থাকি দিলওয়ালাকে নিয়ে। যাই হোক, আচ্ছা আমাদের আসসালামু আলাইকুম দাদু, খিতা খবর, খিতা খবর, আমার জাকারিয়া চলে আসছে, বুঝতে পারলাম সবাই রোগী হয়ে গেছে। গানটা চলেছে বাবুল সুপ্রিয়র কণ্ঠে, বাবুল সুপ্রিয় আমি চিনি গো চিনি। বাপ রে বাপ, জাকারিয়া তো দুর্দান্ত, আমি তো চিন্তাও করতে পারিনি যে চিনি গো চিনি এটা কেউ বলতে পারবে যে বাবুল সুপ্রিয়র কণ্ঠে এই গানটা গিয়েছে, এটা কিভাবে বললো। আচ্ছা, আমি তো থ হয়ে গেলাম জাকারিয়া, কোনো জাদু টাদুর কারণ নাকি, না কিভাবে আমার এখন জানতে মন চাচ্ছে জাকারিয়া কিভাবে জানলো এই গানটা বাবুল সুপ্রিয়র কণ্ঠ শুনে। জাকারিয়া কি বাবুল সুপ্রিয়র গানের খুব ভক্ত, তার কণ্ঠ চিনতে পারেন এমন কিছু, না কিভাবে একটু জানাবেন। আচ্ছা যাক, আমার থেকে, আমার তরফ থেকে জাকারিয়ার জন্য একটা গিফট থাকবে, জাকারিয়াকে দেখা হলেই কোনো একটা জায়গায় বসে দুজন মিলে খাওয়া দাওয়া করবো। অনেক সুন্দর জাকারিয়া প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদের সুস্থ করে দিবেন, বাসার সবাই বাসায় যাবার পর আল্লাহ আপনার মনের কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কে লিখেছে? ও, আমাদের সাইফুল লিখেছে আর কি। ওকে ইনশাআল্লাহ সাইফুল, দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যায়, আমি বাসায় গিয়ে একটু হাসি মুখ দেখতে পাই সবার। আমি চিনি গো চিনি এটা কিশোর কুমারের, না এটা বাবুল সুপ্রিয় গিয়েছে। হ্যাঁ, বাবুল সুপ্রিয়র কণ্ঠে শুনেছিলাম। তারপর তাহমিনা আমাদের সাথে জয়েন করেছে, একটু একটা ইমোজি দিল, আমি কিসের ইমোজি বুঝতে পারছি না। মাহবুব শরীয়তপুর থেকে, অনেকদিন পর আমাদের সাথে মাহবুব ভাই জয়েন করেছে, আগে খুব রেডিও শুনতো, ঢাকায় থাকতো, এখন মাহবুব চলে গেছে শরীয়তপুরে। কোনো সমস্যা নাই মাহবুব ভাই, শোনাবো কিন্তু কাহিনীর একটু সময় দিতে হবে, আমরা মাগরিবের পর গানটা শোনাবো। ওকে, এই মুহূর্তে যে গানটা শুনবো, এই গানটা হচ্ছে 5 মিনিট, তাহলে মাগরিবের আজানের সময় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি মোটামুটি বিরতি নিচ্ছি, এই গানের পরই আমরা মাগরিবের আজান প্রচারিত হবে, তারপর নামাজের বিরতিতে যাব, তারপর আমরা ফিরে আসব। ওকে, তাহলে সেই পর্যন্ত থাকুন, গানটা শুনুন, খুব সুন্দর এবং খুসরু ভাইয়ের খুবই ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে আরেকটা SMS একটু পড়ে নিই, আমাদের জাকারিয়া কি বলতে চায়, মাঝে মধ্যে শোনা হয় আর এই গানগুলো তো সবারই পছন্দের তালিকায়, তা শোনাবো। ওকে, এই মুহূর্তে যে গানটা শুনবো, এই গানটা হচ্ছে 5 মিনিট, তাহলে মাগরিবের আজানের সময় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি মোটামুটি বিরতি নিচ্ছি, এই গানের পরই আমরা মাগরিবের আজান প্রচারিত হবে, তারপর নামাজের বিরতিতে যাব, তারপর আমরা ফিরে আসব। ওকে, তাহলে সেই পর্যন্ত থাকুন, গানটা শুনুন, খুব সুন্দর এবং খুসরু ভাইয়ের খুবই ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে আরেকটা SMS একটু পড়ে নিই, আমাদের জাকারিয়া কি বলতে চায়, মাঝে মধ্যে শোনা হয় আর এই গানগুলো তো সবারই পছন্দের তালিকায় থাকে, এই আর কি বিষয়। আচ্ছা যাই হোক,

হ্যাঁ, কিছু কিছু ভয়েস বলা যায়, কিন্তু এই এরকম আনকমন বাবুল সুপ্রিয়র গান আমরা খুব বাজাই না, তার এই কারণে তার কথা বলাটা একটু কঠিনই। আপনি কঠিন কাজটি করেছেন। যাই হোক জাকারিয়া, দুজন একসাথে খাওয়া দাওয়া করবো যখন দেখা হবে আর কি। ওকে, এই মুহূর্তে খসরু ভাইয়ের জন্য একটা গান বাজাবো, সেই সাথে আমরাও শুনবো, খুব ভাল লাগবে। উইনিং ব্যান্ডের গান, একদম আমাদের 90-এর দশকের গান, তখন খুব শুনতাম এইসব গানগুলো। আরো কত উইনিং এর আরো সুন্দর সুন্দর গান রয়েছে, তো এই গানটাও খুব হিট ছিল তখন, হ্যাঁ সবাই শুনতো গানটা। তাই ঠিক আছে, এই গানের পরে আমরা মাগরিবের আজান প্রচারিত হবে, তারপর নামাজের বিরতিতে যাব, তারপর ফিরে আসবো। কোথাও আবার হারিয়ে যান না, 7টার সময় আবার চলে আসবেন, ঠিক মতো 7টা 5 চলে আসবেন আমি নাকি। আচ্ছা দেখি নামাজ কখন শেষ হয়, একটা রুটি খেতে হবে, তো নাস্তা খাইনি, একটা রুটি নিয়ে আসছিলাম, আম্মা আবার এই অসুস্থতার মাঝখানে আমার একটা রুটি দিয়ে দিয়েছে, বাবা খাইস তুই, খোদা লাগবে, বুঝছেন, দেখেন মার ভালোবাসা, দেখছেন নিজে অসুস্থ কিন্তু আমাকে একটা রুটি দিয়ে দিয়েছে, কা বাবা এটা খাইস তুই, তোর খোদা লাগবে, আবার কি কিনে আনবি, খাইস তুই, এটা খাবো মা, ঠিক আছে তুমি সুস্থ থাকো।

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
1: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Cem'i.
1: Kadir Faki.
2: অমলিন স্নিগ্ধরাতে প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে
1: সারা দেশে সব সময় সবার সাথে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: শুনছেন ঢাকা এফএম 90.4। একটা দীর্ঘ বিরতির পর, মাগরিবের নামাজ আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম। আর স্টুডিও হইতে 6:13 আমি আপনাদের সাথে এবার নন স্টপ রাত 8:10 আগ পর্যন্ত অবশ্যই থাকবো। সামান্তা লিখেছে, মোহাম্মদ রিহাদ কই, আমাদের সেই কবি যার কবিতার প্রেমে আমি পড়েছি। সামান্তা একটু হিংসা করে, সামান্তা বলে যে তার লেখা তার ভালো লাগে না, আমি কেন খালি রিয়াদের কথা বলি। রিয়াদ অসম্ভব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। আর ছেলেটা দেখলাম যে গিটার বাজিয়ে গানও গাইতে পারে, বাহ, আমার এটা আর একটা গুণ তার। রিয়াদ চলে আসেন, আপনি আপনার কবিতা শুনতে চাই। তারপর রুহাসা মেহের আমাদের সাথে জয়েন করছে। সামান্তা আবারও পাঠিয়েছে কি বলে আমাদের জীবন গল্পের সব বর্ণনা, যে আপনারা জীবন গল্প অংশগ্রহণ করুন। এবং আমি বারে বারে চাচ্ছি, আমি একটু সহজ করে দিই আপনাদেরকে, যে অনেকেই আগ্রহ নিয়ে গল্প করে। যেমন সাভার থেকে আমাকে একজন ফোন দিয়েছে গত রাতে, সে এবারের প্রোগ্রামে আসতে চায়। আরও এমনিতে আমাদের লিস্টে অনেকের নাম্বার রয়েছে, আমরা ডেকে ডেকে তাদেরকে আনি। আর আমি চাচ্ছি যে একটা পর্ব, সপ্তাহে তো চারটা পর্ব, মানে মাসে চারটা পর্ব প্রচারিত হয়, পাঁচটা না চারটা, মানে চারটা বুধবার। তা আমি চাচ্ছিলাম যে একটা পর্বে আপনাদের অংশগ্রহণ, আপনাদের ভিডিওগুলো আমি দেখাতে চাই। এই কারণেই বললাম যে একদম দরজা জানালা বন্ধ করে সুন্দর করে ফ্রেশ একদম বাতি টাতি জ্বালিয়ে সুন্দর করে একটু ভিডিও করবেন। ধরেন শফিক ভাই, আপনি বললেন যে আপনার সন্তান, আপনি প্রথম যখন সন্তান জন্ম দিলেন আপনার যে আনন্দ অনুভূতির কথা, সেই কথাটা বললেন। পাঁচ মিনিট করে যদি ভিডিও দেন তাহলে আমি 6-7 জনের ভিডিও প্রচার করতে পারি। হ্যাঁ, 6-7 জনের ভিডিও, 5 মিনিট করে, 5-7 = 35 মিনিট আমি আমার জীবন গল্পটা প্রচার করতে পারি। আপনাদের জীবনে কত রকম ঘটনা থাকেন, আপনি বাছাই করেন যে আপনি দুইটা ঘটনা বলবেন, আপনার সাফল্যের দুইটা ঘটনা কিংবা স্মরণীয় দুইটা ঘটনা, মেমোরেবল কত কিছু থাকে না, যে আমার এই টাইমটা খুবই মনে পড়ে। কিংবা আপনি বললেন যে আমার, আমি যদি ভিডিও করি, ধরেন আমি বলবো যে আমার বাবার মৃত্যুর সময়টার কাহিনী বলবো, যেহেতু আমার বাবা আমার একদম রানের উপর মাথা রেখে আমার পাশে, একদম আমি ধরে রেখেছি বাবাকে, আমার সামনে থেকে আমার বাবা চলে গেল, আমি দেখলাম তার অ্যাক্টিভিটিস কী করলো। আমি হয়তো যদি ভিডিও করতাম, যেহেতু আমি প্রোগ্রাম করি, আমার ভিডিও করা এখানে মানে দরকার নেই, আমি যেহেতু হোস্ট, তা আমি কিন্তু আমার বাবার সেই ভিডিওটা করতাম আর কি, যে বলতাম যে আমার বাবার মৃত্যুর সময় কেমন হয়েছিল। তো এটাও মানুষ শুনবে, জানবে ব্যাপারগুলো। তো এরকমভাবে আপনারা সবাই অংশগ্রহণ করুন। আমি এই যে আমাদের এখানে দেখবেন যে সামান্তা একটু পরপরই পোস্ট দিচ্ছে, তো এই এখানে সব কিছু লেখা আছে। আপনারা জাস্ট ভিডিও করে আমাকে এই যে নাম্বারটা আছে, এই যে 01353744904 লেখা আছে, এই নাম্বারে জাস্ট ভিডিও পাঠাতে পারেন। আর এমনও যদি হয় যে ভিডিওটা ভালো হয়নি, তাহলে তো আমরা নিজেরাই সেটা প্রচার করব না, আপনি পাঠান না, একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠান, আমি চাই যে আপনাদের নিজেদের। এবং আমি মিজান ভাইকে রিকোয়েস্ট করব, মিজানুর রহমান হীরা, সে লাটভিয়া ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় তার কাজের ফাঁকে, সে সুন্দর সুন্দর কথা লেখে, দেশকে সে খুব প্রচন্ড ভালোবাসে। সিম্পল আপনি এই কথাটাই বলেন যে আমি বিদেশে এসেও আমি দেশকে প্রচন্ড মিস করি, আমার সেই সাধারণ মানুষ, আমার সেই টি স্টল, আমার সেই পুকুর পাড়ে নদীর পাড়ে বসে থাকা, সেই জিনিসগুলো মিস করি। আপনি সুন্দর করে আপনার পরিবারকে মিস করছেন, এই কথাগুলো আপনি সুন্দর করে একটা ভিডিও করে আমাদেরকে পাঠান। আমি চাই যে আপনারা আমাকে যেমন SMS করেন, এই যে কত SMS, অনেক SMS থাকে আমার ফেসবুকে যখন প্রোগ্রাম করি, আপনারা এই গল্পগুলো পাঠালে হবে কি সুন্দর হবে, মানে আপনাদের সাথে আমার সম্পর্কটা আরো বাড়বে এবং একটা আর্কাইভ হয়ে থাকবে, সেটা তো ইউটিউবে ফেসবুকে থাকে, এটা আজীবন থাকবে। ওকে, এই কারণে আমি বারে বারে আপনাদের খালি রিকোয়েস্ট করছি যে আপনারা একটু অংশগ্রহণ করেন, মানে লজ্জার কিছু নেই। জীবন গল্প আমি কি বলবো, আপনি আধা ঘন্টা বলতে তো আমি বলিনি, আপনি 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করেন, আপনি ভিডিও করে পাঠান, অফিসেও আসতে হবে না আপনার। আর যারা অফিসে আসে তারা তো আসবেই, এখানে সবার জন্য ওপেন করা আছে। আর যারা বিদেশে থাকে তারাও আমি চাই অংশগ্রহণ করুক। এই কারণেই আমার এই চিন্তাটা যে একটা আলাদা সিম করেছি, আমি সিম কিনে ওইটার মধ্যে আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওগুলো আপনারা একটু পাঠান। অনেকবার রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসলে শুনবেন, সুন্দর সুন্দর কথা বলেন না, একটা কবিতাই আপনি পাঠ করে পাঠান না, আমি চাই যে আপনাদের অংশগ্রহণটা আমি চাচ্ছি বেশি করে। সামান্তা লিখেছে, রুয়েসা মেহের অনলাইনে আসতে পারছে না কিন্তু নীরবে শুনছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের সামান্তা গোয়েন্দার মতো কাজ করে, চা বানায়, মানে যে রাত্রে জানে সে চুলো বাঁধতে জানে, সামান্তার অনেক গুণ, সে অনেক কিছু করে বেড়াচ্ছে। আর আজকে সামান্তা, আমাদের একটা গ্রুপ আছে মুকুল স্টি স্টল, সেখানে সামান্তা আমাকে নিয়ে একটা লেখা লিখেছে, আমি পুরো আবেগ আপ্লুত হয়ে গেছি, খুব সুন্দর করে সে লিখেছে। হ্যাঁ, তার লেখার হাত তো ভালো, একটু বড় লেখে আর কি, বড় লিখলে আমি একটু ফাঁকিব্যস্ত তো একটু পড়তে পারি না, কিন্তু সামান্ত খুব সুন্দর লেখে আজকে আমাকে নিয়ে লিখেছে। উম্মে রেহান, শেষ অব্দি চুপচাপ সাথে আছি মুকুল ভাইয়া, কোনো সমস্যা নাই, অনেকে নীরবেই থাকে। নুমায়রা হানি, আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আর আপনার নামটা পড়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, মনটা একটু খারাপ যে বাসায় আমার সব অসুস্থ রোগীদের রেখে এসেছি। নুমায়রা হানি খুব সুন্দর একটা নাম। এই যে আমাদের হীরা ভাই একটা কবিতা লিখে পাঠিয়েছে, হীরা ভাই লেখাটাই আপনি একটু ভিডিও করে যদি আমাদের পড়ে পাঠাতেন। আচ্ছা, জীবন শুরু হয় এক অদ্ভুত শূন্যতা নিয়ে, কোনো পূর্ব লিখিত অর্থ নেই, নেই কোনো সম্পূর্ণ গল্প, আমরা পথ চলতে চলতে তার ভেতর রেখে যাই কিছু স্পর্শ, কিছু অপেক্ষা, কিছু হারিয়ে ফেলা মানুষ আর কিছু স্বপ্ন, যাদের কাছে পৌঁছানো হয়তো কখনোই সম্ভব নয়। তাই এই অপূর্ণতাই জীবনকে অর্থ দেয়, কারণ সব কিছু পাওয়া গেলে গল্পের আর কোনো প্রয়োজন থাকে না। জীবন সুন্দর তার পূর্ণতার জন্য নয়, বরং প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের অন্ধকার থেকে অর্থ খুঁজে নেওয়ার জন্য। বাহ, কি সুন্দর একটা লেখা লিখেছেন! এই লেখাটা যদি আপনি পড়ে সুন্দর করে একটা ভিডিও করে পাঠান, আমি তো আমার ইউটিউবে কিংবা আমাদের ফেসবুক পেজে দিতাম যে আমাদের হীরা ভাই এটা লিখেছে, তাই না? এরকম আপনাদের গল্প চাই, আমি বারেবারে বলছি, এবং সামান্তা খুব কষ্ট করে আজকে সুন্দর করে পোস্টটা বারেবারে দিচ্ছে আপনাদেরকে, আপনারা একটু পড়ে নেবেন। সিয়া হোসেন লিখেছে, মুকুল ভাই, আমি সিয়া হোসেন সুনামগঞ্জ থেকে শুনছি, খুব অসুস্থ আছি, তারপর আপনাকে শুনছি, আপনার ভয়েস শুনলে মন মেজাজ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া ভাই, আমার কোনো কিছু না, আমার ভয়েস যদি আপনার ভালো লাগে সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আমি তো কিছু করার নেই, আল্লাহ হয়তো আমার মাধ্যমে ভয়েসটা দিয়েছে আর কি, এই হচ্ছে কাহিনী। আমি একটা বাক্স আর কি, কেসিং কম্পিউটারের, আর হার্ড ডিস্ক সব হচ্ছে আল্লাহ আমাকে দিয়েছে। দোয়া রইল ভাইজান, আপনার পরিবারের সবাই যেন আল্লাহ সুস্থতা দান করে, এবং শিয়াব ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম, কিন্তু এখন আমি রাষ্ট্রের সবচেয়ে বড় বোঝা। আচ্ছা, অনেক মজা করে লিখেছে, কিন্তু কথার গুরুত্ব অনেক আছে। নিশাত আক্তার আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছেন ভাই? অনেক ধন্যবাদ। আর আমার শুতে খুব ভালো লাগে নতুন নতুন মানুষ যখন দেখতে পাই। তারপর সামান্তা লিখেছে, জাকারিয়া এআই ব্যবহার করে জানছে। আচ্ছা, জাকারিয়া এআই ব্যবহার করে না? আচ্ছা, ব্যবহার তো সবাই করে, তবে জাকারিয়া তো ট্যালেন্ট আর কি, এআই ব্যবহার করেও আমি একটা প্রশ্ন করলাম সে বের করে দিয়েছে, তার ক্রেডিট তো তাকে দিতে হবে সামান্তা। আচ্ছা, সামান্তা লিখেছে, আমার থেকে বেশি অভিমান নাকি মুড়ির টিনের। আচ্ছা, তারপর আমি চিনি গো চিনি তোমার পূর্ণিমা লিখেছে, কিশোর কুমারের হয়তো বা না, কিশোর কুমারের না, পাশ দিয়ে চলে গেছে, তবে বাবুল সুপ্রিয়র কণ্ঠটা কিশোর কুমারের মতোই লাগছিল। আচ্ছা, শফিক ভাই লিখেছে, মুকুল ভাই ওই গানের শিল্পী হলো বাবুল সুপ্রিয়। বাপরে বাপ, আমাদের শফিক ভাই তো সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা শফিক ভাই, আপনার সাথেও আমার মিলিত হবে, আমার খুব ইচ্ছা এবার শীতে, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যেই আমি আপনার বাসায় আসবো, এবার শীতকালে কোনো এক দুপুরবেলা চলে আসবো আপনার সাথে, একদম আড্ডা দিব, আসর নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ পড়ে ভাবির হাতে বেগুন ভর্তা বেগুন ভাজি দিয়ে ভাত টাত খেয়ে তারপর আমি বাসায় আসবো। ওকে, তারপর আফ্রিদা ওয়াসিমা, খুব ভালো লাগলো গানটা ভাইয়া, কার গান বলতে পারবো না, বাবুল সুপ্রিয়র গান। তারপর সাইফুর রহমান লিখেছে, মুকুল ভাই, ভাবি আর ভাতিজির সঙ্গে ডেঙ্গু হওয়ার খবরটা শুনে খারাপ লাগলো, আর আম্মা অসুস্থ, একসাথে এতগুলো মানুষের অসুস্থতা সামলানো যে কত বড় মানসিক চাপ ধকলের, আমরা সবাই বুঝতে পারছি এই কঠিন সময়, মানসিকভাবে শক্ত থাকুন, পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি উনারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, নিজের প্রতিও খেয়াল রাখবেন ভাইজান, আপনি যেন টেনশন অসুস্থ না হয়ে যান, আজকে পারলে আগে চলে যাবেন। আগে যাব না, কথা তো বেশিক্ষণ বলি না, 7:45 পর্যন্ত তো আছি, যাবো ইনশাল্লাহ, আর বাসায় লোকজন চলে আসছে, তারা টেক কেয়ার করছে, তাদেরকে দোয়া করবেন সাইফুল। আর এটা আসলেই মানে আমার তো এমনি একটু দুর্বল মানুষ, মানে আমার মানুষের অন্য মানুষের অসুস্থতার কথা শুনলে আমার মন খারাপ লাগে। হ্যাঁ, আমি যার সাথে কথা বলি না, এমনও আছে যে তার সাথে কথা বলি না, কিন্তু দেখা গেল যে রাস্তায় দেখা হলো হাঁটতে পারছে না কিংবা মসজিদে আসছে, আমি কিন্তু তাকে হাত দিয়ে ধরি, কেমন আছেন জিজ্ঞেস করি, মানে আমার মনটা তখন গলে যায়, যাক রাগ করবো না এরকম কিছু একটা। তারপর ভাবিও সন্দেহবাতিক নাকি সামান্তা লিখেছে, একদমই না, কেন সন্দেহবাতিক কেন বললো, না তো আমার সংসার এতদিন টিকতো না, হ্যাঁ আমি তো খুব সুখে আছি, এবং কোনো মেয়ে ফ্রেন্ড হোক কিংবা কোনো আমার শ্রোতা হোক, আমাকে যে কোনো সময় ফোন দিতে পারবে, কোনো সমস্যা নাই, আমার স্ত্রী আমাকে ওইভাবেই দেখে এবং আমার প্রতি তার ওই বিশ্বাসটা রয়েছে। ওকে, আচ্ছা, আজ না আসতে খুব কি ক্ষতি হতো, না আজকে ক্ষতি হতো না, মানে আমি আপনাদের জন্যই আসা, সামান্তা লিখেছে, আজকে আসলাম হচ্ছে যে আমার জন্য তো এতগুলো মানুষ বসে থাকবে, না আসলে অফিসে ফোন দিলেই হতো যে আমি আজকে আসতে পারবো না এই অবস্থা, কিন্তু তারপরও আসলাম আর কি, যাক কিছুটা সময় আপনাদের সাথে থাকে, আমার মনটা, আমি বাসায় থাকলে আরো মন খারাপ হয়ে থাকতো, যাক তারা আছে এবং আমার ভাবি এবং আরো মানুষজন আছে, সবাই টেক কেয়ার করছে, আমি তো চলে যাব একটু পরেই, অসুবিধা নেই। হ্যাঁ, শিয়াব লিখেছে, মুকুল ভাই কেমন আছেন? আমি শিয়াব হোসেন সুনামগঞ্জ থেকে আপনাকে শুনছি, সময় পেলে একদিন ঢাকা এসে আপনার চায়ের স্বাদটা নেব, কোনো সমস্যা নেই শিয়াব, যে কেউ সবার জন্য মোস্ট ওয়েলকাম, যখনই ঢাকা আসবেন একটু সোমবার মিল করে যদি আসেন তাহলে আপনারা আমার সাথে একটু কথা বলতে পারলেন না, রেডিওতে কিভাবে কথা বলি, কিভাবে এত মেশিনপত্র টেক কেয়ার করে হ্যান্ডেল করে দেখতে হয়, মাইক্রোফোনে একটু কথা বললেন ভালো লাগবে, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। মুক্তার হোসেন আমাদের সাথে জয়েন করেছে, শুভ বিকেলের মিষ্টি হাওয়ায় মনটা আজ হাসুক, দিনের যত ক্লান্তি বাধা নীরব স্রোতে ভাসুক, সূর্য ডোবার সোনালি আলো ছড়িয়ে দিক সুখ, প্রিয় মানুষগুলোর মাঝে মাঝে ফিরে আসুক হাসি মুখ, শুভ আচ্ছা সূর্য ডোবার সোনালি আলো ছড়িয়ে দিক সুখ, প্রিয় মানুষগুলোর মাঝে ফিরে আসুক হাসি মুখ, শুভ বিকেল সবাইকে, ভালো থাকুক প্রাণ, সবার ঘরে শান্তি থাকুক, ভালোবাসায় ভরে উঠুক প্রাণ। বাপরে বাপ, আমাদের মুক্তার হোসেন নতুন এক ভাইকে বন্ধুকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে লিখেছে, দুষ্টুমিটা চলে আসছে শ্যাম্পু, বোবা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ পাঁচ মিনিট মুখ খুললেই ছয়জন শত্রু হয়ে যায়। সত্যি ব্যাপারটা আসলে তাই, বোবার কোনো শত্রু নেই বলে না, তাই না? আমরা একটু কথাবার্তা কম বললে ভালো, আমি সত্যি একটু কথাবার্তা বলবো, আমার ভুলগুলো একটু মাফ করে দিন। হৃদয়ের মাঝে হুগলার বেড়া, প্রীতমা শেত হাজের বিচ্ছেদের বেশি কষ্ট পেয়েছে আমার গার্লফ্রেন্ড, তার নাকি গলা দিয়ে ভাত নামছে না। আচ্ছা ওকে, এটা দেখলাম আর কি পত্রিকা। যাই হোক, বিচ্ছেদ এটা আসলে সেলিব্রিটিদের হতে পারে, আবার সাধারণ মানুষেরও হয়, তবে সকল বিচ্ছেদই আমি খারাপ মনে করি আর কি, এটা খুবই কষ্টদায়ক, এবং একটা ভালোবেসে একটা বিয়ে করা, তারপর কেন এরকম অবস্থায় যাওয়া, স্যাক্রিফাইস অনেক কিছু, বিচ্ছেদটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না, মানে আগে বোঝা উচিত না, যখন প্রেম করবেন অনেক কিছু হতে পারে সংসারের পরবর্তীতে, কিন্তু তারপরও অনেক বিচার বিবেচনা করে একজনের সাথে সম্পর্ক গড়া উচিত আর কি। হ্যাঁ, তা আমি এই প্রীতম শেতাজের এই জিনিসটা আমি খুব দুঃখ পেয়েছি, আর এটা শুধু তারা সেলিব্রিটি বলে নয়, আমার সাধারণ মানুষ হিসেবেও তো সম্পর্কটা আসলে এভাবে কেমন জানি লাগলো। আমি না ভাবি চলে আসছে, আসসালাম আলাইকুম মুকুল ভাই। মুকুল ভাই, আজকে আপনি রত্না ভাবি আর রূপকথার সাথে থাকলে বেশি ভালো হতো, আজকে আপনার অসুখ হলে কি ভাবি কোনো জায়গায় যেতে পারতো না? মেয়েরা অনেক কিছু পারে না, সত্যি কথা বলেছেন, আর ভাবি আসলে আমার একটু দায়িত্বের ব্যাপারও, রেডিওতে যেহেতু এটা আমার চাকরি, আপনারাও একটু আমার জন্য ওয়েট করেন, আর আমি যে আপনাদের সাথে কথা বলছি এতে আমি একটু মানসিক শান্তি পাচ্ছি, এই কারণেই চলে আসা, আপনারা দোয়া করবেন আমার আম্মা, আমার রূপকথার জন্য, আমার স্ত্রীর জন্য। সিনথিয়া আমাদের সাথে জয়েন করছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন? রংপুর থেকে বলছি রিমা, রিমাকে অনেক ধন্যবাদ, নতুন নতুন বন্ধুদের দেখতে পাচ্ছি, এটা আমার জন্য খুব সৌভাগ্য। উম্মে রায়হান আমাদের সাথে জয়েন করেছিল, তারপর আরো অনেক কিছু হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, মেসেজে দেখতে পাচ্ছি, এত মানুষের এসএমএস কখন পড়বো। একটা গান শুনে আসি না, অনেকক্ষণ কথা বললাম, একটা গান শুনে এসে আমরা আমাদের দিল দিল দিলওয়ালা অভিমানী মানুষটার একটা গান শুনে ফিরে আসি, সে একটা গানের কথা বলেছিল।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: একটু সুন্দর একটা গান শুনলাম, অদ্ভুত সেই ছেলেটি অর্থহীনের। আচ্ছা এর মধ্যে আমি একটু মেসেজ পড়ি, আমি তো মেসেজ পড়ি না। আর অনেকেই বলে যে তুমি কই থাকো পড়ো না কেন, ঘটনা হচ্ছে যে আমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিয়েই শেষ করতে পারি না, এই কারণে মেসেজগুলো পড়ি না। আচ্ছা যাই হোক ভাইয়া, তুমি কবে কবে কিবার থাকো? লতিফা আমাদের সাথে জয়েন করেছে, এই নামগুলো পড়লে আমার খুব মজা লাগে। কিছু নাম আছে হ্যাঁ, যেগুলো ছেলে মেয়ে দুজনের মানে একটা আকার দিলে হয়ে যায়। লতিফা আকারটা বাদ দিলে লতিফ হয়ে যেত, হ্যাঁ যেমন ফরিদা আকারটা বাদ দিলে ফরিদ হয়ে যেত এরকম। আচ্ছা লতিফা বলছে তুমি কবে কবে থাকো? প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আর প্রতি বুধবার রাত 11টায় আমাকে শুনতে এবং দেখতে পাবেন। সেটা হচ্ছে আই লাভ ঢাকা এফ, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেই জীবন গল্প অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন। কোনো একজন মানুষের সাথে আমি একটা ইন্টারভিউ করি, তাদের সাথে কথা বলি হ্যাঁ। আর ইউটিউবে গিয়ে লিখবেন ঢাকা এফ এম 90.4, লিখলে আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানেও সেই গল্পটা মানে অ্যাট এ টাইম আপনি ফেসবুক ইউটিউব সব জায়গায় জীবন গল্প শুনতে পাবেন প্রতি বুধবার রাত 11টায়। তাহলে আমার শিডিউলটা হচ্ছে যে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত লাইভ আপনাদের সাথে থাকি, আর প্রতি বুধবার রাত 11টায় আমার জীবন গল্প অনুষ্ঠান শুনতে পাবেন। আচ্ছা ভাইয়া আড্ডায় থাকার মজার আলাদা, ভাইয়া আড্ডায় থাকার মজাই আলাদা, তবে গান শোনার রিকোয়েস্ট করলেই শেষ, তোমাকে আর খুঁজে পাওয়া যায় না লতিফা। আসসালামু আলাইকুম ভাইয়া, খাইছেন লতিফা? যোগ দিলাম লতিফা। আচ্ছা লতিফা খালি নিজের জয়গান গাচ্ছে, লতিফা লতিফা লতিফা, আমি খেয়েছি ভালো আছি সবকিছু ওকে। তারপর আরেকজন লিখেছে ভাইয়া ডুবে ডুবে ভালোবাসি গানটা প্লে করেন, মিনহা আমাদের সাথে জয়েন করেছিল, আমি চেষ্টা করব ডুবে ডুবে ভালোবাসি। তারপর হ্যালো আঙ্কেল কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, আজকে তোমাকে 7টা পর্যন্ত শুনতে পারবো, প্রাইভেট আছে, রংপুর থেকে আমাদের সাথে তমা জয়েন করেছিল ওকে। তমা অনেক ধন্যবাদ, আর ভালো লাগলো আপনার SMS দেখে। আচ্ছা জানি তুমি আমার বলা গান প্লে করবা না, তা আমি তোমায় শুনবো খোলা জানালা দক্ষিণা বাতাসে দেখে যায় পর্দার আড়ালে তমা। আচ্ছা আজকে যেহেতু আপনি বকুল ফুল গানটা আম্মু অনেক লাইক করে, তোমাকে থ্যাঙ্কস বলেছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আজকে যেহেতু 7টায় চলে যাবেন, এখন আরো অনেক গানের রিকোয়েস্ট আছে, তো এই কারণে আমি জানি না জানালা খোলা গানটা বাজাতে পারবো কিনা, তবে তোমাকে অনেক অনেক শুভকামনা, সুন্দর করে পড়বেন, কোচিং টোচিং যাই করেন না কেন নিজে পড়তে হবে বেশি করে, হ্যাঁ মন দিয়ে পড়বেন, লেখাপড়ার উপরে কোনো কিছু নাই। তারপর আমাদের সাথে জয়েন করেছিল হাই ভাইয়া কেমন আছো, মাহি ফ্রম রংপুর থেকে আমাদের সাথে আছে। তারপর আরেকজন তো বিশাল একটা SMS পাঠিয়েছে, ক্লাস 9 পরে পূর্ণতা একজনের নাম আছে, আমাদের শফিক ভাইয়ের মেয়ের নামও তো পূর্ণতা তাই না, পূর্ণ আর পূর্ণতা। আচ্ছা তারপর আমাদের সাথে জয়েন করেছিল আরেকজন, হাই লিখেছে লতিফা জয়েন করলো। তারপর ভাইয়া কেমন আছো, তোমার শো শুনতে অনেক ভালো লাগে, আমি রায়া চট্টগ্রাম থেকে, খুব সুন্দর একটা নাম রায়া, এবং আমার বন্ধুর মেয়ের নামও রায়া, আমরা রায়ু বলে ডাকি আদর করে আর কি রায়া। মাহির আমাদের সাথে জয়েন করেছিল, ভাই ভালো আছেন? ভালো আছি ভাইয়া, বাসার সবাই একটু অসুস্থ, সবার জন্য একটু দোয়া করবেন, আমার মা স্ত্রী আমার সন্তানের জন্য। রাফি লিখেছে আমি 2023 থেকে ঢাকা FM শুনি, আজকে ফার্স্ট SMS করলাম, আমি রংপুর থেকে। আচ্ছা ওকে অনেক ধন্যবাদ রাফি, ভালো থাকবেন আর আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ওকে। তারপর এইমাত্র ফোনে টাকা ভরে মেসেজ দিলাম ভাগ্নি আমেনা সিলেট থেকে। আচ্ছা তারি মারি না তেরে মেরে গানটা মামা থাকলে একটু ভাগ্নি আমেনাকে একটু শোনাবেন। আচ্ছা তেরে মেরে আচ্ছা তেরে মেরে লেখছে তারিমারি, আচ্ছা দেখি আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছো, রংপুর থেকে শাকিল জয়েন করেছি, অনেকদিন পর আপনার কথা মনে পড়লো, কালকে আমার প্রিয় মানুষের বিয়ে হয়ে গেছে, খুবই দুঃখজনক, প্রিয় মানুষ যাকে পছন্দ করতেন তার বিয়ে হয়ে যাওয়া এটা মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার, আমারও একটা প্রিয় মানুষের বিয়ে হয়ে গেছিল কোনো এক সময়, হ্যাঁ কেমন জানি লাগে ওই দিনটা তাই না। কেমন অদ্ভুত একটা মনে হচ্ছে, বিয়োগান্তক একটা দিন, কেমন হারিয়ে যাওয়ার একটা ব্যাপার। যাই হোক, জীবনের এটাই একটা অংশ, সবকিছুকে নিয়ে চলতে হবে। আচ্ছা, আমি রংপুর থেকে জেসমিন বলছি ভাইয়া। কিছু কিছু মানুষ আছে যারা খুব কাছের মানুষ হয়ে পিঠের মধ্যে ছুরি মারে, এরকম মানুষকে কি করা উচিত ভাইয়া? এটা আমি তোমার সাথে আর বাকি সবার সাথে শেয়ার করলাম, তুমি ভালো, আমার আর কি করা উচিত? আচ্ছা, এটা কিছুই না, কাছের মানুষ যখন ছুরি মারে তাকে অ্যাভয়েড করবেন আর কি, তার থেকে দূরে থাকবেন, হ্যাঁ, তার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আমার SMS পড়েছেন, আমি জেসমিন রংপুর থেকে, আমি এখন ফ্রম ঢাকা FM এ ঢুকলাম। আচ্ছা ভাইয়া, খুব খারাপ লাগলো আপনার পরিবারের কথা শুনে, দোয়া করি ভাইয়া যাতে সবাই সুস্থ হয়ে যায়, অনেক ধন্যবাদ, খুশি হলাম। আর যারা কাছের মানুষ ছুরি মারে তাদেরকে, তাদের সাথে মিশবেন না, তাদের সাথে একদম সরাসরি কোন রকম সম্পর্ক রাখবেন না, কথাবার্তা বলবেন না, একদম শেষ তাদের সাথে সম্পর্ক, কেন কাছের মানুষ খুব ভয়ঙ্কর হয় যদি খারাপ হয় আর কি। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছো? আমি প্রতিদিন শুনি কিন্তু আজকে মেসেজ দিলাম পড়ার ফাঁকে, আপনাকে শুনি, অনেক ধন্যবাদ, পড়াশোনার প্রতি মন দিতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর হোয়াটসঅ্যাপে অনেক SMS জমে গেছে, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়বো, ফেসবুকে অনেক কিছু, সবকিছু পড়বো, কিন্তু তার আগে শুনবো বেঁচে থাকার গান বাই অনুপম রায়। এরপর একটা ইংরেজি গান বের করেছি আপনাদের জন্য, হ্যাঁ, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে, সুইট লাভ গানটার নাম, একটু পরে শোনাবো, দারুণ একটা গান। আর কিভাবে যে খুঁজে বের করলাম, আমি সোফার নিচে পেয়েছি, সোফার নিচে দেখি পড়ে আছে।

0: FM 90.4
1: সুন্দর একটা গান শুনলাম, এরপর একটা দারুণ গান শোনাবো, কিন্তু তার আগে একটা তথ্য শেয়ার করি। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে আপনাকে ফ্রি কথা বলার সুবিধা। আম্বার আইটি সংক্রান্ত দারুণ একটা তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলা পড়ে ফেলি। FM পোকা মমিন সিং থেকে কি লিখেছি অনেক বড় করে, হরিণ হরিণ হরিণ এক লাফে যায় 23-7 আর বাঘ যায় 22-7, তাহলে অঙ্কের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা, বাঘের হাতে হরিণ ধরাশায়ী হয়। এর কারণ কি? কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য, আর এটাই হরিণের জন্য কাল হয়। পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একেবারে 23-7 পিছিয়ে পড়ে, ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে। এই জন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই, ভুলভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। খুবই চমৎকার, আমি খুব খুশি হলাম FM পোকা চমৎকার একটা কথা লিখেছেন। কখনোই আমরা যখন যুদ্ধে নামবো কিংবা জীবন সংগ্রামে পিছে ফিরে তাকাবো না। জীবনে নানা রকম ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে, আমরা অনেক ভুল করি, অনেক কিছু হতে পারে জীবনে, কিন্তু সব কিছুকে একদম তুচ্ছ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে বেঁচে থাকা। ওকে, চলতে হবে, কোনো একদমই পিছের সবকিছু মনে রাখতে নেই। তারপর সাইফুর কি লিখেছে, দয়া করে লেখা করবে, পুরুষ তুমি যাই করো দোষী তোমরাই। আচ্ছা, স্ত্রীকে শাসন করলে তুমি অত্যাচারী, শাসন না করলে তুমি কাপুরুষ। স্ত্রীকে চাকরি করতে না দিলে সন্দেহপ্রবণ, চাকরি করতে দিলে বউয়ের কামাইখোর, ঘরের বাইরে থাকলে আড্ডাবাজ, ঘরে থাকলে আকাইম্মা, পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করলে বলে সময় তো দেও না, আর একটু বেশি সময় দিলে বলে কোনো কাজকর্ম নেই, স্ত্রীর কথা শুনলে বউ পাগল, নিজে সিদ্ধান্ত নিলে স্বার্থপর, দিন শেষে পুরুষ তুমি যাই করো কোনো না কোনোভাবে দোষটা তোমারই। খুবই চমৎকার করে লিখেছে, এরকম লেখা আমি আগেও পড়েছিলাম। সাইফুর ঠিকই বলেছেন, আমাদের নারীকুল কি বলবে আমি জানি না, কথাগুলো তো যুক্তিসঙ্গত কথা, নারীকুল কি বলবেন আপনারা, কিছু একটা বলেন আর কি, এর তো অ্যান্সার দিতে হবে, নাহলে আপনারা দোষী সাব্যস্ত হয়ে যাবেন। ইব্রাহিমপুর পশ্চিমপাড়া মুসলিমার আম্মা সিজারিয়ান অপারেশনের রোগী, সবাই দোয়া করবেন। আচ্ছা, বাপরে বাপ, সবাই দোয়া চাইছে আমার কাছে, আমার দোয়া কি কাজে লাগে কিনা জানি না। আচ্ছা, দোয়া করি, আপনি একদম, আমি চিনি না তাকে, পশ্চিমপাড়া মুসলিমার আম্মা অপারেশন, অবশ্যই মুসলিমার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করবে এই প্রত্যাশা করি। আমার একটা প্রিয় মানুষ চলে আসছে, আমাদের অবসান ভাই। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? ভালো আছি। অবসান উত্তরা থেকে বলছি, দিন ছোট হওয়ার কারণে অফিস থেকে মাগরিব পরে বের হতে হয়, তাই মানে একদম হুট করে 5:50 মাগরিবের নামাজ এখন, হ্যাঁ, বের হতে হয়, তাই দেরি হয়ে গেল ভাই। গত সপ্তাহে সোমবার আমার ছোট চাচি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আপনাকে জানাতে পারিনি। আমারও এক ছোট ভাইয়ের ছেলে ক্লাস 2 পড়তো, ডেঙ্গুতে মারা গেছে গত সপ্তাহে। অবসান ভাই, ছোট চাচি চলে গেছে, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, জীবনের গুণাগুলো মাফ করে দেখ। আর মৃত্যু নিয়ে অনেক ভাবতাম, কিন্তু এখন অনেক কমে গেছে। আমাকে শফিক ভাইও অনেক সময় বলতো যে সবারই তো বাবা মা থাকবে না, আমি আমার আব্বার মৃত্যুর পর একদম ভেঙে পড়েছিলাম। শফিক ভাই আমাকে খুব সাহস দিয়েছিল, সেও কয়েকবার আমাকে ফোন করে বলেছে, ভাই সবার বাবা মা তো থাকবে না, আপনিও তো চলে যাবেন, আপনি শক্ত হন। আস্তে আস্তে যখন ভাবলাম, এখন সবচেয়ে ভালো লাগে যেটা, বাবার জন্য আমি যত বেশি দোয়া করি তত আমি শক্তি ফিরে পাই। আমি প্রতি নামাজে আব্বার জন্য আগে প্রথমে দোয়া করি, হ্যাঁ, আব্বা আমার জন্য দোয়া করি, মাঝে মাঝে সুযোগ পেলে একটু নফল নামাজও পড়ি আব্বা আমার জন্য, যখনই দেখি যে মসজিদে যাই বসে আছি যে সময় আছে। ভাইও অনেক সময় বলতো যে সবারই তো বাবা মা থাকবে না, আমি আমার আব্বার মৃত্যুর পর একদম ভেঙে পড়েছিলাম। শফিক ভাই আমাকে খুব সাহস দিয়েছিল, সেও কয়েকবার আমাকে ফোন করে বলেছে, ভাই সবার বাবা মা তো থাকবে না, আপনিও তো চলে যাবেন, আপনি শক্ত হন। আস্তে আস্তে যখন ভাবলাম, এখন সবচেয়ে ভালো লাগে যেটা, বাবার জন্য আমি যত বেশি দোয়া করি তত আমি শক্তি ফিরে পাই। আমি প্রতি নামাজে আব্বার জন্য আগে প্রথমে দোয়া করি, হ্যাঁ, আব্বা আমার জন্য দোয়া করি, মাঝে মাঝে সুযোগ পেলে একটু নফল নামাজও পড়ি আব্বা আমার জন্য, যখনই দেখি যে মসজিদে যাই বসে আছি যে সময় আছে, মানে নামাজ দেরি হবে, হুট করে 2 রাকাত নফল নামাজ।

বদলে যেত পুরা, মানে সে এসে যদি গল্প বলতো কি অবস্থা হতো চিন্তা করেন তো, পৃথিবীর পুরা পৃথিবীর ক্যামেরা তার সামনে ধরতো না, যে মানুষ একজন মাটির নিচ থেকে চলে আসছে, আজ অবধি হাজার হাজার কোটি কোটি হাজার হাজার বছর কোনো মানুষ মৃত্যুর পর আর ফিরে আসেনি, তাদের জন্য দোয়াই করতে হবে। ওকে, গুড ইভিনিং, খুব সুন্দর করে ডিজাইন করে লিখেছে একজন। তারপর কি বলে, এত কথা লিখেছে আমি তো পড়বো কিভাবে, এটা কে এটা, আচ্ছা আমাদের জাকারিয়া লিখেছে, আসসালাম দাদু কি তাকে বুঝতে পারলাম গান, আচ্ছা এটা গেল। রিহাদ ভাই আসলে খুব ভালো গান করে, আমাদের গ্রুপে ওর একটা গান দিয়েছিল, ভালোই লেগেছিল, আমি শুনেছিলাম একটু গিটার বাজাতে পারে খুব সুন্দর, দাদু তাকে বলে দিও এআই ব্যবহার করা তার কাজ। আচ্ছা সামান্তার উপর খেপেছে আমাদের জাকারিয়া, নিজে ভালো কিছু না করতে পারলে অন্যকে সমর্থন করার মন মানসিকতা থাকা উচিত, আমাদের দুজনের ফেসবুকের টাইম লাইন ঘুরলে এমনি বোঝা যাবে কে এসব ব্যবহার করে আর কে করে না, মেজাজটা গরম হয়ে গেল। সামান্তা সাবধান, তোমার মারবে কিন্তু জাকারিয়া যদি সামনে পায়। হ্যাঁ তুমি এআই ব্যবহার করো খালি আর জাকারিয়ার দোষ দাও। আচ্ছা মেজাজটা গরম হয়ে গেছে জাকারিয়া, তাকে বলে দিও আমার মতো যেন ব্যবহার করে দেখায়, আমার একটা লেখা তৈরি করতে যতটুকু পরিশ্রম করতে হয় এতটুকু পরিশ্রম করলে সে মনে হয় দশটা লেখা বের করতে পারবে, আমি যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনে সে থাকলে যতটুকু এখন করতে পারে এতটুকু পারত না। আচ্ছা যাক, রাগ করা যাবে না, বন্ধু বান্ধব একজন এক একজনকে বিভিন্ন কথা বলতেই পারে। আচ্ছা আর আমাদের দিলওয়ালা লিখেছে, আমি ভালো করেই চিনি জানি বাবুল সুপ্রিয়, উনি কলকাতার এমপি, চলচ্চিত্রে গান করতেন, উনার পাগল পাগলা হওয়ার বাদল দিনে এই ডুয়েট গানটা অনেক সুন্দর। আচ্ছা মাইজি এবং মাইজির মা অসুস্থ জেনে খারাপ লাগলো, সবার জন্য অনেক দোয়া থাকলো, অবশ্যই দিল ভাই দিলওয়ালা ভাই দোয়া করবেন, আমি আম্মা আমার সন্তান এবং তার আমার স্ত্রী যাতে সুস্থ হয়ে যায়। ওকে আর কি বলবো, আর কিছু বলার নেই, একটা গান খুঁজে পেয়েছি, হ্যাঁ একটা ইংরেজি গান শুনবো, মানে অনেক ঘাটাঘাটি করে আমি একটু খুঁজতে চেষ্টা করলাম যে একটা একটু মজার সুন্দর গান, তা একটা গান পেলাম, গানটার নাম হচ্ছে সুইট লাভ। হ্যাঁ স্টিফেন সানচেস আর্টিস্টের নাম, আমি নামটা শুনিনি আগে, স্টিফেন সানচেস, আমাদের শান্ত থাকলে রেজওয়ান ইসলাম শান্ত থাকলে বলতে পারতো, ও আবার প্রচুর ইংরেজি গান শুনে, যাই হোক সুইট লাভ গানটা শুনে ফিরে আসি, হ্যাঁ দেখি কেমন লাগে গানটা, ভাল লাগবে আপনাদের, দেখেন আমার খুব মজা লাগলো গানটা।

ফেসবুকে আমাদের সাথে অনেকে শ্যাম্পু লিখেছে, বয়ফ্রেন্ড রাগ করে বলেছিল তুমি জানি কেমন। আমি অবাক হয়ে বললাম কেমন, সে বলল ভালোবাসার কথা বলো না, আবার মেসেজ পাঠাও টেলিগ্রাম সাইজের, আমার বন্ধুর গার্লফ্রেন্ড রীতিমতো রচনা লিখে পাঠায় এক এক দিন, বাট তুমি, আমি হেসে বললাম এই ব্যাপার, এখন থেকে আমিও রচনা লিখে পাঠাবো, নো প্রবলেম, গতকাল পাঠিয়েছি শ্রমের মর্যাদা, আজই পাঠাইলাম অধ্যবসায়, আগামীকালের জন্য রেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর কি কি রচনা পাঠানো যায়। আচ্ছা এটা মজা ছিল। তবে আপনার সেই প্রেমিক কে বলে দিবেন যে খালি বড় লিখলেই হয় না, ছোট এক লাইনের মধ্যে অনেক গভীরতা থাকে, এই জিনিসগুলো বুঝতে হয়। ওকে, সাইফুর রহমান লিখেছে নানা সামান্তা আমি কিন্তু ফাঁকিবাজ নই। আচ্ছা সামান্তা আবার সাইফুরকে ফাঁকিবাজ কখন বলল, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকে এবং বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে সাপোর্ট দেওয়ার জন্য বেস্ট ফ্রেন্ড থাকে, ওদের দুজনের মাঝে ঝগড়া হলে সাপোর্ট দেওয়ার জন্য বান্ধবী থাকে, বান্ধবীর আবার বয়ফ্রেন্ড থাকে, বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু থাকে, তাদেরকে মেয়েরা ভাইয়া বলে, সেই ভাইয়া আর কেমন করে যেন বয়ফ্রেন্ড হয়ে যায়, পৃথিবী গোলাকার তবে হালকা চ্যাপটা। আচ্ছা হৃদয়ের মাঝে হোগলার বেড়া এসএমএসটা আমার খুব ভালো লাগলো, আসলে সুন্দরী মেয়েদের অনেক সঙ্গী থাকে না, মানে বান্ধবী চলে আসে, বান্ধবী সামাল দিতে না পারলে বান্ধবীর বয়ফ্রেন্ড চলে আসে, ওকে একটু বোঝাও, এরকম একটু মানে যে কঠিন ব্যাপার আর কি, বড়লোকের যা অবস্থা আর কি, আর আমরা গরিব মানুষ মিসকিন মানুষ ভাই, আমাদের কোনো একটা সমস্যা হলে কেউ আসেও না, কেউ কিছু বোঝাও না, যা মর বেটা ফুকিন নিয়ে আবার কিসের প্রেম টেমে আবার কি ভালোবাসার কি, আমাদের ভালোবাসার কোনো মূল্য নাই রে ভাই, টাকা পয়সা নাই তো, কি আর বলবো, আর যা কিচ্ছু বলার নেই। শাহরিয়ার চৌধুরী ইমন কেমন আছো, ভালো আছি ভাইয়া, আমার বাসার মানুষগুলো একটু অসুস্থ, দোয়া করবেন। মাহফুজ রহমান পরশ আসসালামু আলাইকুম, কেমন আছো মুকুল, গরম চা খেতে আসলাম, জলদি দেন অবশ্যই। সামান্তা আমাদের মাহফুজ রহমান পরশ নতুন একটা বন্ধু মনে হচ্ছে, তাকে সুন্দর করে একটা গরম চা বানিয়ে খাইয়ে দাও। আমিনা ভাবি মুকুল ভাই অনেক অনেক দোয়া রইল আপনার পরিবারের জন্য, অনেক ধন্যবাদ ভাবি, খুব ভালো লাগলো। আচ্ছা অহনা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন মুকুল ভাই, ভাইয়া ভালো আছি, অনেক ধন্যবাদ অহনা। তারপর সামান্তা, সাইফুল ভাইয়া ইদানিং ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, আচ্ছা এই জন্যই সাইফুল বলল। আচ্ছা সাইফুল আমার মনে হয় যে প্রেমে টেমে পড়েছে, আমার ধারণা, মানে প্রেমে পড়লে মানুষজন একটু উদাসীন হয়ে যায়, তা সাইফুলের অ্যাক্টিভিটিজে আমার মনে হচ্ছে প্রেমে টেমে পড়েছে। সামান্তা থাক, তাকে তার মতো থাকতে দাও, হ্যাঁ ওই আমাকে আমার মতো থাকতে দাও, তাকে আর বলে কিছু লাভ নাই, হ্যাঁ সে তার মতো থাকুক আর কি, যখন সে এখান থেকে বের হতে পারবে তার কষ্ট যন্ত্রণা থেকে, তখন দেখবা যে নিয়মিত আবার কাজকর্ম করছে। সামান্তা লিখেছে আমিনা ভাবি কথাটা একটু অন্যরকম শোনা গেল, তাই না, ও আমি না ভাবি। আচ্ছা সামান্তাও তো দুষ্ট হয়ে উঠছে, আচ্ছা আমিনা নাম হচ্ছে ভাবির নাম, তা আমি না ভাবি, আচ্ছা একটু আস্তে বললে আমি না ভাবি। আচ্ছা সামান্তা আই লাভ ইউ রত্না ভাবি, আচ্ছা ভাবি বলে দিও, ভাবির আমার খুব পছন্দ, ওকে অনেক ধন্যবাদ, ভাবিকে ভালোবাসা পৌঁছে দিব আপনার। রেজওয়ান ইসলাম শান্ত, আমার যে শান্তর কথা একটু আগে বললাম সুইট লাভ শুনতে শুনতে, সে বলেছে হাসপাতালে রোগীর অ্যাটেন্ডেন্স হিসেবে আছি, শোষণার মতো অবস্থা নেই, আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, এবং আপনার যে রোগীর সেবা শুশ্রূষা করছেন এটা অনেক সওয়াবের কাজ, অনেক ভালো কাজ, আমরাও আপনার জন্য দোয়া করি, সেই রোগীর জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দেখ। আচ্ছা আমার মতো বন্ধু থাকলে কিসের আবার উইকনেস, সামান্তা লিখেছে, আচ্ছা কষ্ট কিসের, কোনো কষ্ট নাই বন্ধুর জন্য এতটুকু করতে পারে। ওকে মুকুল ভাইয়া বর্ণ চক্রবর্তী, আচ্ছা গানটা তো খুঁজে পাচ্ছে না রায়হান, যে কোনো একটা গান বাজি, আচ্ছা যে কোনো একটা, বড় লেখা না লিখলে অনুভূতি প্রকাশ করতে পারি না এটাই সমস্যা, সামান্তা লিখেছে। ওকে কিন্তু লেখকের কৃতিত্ব কিন্তু এই জায়গায় নয়, বড় লেখা লিখে মানে বেশি করে কথা বলে তো মানুষজন অনেক কিছুই প্রকাশ করতে পারে, কিন্তু যখন সংক্ষেপে সে কিছু বলে অনেক কিছু প্রকাশ করতে পারে তখন কিন্তু সেটার গুরুত্ব মহত্ব অনেক বেশি। তো সামান্তাকে আমি পরামর্শ দিব যে বড় লেখা লিখবেন, আপনার সমস্যা কি, কিন্তু সংক্ষিপ্ত ছোট আকারে লেখার মধ্যে যাতে প্রকাশ করতে পারেন নিজের মনোভাবগুলো, এটা কিন্তু আর একটা যোগ্যতা, হ্যাঁ এবং আরো লেখনীর আরো ধার বের হবে আপনার, হ্যাঁ আরো ভালো কিছু একটা। আচ্ছা আজ 5 অক্টোবর, পূর্ণিমা লিখেছে 9 অক্টোবর আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবে। আচ্ছা 9 অক্টোবর তো আমরা থাকবো না, পূর্ণিমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, পূর্ণিমা অনেক ভালো থাকবে আমরা এই প্রত্যাশা করি, আগামী দিনগুলো পূর্ণিমার অনেক ভালো কাটবে এই প্রত্যাশা করি, পূর্ণিমার জন্য অনেক শুভকামনা রইল পূর্ণিমা। আর আপনি আমাদের গ্রুপে অবশ্যই 9 তারিখে আপনার জন্মদিনের পোস্ট দিবেন একটা, আমরা সবাই উইশ করবো আপনাকে। যাক প্রশংসা করলো শেষমেশ কিপটা একটা, সামান্তা লিখেছে, আচ্ছা সামান্তা ওই আমাদের
আমাদের জীবন গল্পের পোস্ট আরেকবার দিয়ে দাও, শেষের দিকে আছে, আরো যারা আছে সবাই জয়েন করুক। ওকে, আরো হোয়াটসঅ্যাপ যারা করতে চান তাদেরকে একটু বলে রাখি যে 01841904904 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর অনেক এস এম এসও দেখতে পাচ্ছি, কোন দিকে যাব, তিনটা পড়া আসলে খুব কঠিন হয়ে যায়, ফেসবুক এস এম এস ইয়া, যাক আগে গান শুনি পরের ঘন্টায় ফিরে এসে কথা বলছি। ওকে, অনেকগুলো এস এম এস চলে আসছে আবার সেই নাম্বারে 01841904904 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপগুলো আমি পড়ি, এস এম এসগুলো পড়ি না, কিন্তু এই কদিন ধরে একটু পড়া শুরু করলাম, দেখি। আচ্ছা, আর ফেসবুকে তো আমরা রয়েছি, ফেসবুকেও কমেন্ট করতে পারেন, সবই পড়ব। কিন্তু তার আগে আবারও একটা দুর্দান্ত গান শুনি।

শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও ঘড়িতে সন্ধ্যা 7টা 6 ঘন্টা চলে আসলাম। আসসালামু আলাইকুম কাকু, প্রতিদিন শুনি কিন্তু আজকে এসএমএস দিলাম, পড়লাম। আচ্ছা ঠিক আছে, হাই ভাই, আমি রংপুর থেকে নুসাইবা বলছি, তোমার শো খুব ভালো লাগে, আজ প্রথম এসএমএস দিলাম। নুসাইবাকে অনেক ধন্যবাদ। আর নুসাইবা আমাকে এসএমএস দিবেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন, এসএমএস এ তো আপনার খরচ হতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে 01841904904 যে নম্বরে এসএমএস করেছেন এখানে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনার কোনো টাকাই লাগবে না, ডেটা থাকলে হবে। আর আমাদের ফেসবুকে জয়েন করবেন, ফেসবুকে কিন্তু প্রচুর মানুষ থাকে, সবার সাথে সবার বন্ধুত্ব হয়ে যায়, সবাই সবাইকে চিনে। হ্যাঁ, আরো মজা হবে, কিছুই না, জাস্ট ফেসবুকে গিয়ে সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফএম, লিখলে ঢাকা এফএম এর পেজটা পেয়ে যাবেন, ফলো দিয়ে রাখবেন, সবসময় ওই পেজের মধ্যে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, আর নুসাইবাকে অনেক ধন্যবাদ। নুসাইবা নামটা অনেক সুন্দর, এটা ইসলামিক একটা নাম, কোন এক সাহাবিনা যোদ্ধার নাম ছিল জানি নুসাইবা, তাই না? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, এরকম কিছু একটা আমি পড়েছিলাম। আর আচ্ছা, আরেকজন লিখেছে আর্জেন্টিনার খেলা আছে 7 তারিখ, দেখবে তো মুকুল ব্রো চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি আছে, এটা আবার কি আর্জেন্টিনার খেলা? আমি তো আইডিয়া নেই আমার আর্জেন্টিনার খেলা আছে কিনা। রাফি, আমি 2023 থেকে ঢাকা এফ এম শুনি, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, আমি রংপুর থেকে আছি, রংপুরে আছি, ওকে। তারপর নেহা আমাদের সাথে জয়েন করেছিল, অ্যাড হয়ে গেলাম রংপুর থেকে, নেহাকে অনেক ধন্যবাদ। তারপর 5 অক্টোবর বিশ্ব বসতি দিবস আজকে, এবারের প্রতিপাদ্য সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানিয়েছে, ওকে, খুবই সুন্দর। কিন্তু আমরা স্বাস্থ্যকর বাসস্থানের জন্য তো আমরা সব চেষ্টা করছি, কি অবস্থা, 3 কোটি আড়াই থেকে 3 কোটি লোক থাকে ঢাকা শহরে, কি অবস্থা, কি হবে বলেন, কিভাবে বাঁচবো জানি না। কদিন পর বাসায় বসে রেডিও করতে হবে, রেডিওতে কথা বলবো বাসায় বসে, হ্যাঁ, ঘর থেকে বেরোবো না, ঘর থেকে কীভাবে বেরোবো, একটু বাজার করে আবার ঘরের মধ্যে ঢুকে বসে থাকবো। মুকুল ভাই, আমি রংপুর থেকে মুনতাসির বলছি, ভাই বাস সহকারী গানটা দেন, বাসের অ্যাসিস্ট্যান্ট, এটা আবার কোনো গান আছে কিনা আমি জানি না। মুনতাসিরকে অনেক ধন্যবাদ। তারপর আসসালামু আলাইকুম, পুরি আমাদের সাথে রংপুর থেকে জয়েন করছে, কেমন আছেন মুকুলদা? কোচিং থেকে নামাজ পড়ে যুক্ত হলাম, নিয়মিত যুক্ত থাকতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কোনো সমস্যা নাই, যখন সময় পাবেন তখন আসবেন। আর খুব খুশি হলাম যে কোচিং টোচিং করে আবার নামাজ পড়ে আপনি আমাদের সাথে যুক্ত হলেন। একটা মিনিট, তারটা প্যাচ লেগেছে, এই তার প্যাচ খুলো, তারটা কেন জানি একটু ইয়ে হয়ে গেল। অবশ্যই শুধু নামাজ নয়, যে যে ধর্মে রয়েছেন কেন, সবাই সবার প্রার্থনা মানুষকে মনে শান্তি দেয়, অনেক ভালো লাগা কাজ করে। আচ্ছা, একজন সেনাবাহিনী আমায় পাগল করে চলে গেছে, আচ্ছা এটা কি আবার সেনাবাহিনী আপনাকে পাগল করে চলে গেছে মানে, মানে একজন কোনো আর্মি ডিফেন্সের কোনো লোকের প্রেমে পড়েছেন না, এটা তো ঠিক করেনি, সেনাবাহিনী পাগল করে চলে গেছে, পাগল করেছে আমাকে, পাগল করেছে একটা গান শোনা, এরকম হুয়েন ফরিদির কণ্ঠে কি একটা ছবিতে, তোমরা কাউকে বলো না এরকম। আচ্ছা, সেনাবাহিনীর কোন অফিসার আপনাকে পাগল করে চলে গেল, হ্যাঁ আপনি বলেন এটা, আমরা আমরা আমরা আরো উচ্চ মহলে আরো বড় অফিসারের কাছে গিয়ে বিচার দিব যে ভাই আপনার সোলজার কিংবা অমুক মানুষ পাগল করে চলে গেছে, একটা মানুষকে পাগল করা ঠিক? আচ্ছা ভাইয়া কেমন আছেন, শুনি অনেকদিন থেকে এসএমএস পড়েন না তাই বলে দেই না। আচ্ছা, নাম সিমরাত জাহান শায়লা, কিশোরগঞ্জ থেকে শুনছি। আচ্ছা শায়লা, সিমরাত জাহান শায়লা, খুব সুন্দর একটা নাম শায়লা। ঘটনা হচ্ছে যে এসএমএস পড়ি না, মানে হোয়াটসঅ্যাপে পড়ি আর ফেসবুক পড়ি, কিন্তু এখন আবার এসএমএস পড়া শুরু করেছি, যাক এখন তো পড়ি না, একটু পড়লাম আর কি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, আচ্ছা সিফাত নাচে, রিদম নাচে, মুকুল ভাইয়ের বিয়ে, বিয়ে করে ফেলেছি আর বিয়ে করতে চাই না আমি। হ্যাঁ আচ্ছা, আর অনেক বড় লেখা লিখেছেন, মাঝে মাঝে একটু ফেসবুকে লিখবেন, ফেসবুকে লিখলে হয় কি তখন সবাইরা পড়তে, সবাই পড়তে পারে, কিংবা আমি বাসায় গিয়ে আবার পড়তে পারি, কিন্তু এই এই হোয়াটসঅ্যাপ এই লেখা তো বাসায় গিয়ে আর পড়া যায় না। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? মেসেজ পড়া খুব থেকে শুরু করলেন মাম্পি, মেসেজ গত সপ্তাহ পড়েছিলাম, আসলে আমি কুলিয়ে উঠতে পারি না কোন দিকে যাব, ফেসবুক পড়বো না হোয়াটসঅ্যাপে থাকে অনেক কিছু। রুহাসা মেহের দেখি আমাকে এখানে এসএমএস দিয়েছে না? আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, প্রতিদিন তোমাকে শুনি, কিন্তু প্রতিদিন কই পান আমাকে, আমি তো একদিন থাকি, কাকে লিখলা? আচ্ছা ভাইয়া, আজকে জন্মদিন, দোয়া করো যেন ভালো থাকি,
সিলেট থেকে হালিমা, হালিমাকে অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। তারপর নাতনি কুসুম, আমি আছি, আছে আমার নাতনি নাকি চলে আসছে, চিন্তা করেন, আমার নানা বানায় দিছে। আমি এরিন সানাম বাই শিবু গানটা শুনতে চাই, ওকে। তারপর ভাইয়া সামান্তা আপু কিসে পড়ে অ্যান্ড ওনার বাসা কোথায়, আমি ওনার লেখার অনেক বড় ফ্যান, রাকিব ফ্রম রংপুর থেকে লিখেছে। সামান্তা আপু আপনি হ্যাঁ হ্যাঁ কিসে পড়েন, সামান্তার বয়সটাও বলে দেন, সামান্তা কিসে পড়ে? সামান্তা আমি যতটুকু জানি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সামান্তা। বাসা হচ্ছে কোথায়, রাজবাড়ি না জয়পুরহাট জানি, রাজবাড়ি। আচ্ছা, আমি অনেক তার লেখার অনেক ফ্যান। ওকে সামান্তা, আপনি রাকিব আপনি যে কাজটা করবেন, আপনি মুকুল টি স্টল একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, সার্চ দিলে পেয়ে যাবেন, সেখানে সামান্তা তার লেখাগুলো দেয়, আপনি সেখানে গিয়ে তার লেখা পড়তে পারেন। ওকে, তারপরে হাই মুকুল ভাইয়া, আমি রংপুর থেকে রাইসা বলছি, আজ প্রথম তোমাকে এসএমএস করলাম, অনেক ধন্যবাদ রাইসা, জেনে খুব খুশি হলাম। তারপর কেমন আছেন জাহিদ, একদম নতুন প্রথম শুনলাম আপনাকে মুকুল। খাইছেন? খাইনি কিছু, শো শেষ করে আর কি একটু খাওয়া দাওয়া করবো আর কি, ক্ষুধা তো লাগেই। ভাইয়া পূর্ণতা গানটা শোনাবেন প্লিজ, পূর্ণতা কি জানি ওয়ারফিজের গান নাকি। তারপর ফাবু আমাদের সাথে জয়েন করেছিল, ওকে অনেক ধন্যবাদ। আর এই সাতটার ঘন্টায় আছি, শেষ ঘন্টা, আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চান 01841904904 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, 01841904904 এই নম্বরে। আর ফেসবুকে আমি রয়েছি, ফেসবুকে আই লাভ ঢাকা এফএম দেখলেই আমাদের পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করবেন। আর হাবিব ওয়াহিদ আর নেন্সির একটা গান শুনতে চাই, কিন্তু তার আগে এখানে আবারও আক্রমণ সারাসি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আমার নাম হচ্ছে মারা, নাম হচ্ছে মারা গানটা দেন। ও, আপনার নাম তো লেখেন নাই, আছেন মানে মারা গানটা, মারা গান কই পাবো আমি? আমি রূপকথা চট্টগ্রাম থেকে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি বাবা, আমার মেয়ের নামও তো রূপকথা, আপনার নামও রূপকথা, যাক খুব ভালো হলো, আমার মেয়ের মিতা আপনি। ওকে, যাই হোক, গানে যেতে চাই হাবিব ওয়াহিদ এবং নেন্সির কণ্ঠে, একটু পাগল না হলে কি ভালোবাসা হয়, একটু পাগলামি থাকতে হবে ভালোবাসার মধ্যে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সাবধানে থাকেন, অনেক জ্ঞান দিয়ে দিলাম কিন্তু তারপরও তো থামানো যাচ্ছে না। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে হচ্ছে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, সামান্তা লিখেছে রাকিব ভাইয়াকে টি স্টল গ্রুপে আমন্ত্রণ থাকলো। রাকিব, টি স্টল গ্রুপ একদমই লিখলেই হয়ে যাবে, মুকুশ টি স্টল লিখলেই আপনি গ্রুপটা পেয়ে যাবেন, সেখানে আসবেন। সামান্তা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, তার লেখা যেহেতু পছন্দ করেন ও ওখানে এখন লেখে, আগে খুব একটা লিখতো না। রাকিব ভাইকে অনেক ভালোবাসা। ওকে, সাইফুর রহমান লিখেছে তুমি এখনো তোমার জন্য তোমার অন্য জগতের মতো কথা বলতেছো, বাস্তবে যদি তুমি পুরুষ হতে তাহলে বুঝতে পারতে পুরুষের প্রত্যেক সেকেন্ড সেকেন্ডে দশ হারে টের পাই ভাই। কঠিন কথা বলছেন সাইফুর, তো প্রেমে পড়ে গেছে, বুঝতে পারছি। আমার তো একটা হাসির চিহ্ন দিয়ে দিই, সাইফুর প্রেমে পড়ে গেছে, মানে দুর্দান্ত সব কথাবার্তা কি সব বলছে একদম। আচ্ছা, তারপর আজকে কেউ আমারে পাগল করতে পারলো না, সামান্তা লিখেছে। কেন পাগল হওয়ার তো ইচ্ছা কেন, কে পাগল করবে? আচ্ছা, তারপর সেনাবাহিনীও পাগল করে নাকি, প্রেম করে না? মানে সেনাবাহিনী কি মানুষ না নাকি, তোমরা কি মনে করো? ডিফেন্সের মানুষ কি মানুষ না বলো? তাদেরও প্রেম থাকতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী একজনকে পাগল করে চলে গেছে। মানে পাগল করেছে, আমাকে পাগল করেছে, কে করলো আমাদের বলতে হবে তো, মানে কেউ নাম টাম ঠিকানা দেন, আমরা যোগাযোগ করে রাখবো কোথার থেকে করলো। সেনাবাহিনী আপনাকে পাগল করেছে, আমার রিসেন্সটা পড়ে খুব ভালো লেগেছে। আগে না ওই ছোটবেলায় বাংলাদেশ বেতারে একটা প্রোগ্রাম হতো, মানে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। হ্যাঁ, যারা ছোট আছেন তাদের বাবা মাকে জিজ্ঞেস করলে বলতে পারবে আর কি। এটা খুব নাম করা প্রোগ্রাম ছিল, বিভিন্ন গান টান চলতো, গানের অনুষ্ঠান, সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। এখন প্রচারিত হবে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। তাই সৈনিক ভাই পাগল করে দিয়েছে একজনকে। মাহফুজুর রহমান পরশ, মুকুল ভাই আমার বোনের বাবু হয়েছে, ভেরি গুড, সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন। অবশ্যই, অনেক শুভকামনা রইল মাহফুজ, আপনার বোনও সুস্থ থাকুক এবং বাচ্চাও সুস্থ থাকুক, এই দোয়া করি। সামান্তা লিখেছে সংসারে একজন সবসময় খলনায়ক আরেকজন সবসময় নির্দোষ, এমন গল্প উপন্যাস ভালো লাগে বাস্তব সংসারে না। এটা ঠিক, যেগুলা বাস্তবে ভালো লাগে না এগুলা উপন্যাস সিনেমাতেই অনেক কিছু হয়। FM পোকা জাহাঙ্গীর আলম, যার কেউ নাই তার কেউ নাই কারণ তার কেউ নাই, ঠিক বলেছেন, যার কেউ নাই তার কেউ নাই কারণ তার কেউ নাই। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, স্বামী স্ত্রীর ঝগড়া কখনো সিরিয়াসলি নেবেন না, ওরা রাতে আবার এক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক দুষ্ট মানুষ আমাদের হোগলার বেড়া, তারপর দোষ নাই। আচ্ছা, আবারও সামান্তা বড় একটা লেখা পাঠিয়েছে, পুরুষের কষ্টের তালিকা এত সুন্দর করে লেখা দেখে মনে হলো। আচ্ছা, এটা পড়ে নেবেন সবাই। হ বইন তোরাই সুজাতা, শ্যাম্পু লিখেছে বেলা বোস, নীলঞ্জনা, বনলতা, নন্দিনী, রুবি রায়, গুলবাহার, দীপান্বিতা, সোনার কন্যা, আর আমি একা রুমিন। আচ্ছা, রুমিন ফারানার কথা বলেছে, ওকে, রুমিন ফারানা খুব ফেমাস না তার কথাবার্তার জন্য। আচ্ছা ওকে, তারপর সাইফুর রহমান, ভাগ্য আমাকে এমন এক বয়সে কষ্টের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যে বয়সে মানুষ স্বপ্ন পূরণ করে, শখ পূরণ করে, আনন্দে মেতে থাকে আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে। অথচ আমি সেই বয়সে হাসির আড়ালে দুঃখ লুকাতে শিখেছি, নিজের ইচ্ছেগুলোকে চুপচাপ বিদায় দিতে শিখেছি। খুবই কষ্টকর সাইফুর, এটা তো মেনে নেওয়া যায় না, এই বয়সে একটু আনন্দ দরকার আর এই বয়সে সাইফুর, তাই একটু আগের থেকে আপনি যা করার করতেন আর কি, তাহলে তো এই বয়সে একটু আনন্দ থাকতে পারতেন, একটু দেরি হয়ে গেছে আর কি। আমি প্রেমও করব না সবসময় ভাইয়া তোমার সাথে আছি। আচ্ছা, সামান্তা লিখেছে প্রেমও করবে না বিয়েও করবে না, কারণ এই পাগল লিখলে নিয়ে আমরা কই যাই। আচ্ছা, তারপরে এই শব্দ দিয়ে লিখতে পারে কিন্তু অনুভূতি ধারণ করতে পারে না, আমার প্রতিটি লেখার অনুভূতি আমি শুধু মজা করার জন্য বললাম। আচ্ছা ওকে, আর সামান্তা আমি খবরদার করে দিচ্ছি, মানে একদম সতর্ক করে দিচ্ছি, জাকারিয়ার সাথে ঝগড়া করা যাবে না, সবাই বন্ধু আমরা, একদম কেউ কারোর সাথে ঝগড়া করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আরবি জ্যোতি লিখেছে ভাবি আর রূপকথার জন্য অনেক অনেক দোয়া করি ভাইয়া, সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আজ প্রথম কমেন্টটা পড়লে না তাই একটু কষ্ট পেয়েছি। আমি প্রথম আরবি জ্যোতি, কষ্ট পাবেন না কখনো, অনেক কমেন্ট থাকে, দেখেন না আপনি, আমি হাসলে অনেক সময় খেয়াল করি না, কিংবা আসতে থাকে একটা পর একটা, হয়তো খেয়াল করিনি, তাও তোমার সাথে রাগ করে থাকতে পারবো না বলে আবারও কমেন্ট করলাম, ভেরি গুড জ্যোতি, আমি খেয়াল করি না, হ্যাঁ একদমই, আমি দুঃখিত, আমার উপর রাগ করা যাবে না, আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন। আর কতগুলো কমেন্ট থাকে না, এগুলো তো পড়তে পড়তে
আচ্ছা, তারপর আচ্ছা এগুলো তো পড়লাম, কিন্তু এখন ঘটনা হচ্ছে এখানে দেখেন, ইয়ের ফোনের SMS করার কথা বলাতে এই তো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, এটা তো সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। মানে একবারে 20-25টা করে SMS আমি কিভাবে পড়বো বলেন তো? 100-এর উপর SMS চলে আসছে, এখানে তো পড়া সম্ভব না। আচ্ছা, তারপর আমাদের সাথে আরেকজন সুন্দরী জয়েন করেছে, তার একটা ছবি দেখতে পাচ্ছি, শাড়ি পরে ঘাসের উপর গরুর পাশে বসে আছে, না গরু নাই, এমনি একা বসে আছে, পাশে গরু আছে হয়তো, ছবিটা নাই। হ্যালো ভাইয়া, আমি রংপুর থেকে আরু বলছি। আচ্ছা, আপনার নাম আছে আরু, এরপর প্লিজ বাস সহকারী গানটা চালাবেন, বাসের সহকারী, বাসের কন্ডাক্টর হেল্পারের কোনো গান নেই আমার কাছে, সুপ্রিয়া মায়াবী গানটা বাজানোর জন্য অনেক অনেক সুপ্রিয়া। যাই হোক, এবার আরেকটা দুর্দান্ত গান বাজাই, আমি তো খালি দুর্দান্ত গানই বাজাই তাই না, কেউ বুঝুক আর না বুঝুক। এবার কি গান বাজাবো, আশা ভোসলের গান বাজাবো। শফিক ভাই কই, দেখেন তো দিলাম একটা বাজিয়ে।

দিলাম আর কি, আজকে একটু ধুমধারাক্কা কিছু গান বাজিয়ে দিলাম। আর রাতে সবনামি হিন্দি গানটাও ভালো, সুইট লাভ ইংলিশ গানটাও ভালো ছিল। যাই হোক, এবার একটু এস এম এস গুলো পড়ি। এস এম এস, আরে ভাই সবাইকে এস এম এস করতে বলে তো বিপদে পড়ে গেছি। আচ্ছা, লিখেছে ভাইয়া সামান্তা আপু কিছু বলে, ভাইয়া আপনার গৌরবে জয়েন আছি। আচ্ছা, আপনার গ্রুপে জয়েন আছে রাকিব রংপুর থেকে। ওকে, তাহলে তো সেখানে সামান্তার লেখা পড়তে পারেন। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আমি প্রতিদিন শুনি, কিন্তু আজকে মেসেজ দিলাম পড়ার ফাঁকে আপনাকে শুনি। কাকু একটা গান শোনায় দিলে অনেক ভালো লাগতো, তোকে নিয়ে বাজবো মুভি থেকে, তোকে নিয়ে বাজবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে নিয়ে, ভেবে যে আমার মনে পছন্দ একটা গান। ফোন এখন বাসায় বলে সার্চ দিয়ে শুনতে পারি না। আচ্ছা, গানটা আপাতত বাজানো যাবে না, খুঁজে পাচ্ছি না গানটা। এটা তোকে নিয়ে বাজবো আমি কই পাবো খুঁজে, আমি বুঝতে পারছি আর কি হয়েছে। ফোন এখন বাসায় বলে সার্চ দিয়ে শুনতে পারি না। আচ্ছা, তাহলে আজকে থাক, বাদ থাকুক। আচ্ছা, হাই ভাইয়া, আমি রংপুর থেকে নুসাইবা বলছি। আচ্ছা, একটু আগে আপনি এসএমএস করেছেন, তোমার শো খুব ভালো লাগে, আজকে প্রথম এসএমএস করলাম। হাই ভাইয়া, আমি রংপুর। আচ্ছা, এটা এতবার বলার কেন দরকার? ভাইয়া আমার টাচ ফোন নাই, প্রতিদিন এসএমএস করতে আচ্ছা এসএমএস পড়বেন প্লিজ। আচ্ছা আচ্ছা, অনেকেই টাচ ফোন নাই, এই কারণে এসএমএস করতে হয়, তাই না? আচ্ছা ওকে, আমি এসএমএস পড়বো। ভাইয়া আমার টাচ ফোন নাই, তাই প্রতিদিন এসএমএস পড়তে হবে। আচ্ছা ওকে। তারপর আমাদের সাথে মুকুল ভাইয়া, আমি রংপুর থেকে মুনতাসির বলছি। ভাই বাস সহকারী গান, আরে বারে বারে বাস সহকারী গান নাই আমার কাছে। আমি রংপুর থেকে, 6 দিন পর আমার টেস্ট পরীক্ষা, আমি আপনার শো শুনছি আর ম্যাথ করছি। 6 দিন পরে টেস্ট পরীক্ষা, আপনার মোটেও ঠিক হচ্ছে না আমার শো শোনা। এখন রেডিওটা বন্ধ করে আপনি শো শুনতে থাকেন, ওকে, পড়তে থাকেন বেশি করে। আর সবাইকে জানিয়ে রাখি যারা শুনছেন যে আমার একটা পেজ রয়েছে, আর জে মুকুল লিখলেই আমার একটা পেজ পেয়ে যাবেন, সেখানে 45,000 মতো ফলোয়ার্স রয়েছে। সেই পেজটা একটু সাথে থাকবেন আর কি, সেই পেজটার আমি আগামী মাস থেকে সেখানে একটা লাইভ শুরু করার চেষ্টা করব, একটা লাইভ করব আর কি, সপ্তাহে একদিন আপনাদের সাথে কিংবা দুদিনে হতে পারে, যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কথা বললাম আপনাদের এস এম এস পড়লাম, খুব সিম্পল একটা লাইভ আর কি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের পাঠানো বিভিন্ন কথার উত্তর দিলাম একটু ঘরোয়া পরিবেশে, তাই না? এখানে তো অনেক কিছু উত্তর দিতে পারি না, কিন্তু সেখানে আপনারা যা খুশি আমাকে লিখতে পারেন আর কি, গালি টালি দিয়ে না। তা আপনারা সবাই আর জে মুকুল একটা পেজ রয়েছে, সেই পেজটা একটু লাইক টাইক দিয়ে সাথে থাকুন না। আগামী আর আমি কিছু পোস্ট সেখানে দেই, আপনারা একটু কমেন্ট টমেন্ট করলে মানে পেজটা একটু চালু থাকবো, তারপরে আমি যখন লাইভ শুরু করবো তখন জমে যাবে। ওকে, তারপর ভাইয়া মুকুল এস এম এস পড়ছেন, প্লিজ এস এম এস করলাম। আমি মুবাশ্বিরা, খুব সুন্দর একটা নাম, মুবাশ্বিরা জান্নাত গঙ্গাছড়া থেকে। মাম্পি আপুকে কিন্তু বলেন তো রিদম ভাইয়া শো কোন শোনে না। আচ্ছা, রিদম ভাইয়ার শো কে শুনবে না শুনবে আপনি কেন জোর করছেন? এটা মাম্পির ইচ্ছা, এটা তো আমি কিছু বলতে পারি না। ওকে, আচ্ছা মুকুল ভাই, আমার পড়ালেখায় মন বসছে না, একটা গান শুনান। আমি রংপুর থেকে শাকিল, যাদের লেখাপড়ায় মন বসে না তাদেরকে আমি গান শুনাই না। আমি মুখ গল্লা পাড়া থেকে গলাম প্র, আচ্ছা একটু কঠিন, আমি একটু ঠিকভাবে পড়ি। আমি মুখ গলল্লা পাড়া থেকে গলাপ্রু তং চঙ্গা চাকমা শুনালে খুশি হব। আচ্ছা, কোন গানটা শুনতে চান? মগগুল্লাপাড়া থেকে আমার গান শুনে আসি, চাকমা তংচঙ্গা চাকমা। আমি আসলে আপনার গানই নামই তো দেখতে পাচ্ছি না আপনি কোন গান শুনতে চাচ্ছেন। তারপর আরমান আলিফের অপরাধী গানটার কথা বলেছেন মুকুল ভাইয়া। গত আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এস এম এস পড়া কবে থেকে শুরু করলেন? মুকুল ভাইয়া গত বুধবার জীবন গল্প আগের এপিসোড রিপিট হলো কেন? আচ্ছা, ঘটনা হচ্ছে যে জীবন গল্প প্রতি মাসে 4টা পর্ব হবে আর কি, সেটাই আমাদের কথা আর কি অফিসের সাথে। তা যেহেতু 5টা সপ্তাহ ছিল এই কারণে গত সপ্তাহে রিপিট হয়েছে, তা এই সপ্তাহে আবার শুনতে হবে এই মাস থেকে। মানে প্রতি সপ্তাহ মাসে 4টা শো হবে, এটা হচ্ছে কথা আর কি। ওকে, সবকিছু ব্যাপার বিবেচনা আছে, তো এই কারণে 4টা শো প্রতি মাসে হবে আর কি। তাই 5 সপ্তাহ পড়ে গিয়েছিল, বুধবার পড়ে গিয়েছিল, এই কারণে গত সপ্তাহে শোটা হয়নি। মাম্পি বুঝতে পেরেছেন, খুব বাংলায় সোজা করে বুঝিয়ে দিয়েছি। হাই মুকুল ভাই, আমি রংপুর থেকে রাইসা বলছি, আজ প্রথম তোমাকে এস এম এস করলাম। জানো ভাইয়া, আমি তাকে ভালোবেসে আমার পরিবার ছেড়ে তার কাছে আসলাম, এখন সে আমাকে অবহেলা করে। রাইসা, খুবই দুঃখজনক, আরো বিস্তারিত জানলে আরো বিস্তারিত বলা যেত রাইসা। আর এই গল্প তো আসলে জীবন গল্পে এসে আপনার বলা উচিত, কিন্তু আপনি তো অনেক দূরে থাকেন, বলা সম্ভব না।
আর কোনো কষ্টের কথা থাকলে আপনি আমাদেরকে ভিডিও করে আমাদেরকে আপনার গল্প পাঠাতে পারেন। যাক, কষ্টে আছেন এখন যেহেতু ফ্যামিলি করছেন, তাহলে কোনো কিছু পরিবারে একসাথে আছেন, তাহলে আমার মনে হয় না এখন আপনার এই কথাগুলো প্রকাশ করা উচিত। একটু ধৈর্য ধরেন, আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাকে এই সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ দান করুক। আচ্ছা, পূর্ণতা গানটা, আচ্ছা বারে বারে বলছে পূর্ণতার গান, আচ্ছা আমি এরপরে দেখি যে পূর্ণতা একটু খুঁজে বের করি। কেমন আছেন? আমি জাহিদ, একদম নতুন প্রথম শুনলাম মুকুল ভাইয়াকে। আপনার বউয়ের নাম কি? ছত্রি বলছি, আপনার অনেক মজার মানুষ। আচ্ছা, আমি অনেক মজার মানুষ না? আচ্ছা, আমার বউয়ের নাম পরে বলবো, নেক্সট সপ্তাহে বলবো, আগামী সপ্তাহে বলবো, একটু অপেক্ষা থাকুন। হ্যাঁ, বউয়ের নাম হঠাৎ করে জিজ্ঞেস করলে তো বলা যায় না। আপনি কখন কোন FM এ যোগ করেন? আরে কোন FM এ, এই খালি ঢাকা FM এ থাকি আমি, আগে অন্যান্য FM এ ছিলাম আর কি। চলে যাবেন কখন? আমি, আপনি বললে এখনই চলে যাব, আমি আরো কিছুক্ষণ আছি আর কি, 7:45 পর্যন্ত আমি থাকবো। ওকে, আর আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, আর প্রতি বুধবার রাত 11টায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাকে দেখতে পাবেন। ওকে, গানে যাব, কিন্তু এত SMS, এত ভয়ঙ্কর ব্যাপার, পাথরের পৃথিবীতে এই গানটি শুনে দেবেন নজরুল মুখখালি রাজশাহী থেকে। আচ্ছা একটু নামগুলো পড়ি। ইয়া মুকুল ভাই, আমি 2021 থেকে আপনার প্রোগ্রাম শুনি, আজ প্রথম লিখলাম আপনার গাওয়া গান সাদা কালো নীল, টাকা রাতের আধার আমার ফোনে রেকর্ড করে রাখছি, খুব ভালো লাগছে গানগুলো। তমা ফ্রম সিলেট থেকে, বাপরে বাপ, আমার এই অশিক্ষিত গানের ক্ষেত্রে, যে অশিক্ষিত মানুষ যে গান গাইতে জানে না, শখ করে একটু গান করেছিলাম, তাও আপনার পছন্দ হয়েছে, রেকর্ড করে রেখেছেন, খুব ভালো লাগছে আর কি, আত্মাটা মনে হলো যে ভালো, লজ্জা লাগছে তো কথাটা শুনে, আমার গান আবার রেকর্ড করে রাখেন, আমি গাইতে পারি না, আমি একটু শখ করে যে গান কিভাবে গায়ে দেখার জন্য করেছিলাম। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি ফারিয়া জান্নাত, আমি কালীগঞ্জে থাকি, আমি SMS করেছি আপনার কথা, ভালো লাগছে, অনেক ধন্যবাদ ফারিয়া। আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, আর প্রতি বুধবার রাত 11টায় জীবন গল্প অনুষ্ঠানে আমাকে দেখতে এবং শুনতে পাবেন ফেসবুক পেজ এবং 90.4 ঢাকা FM 90.4 ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গানটা দেন মুকুল ভাই, আমি জুবায়ের প্রথম SMS করলাম। আচ্ছা জুবায়েরকে ধন্যবাদ। তারপর রুহাইসা মেহের, আসসালামু আলাইকুম ভাই, আমি রুহাইসা মেহের শুনছি। আচ্ছা, সে SMS করে আবার আসছে। আচ্ছা, একজন সেনাবাহিনী আমাকে পাগল করে চলে গেছে, তার নাম দেওয়া যাবে না, তবে সে এখন ঢাকায় রয়েছে এবং তার বাসা হচ্ছে রংপুরে। আপনাকে শুনতে পারছি না, কিছু একটা করেন। আচ্ছা, হঠাৎ করে আবার নতুন করে টিউন করেন। সিলেট থেকে বলছি, আমার মতো অসহায় কম আবার দুঃখী কম নয়, 9 সাল থেকে 18 সাল পর্যন্ত শুনেছি FM, আবার 18 থেকে 25 সাল পর্যন্ত শুনি না, এখন আবার শুনতেছি 1 বছর ধরে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভাইয়া, আমি রূপকথা চট্টগ্রাম, আমি ক্লাস 8 পড়ি। অনেক ধন্যবাদ রূপকথা, আমার মেয়ের নামও রূপকথা। তারপর মুকুল ভাইয়া, আপনার বার্থডে কবে? মাম্পি, 7 ডিসেম্বর, ডিসেম্বরের 7 তারিখ হচ্ছে আমার জন্মদিন। ওকে, 7 ডিসেম্বর। তারপর ইরিন আমাদের সাথে, সানাম গানটা যদি, ইরিন একদম দুঃখিত, লজ্জিত, কান ধরলাম, আজকে আর গান দেওয়া সম্ভব না যেহেতু বিদায় বেলা, অনেকগুলো গান জমে গেছে, অনেক গান প্লে লিস্টে রয়েছে, সুন্দর সুন্দর শুনতে পারেন। হ্যাঁ, আর এই মুহূর্তে ডুবে ডুবে গানটা শুনি, ভালো লাগে আর কি, ডুবে ডুবে জল খাওয়া, মানে প্রেমে পড়ে আর কি। সাইফুর, তোমার গান রে ভাই, তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে না, দুঃখ লাগে তোমার জন্য আমার।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এত কথা বলি বিকেল 5টা থেকে, হ্যাঁ নন স্টপ অনেক অনেক কথা বলি। আচ্ছা, ফেসবুকে সামান্তা লিখেছে, ডুবে ডুবে ভালোবাসি, প্রিয় গান, খুবই সুন্দর একটা গান। আর কথাগুলো, আমি কথার প্রতি আসলে খুবই মনোযোগী, যে ডুবে ডুবে ভালোবাসি মানে অনেক মিনিংফুল গানটা। আচ্ছা না, তারপর ছেঁকা করলাম সুমিতি অনেক কিছু লিখেছে, এটা পড়ার সময় নেই। তারপর সাইফুর আমাদের সাথে কমেন্ট করেছিল, FM পোকা জাহাঙ্গীর আলম, আমার 17টা প্রেমিক থাকার পরও কখনো গর্ব করে বলিনি আমার প্রেমিকা আছে, বরং বিনয় সুরে মেয়েদের বলেছি আমি সিঙ্গেল। আর এখনকার ছেলে মেয়েরা একটা প্রেম করতে পারলেই সারা ফেসবুক জানিয়ে দেয়, বিয়ে করতে পারলে তো তারা এলাকা ফাটাবে। আমি যে কাজী অফিসে গিয়ে গোপনে 4টা বিয়ে করে এসেছি কাউকে বলেছি? ভালোবাসা কোনো শো অফের বিষয় না, বরং গোপন রাখতে হয়। আচ্ছা, আমি খুবই একমত FM পোকার সাথে, 17টা প্রেম করেছি আমি, 14টা প্রেম করেছি, কাউকে কখনো বলেছি? আচ্ছা, অহনা ইসলাম লিখেছে, চারদিকে বিচ্ছেদের খবর দেখতে দেখতে বিয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। সত্যি তাই, খুবই দুঃখজনক, আমার খুব খারাপ লাগে জিনিসগুলো। এবং বিচ্ছেদ আসলে ভালো না, এটা ঠিক না আর কি, খুব বুঝে শুনে সম্পর্ক করা উচিত। একটাই জীবন, হ্যাঁ, মানুষ কত রকম, এটা তো আর আমাদের বিদেশি কোনো কালচারের মধ্যে না। হ্যাঁ, একটা কত কথা শুনতো, একটা বিচ্ছেদ হলে স্পেশালি মেয়েটার কি অবস্থা হয়, নানা রকম ভাবে দেখবেন মেয়েদের উপরে ব্লেম আসে, যে তুমি চলতে পারো না, মিশতে পারো না, এরকম এরকম কথা বলতে থাকে। তারপর আর একটা জায়গায় যখন মেয়েটার বিয়ে হবে, ওই জিনিসটা খুব কঠিন হয়ে যায় যে ওর আগে একটা বিয়ে হয়েছিল এরকম। কিন্তু ছেলেরা কিন্তু দিব্যি দেখবেন পার পেয়ে যাচ্ছে, কিন্তু সব কথাই মেয়েদের দোষ হয়। আমি এটা একদম ছেলে বলে না, আমি একদম নিরপেক্ষভাবে বলছি যে বিচ্ছেদ হলে মেয়েদের প্রতি মানুষের আঙুলটা বেশি যায়, তো এটা ঠিক নয় আর কি। তো অহনা, আমি একমত, আসলে খবরগুলো ঠিক না, ভালো লাগে না। আচ্ছা, অহনা লিখেছে, বাংলাদেশ বেতার দুর্বল অনুষ্ঠানটি এখনো হয় চলে ভাই, 1.5 মাস আগে শুনেছিলাম। ওকে, হৃদয়ের মাঝে হোগলার বেড়া আমাদের সাথে জয়েন করেছে, কি জানি একটা লিখেছে, একটু পরে পড়বো, সময় নেই। সামান্তা, শেষবারের মতো আমাদের জীবন গল্পের পোস্টটা একটু আরেকবার দিয়ে দাও, কষ্ট করে যদি সম্ভব হয়। শেষবার, যেহেতু আমি চলে যাচ্ছি, একটু পরে চলে যাবো, তা এখন আরেকবার লাস্টের দিকে দিয়ে দাও, সবাই একটু পড়ে নেক এটা। শফিক ভাই লিখেছে, মুকুল ভাই, বাংলাদেশ বেতারে এখনো সৈনিক ভাইদের অনুষ্ঠান দুর্বার হয় প্রতিদিন সন্ধ্যা 7:30, আগে প্রিয় অনুষ্ঠান ছিল। আচ্ছা, আমি দেখি একদিন শুনবো, ছোটবেলা শুনতাম খুব দুর্বার। ওকে, হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে আমার সাথে, এর মধ্যে আমি আব্দুল্লাহ আল নোমান, অষ্টম শ্রেণীর একজন ছাত্র, আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বলছি। একটা পাতার বাঁশির গান প্লে করে দিও। আচ্ছা, এই গানটা প্রতিদিন বাজাতে বাজাতে একটু বিরক্ত হয়ে গেছে, অন্য গান শুনেন, সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, তাই না? আবার আগামী সপ্তাহে শোনাবো। আমাদের স্কুল পরীক্ষা চলছে, দ্বিতীয় শ্রেণী অভিক্ষার রেজাল্ট দিয়েছে কাল, আজকে আমার টুর্নামেন্ট ছেড়েছি ক্রিকেট, আমি 27 রান করেছিলাম, 4 ওভার খেলা ছিল, আমরা একটি জিতেছি একটি হেরেছি। দুঃখের বিষয় হচ্ছে, আমি যে ম্যাচ ভালো রান করি ওই ম্যাচে আমার টিম হেরে যায়। আচ্ছা, এটা খুবই দুঃখজনক, আপনি বিখ্যাত প্লেয়ার হওয়ার একটা লক্ষণ দেখতে পাচ্ছি, অনেক বিখ্যাত প্লেয়ার এরকম আছে যে ভালো রান করার পর তার দল হেরে যায়। ইমন খান নিয়াজ, নিয়াজ ভাই এতক্ষণ পরে কোত্থেকে আসলো, আসসালামু আলাইকুম। আসসালাম মুকুল ভাই, কেমন আছেন? আচ্ছা, আব্বা আম্মা ওমরার উদ্দেশ্যে গেল, দোয়া করবেন, আম্মার শরীরটা একটু খারাপ, আর গিট্টু মিয়াকে বলেন গুড়ের চা দিতে। গিট্টু, তাড়াতাড়ি একটা গুড়ের চা দাও নিয়াজ ভাইকে। আঙ্কেল আন্টির জন্য অনেক অনেক দোয়া করি, হজে গিয়েছেন, অনেক পবিত্র কাজে আমরা দোয়া করি, এবং আল্লাহ যাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে আল্লাহ সবাইকে সামর্থ্য দান করুক যাওয়ার জন্য। ওকে, কেন যেন বাসের গান শুনতে চাচ্ছে, গানের নাম হলো মুড়ির টিনের কোক স্টুডিও। আরে, মুড়ির টিনের কোক স্টুডিও না কোনটা, হালগা বাচ্চা মুড়ির টিন, ওটা নাকি, না কোন গান? আচ্ছা, দেখি, মাথা ঘুরতেছে, বুঝতে পারছি না কোন গানের কথা কি কি বলছে, আর এদিকে সময় তো অনেক পেরিয়ে যাচ্ছে না। আচ্ছা, যাক, একটা গান শুনে এসে তারপর বিদায় নিই, সুন্দর একটা গান শুনবো এবার, ফুয়াদ ফিচারিং কাইবনা, সুমন এবং আনিলার কণ্ঠে।

গানদান গাওয়া শেষ, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। 7:42 এলোপাথারি কথা বলতে থাকবো, কোনো আগামাথা নেই, সব দিকে কথা বলবো, ফেসবুক এসএমএস যা আছে কথা বলতেই চাই খালি। আচ্ছা, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, সাইফুর ফেসবুকে শেষবারের মতো লিখেছে, আনিলা সুন্দর একটা গান, শুক্তিয়া ভাইজান, গাইবো না আর কোনো গান তোমাকে ছাড়া, ভালো লাগলো। আচ্ছা, মাত্র টিউন করলাম, খুবই দুঃখিত রেজন ইসলাম শান্ত, আমার যাওয়ার সময় হয়ে গেছে এবং আপনার রোগী ভালো থাকুক এই দোয়া করি। আপনি যারা অ্যাটেন্ডেন্স থাকে, যারা সেবা করে রোগীর, তারাও কিন্তু অনেক সোয়াবের ভাগিদার হয়, আল্লাহ অনেক ভালো একটা কাজ। আচ্ছা, সামান্তা নিয়াজকে গুড়ের চা দিচ্ছে, অসুবিধা নাই। আর সামান্তা, এই শেষবারে একবার তুমি যদি পোস্টটা দিয়ে দিতা, ওই যে আমাদের জীবন গল্পের পোস্টটা দিতে বলেছিলাম, এই শেষবারে একবার যদি সম্ভব হতো তোমার হলে দিয়ে দাও। তারপর ভাইয়া গান শোনান খোদা জানে। আচ্ছা, সিঙ্গার শিল্পারা গানটা না শোনালে আজকে খবর আছে, আমি তো চলেই যাবো, খবর কিভাবে করবা পূর্ণিমা? আচ্ছা ঠিক আছে, তারপর দেখি গানটা বাজিয়েই দিয়ে যাবো। হ্যাঁ, ওকে। তারপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কে এটা নিয়াজ সাইফুল লিখেছে, নিয়াজ ভাই আন্টি আঙ্কেলদের বলবেন আমাদের জন্য দোয়া করতে। অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবে। আর আমাদের এখানে ফেসবুকে তো এই মেসেঞ্জারে অনেকে, ভাইয়া কেমন আছেন? আচ্ছা ভাইয়া, কাকে সেনাবাহিনী ছেঁকা দিয়েছে? সেনাবাহিনী আমার খুব প্রিয়, আমি আশা করি আমার স্বামী হবে সেনাবাহিনী, তবে তথ্যটা শুনে মনটা খারাপ হয়ে গেল। সিমরাত জাহান শায়লা লিখেছে কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, সেনাবাহিনী লিখেছে, একজন সেনাবাহিনী তাকে ছেঁকা দিয়ে চলে গেছে আর কি। ভাই, সেনাবাহিনী তো মানুষ, তো প্রেমে পড়েছে, এখন ছেঁকা দিয়েছে, এখন খালি সেনাবাহিনীর নাম বলছেন কেন? আপনি নাম টাম বলেন, অ্যাড্রেস দেন, আমি দেখেন যে সেনাবাহিনী প্রধানের সাথে দরকার হয় গিয়ে দেখা করবো যে স্যার দেখেন তো যে আপনার এক অফিসার এরকম একজনকে মনে কষ্ট দিয়েছে। এখন সে খালি বারে বারে খুব প্রিয়, আমি আশা করি আমার স্বামী হবে সেনাবাহিনী, তবে তথ্যটা শুনে মনটা খারাপ হয়ে গেল। সিমরাত জাহান শায়লা লিখেছে কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, সেনাবাহিনী লিখেছে, একজন সেনাবাহিনী তাকে ছেঁকা দিয়ে চলে গেছে আর কি। ভাই, সেনাবাহিনী তো মানুষ, তো প্রেমে পড়েছে, এখন ছেঁকা দিয়েছে, এখন খালি সেনাবাহিনীর নাম বলছেন কেন? আপনি নাম টাম বলেন, অ্যাড্রেস দেন, আমি দেখেন যে সেনাবাহিনী প্রধানের সাথে দরকার হয় গিয়ে দেখা করবো যে স্যার দেখেন তো যে আপনার এক অফিসার এরকম একজনকে মনে কষ্ট দিয়েছে, এখন সে খালি বারে বারে বলছে সেনাবাহিনী আমাকে ছেঁকা দিয়ে চলে গেল। কি একটা কষ্টের ব্যাপার এটা।

একজন সেনাবাহিনী আমায় পাগল করে চলে গেছে, মানে টপিক অফ দ্য ডে হয়ে গেছে এটা খেয়াল করলে, একজন সেনাবাহিনী আমাকে পাগল করে চলে গেছে আবার লিখেছে সে। আচ্ছা তার নাম দেওয়া যাবে না, আমি কিছু, আচ্ছা আমি কিছু বলতে পারছি না তার সম্পর্কে। আচ্ছা একজন সেনাবাহিনী আমাকে পাগল করে দিয়ে গেছে। আচ্ছা বিশ্বাস করেন ভাই, সাদা কালো নীল গানটা আমার মুখস্থ হয়ে গেছে, ভালো গান করেন আপনি তোমা, তোমাকে অনেক ধন্যবাদ তোমা। আসলে আমি রেডিওতে হাজার হাজার গান শুনেছি, তো শুনতে শুনতে একটা সময় মনে হলো যে মানুষ কিভাবে গান লেখে। আমি চেষ্টা করে, যে আগন্তুক একটা গান আছে আমার দেখবেন ইউটিউবে, আগন্তুক গানটা আমি লিখে ফেললাম, তারপরে ভাবলাম যে মানুষ কিভাবে সুর করে। তারপর ওই কাগজটা আমি পকেটের মধ্যে রাখতাম, রাস্তা দিয়ে ঘুরতাম, যেখানে যেতাম আমি হঠাৎ করে গাইতে চেষ্টা করতাম আমার কথাগুলো, করতে করতে দেখলাম একটা সুর হয়ে গেল। তারপর ভাবলাম যে একটা বিখ্যাত গায়ককে দিয়ে গাওয়াবো, তারপর দেখি যে গায়করা অনেক টাকা চায়। তখন চিন্তা করলাম যে আচ্ছা মানুষে, আমি এত গান শুনলাম আমি একটু গাওয়ার চেষ্টা করি না। তারপর আমি তো ওই যেহেতু কথা আমি লিখেছি, সুরটাও আমি করেছি, এই কারণে আমার গলার মধ্যে গানটা একটু বসে গিয়েছিল, গানটা গেয়ে ফেললাম। তো এরকমভাবে অন্যান্য গানগুলোও শুনতে শুনতে গেয়ে ফেলেছি। তা আমি গায়ক নই, তবে বিশ্বাস করি যে আপনি একটা গান দিলে আমি এক মাস চেষ্টা করে তখন আমি গাইতে পারবো আর কি। এ তো এতটুকু বুঝি আর কি, এভাবে তোমা গানগুলো হয়ে গিয়েছিল আমার, দোয়া করুন আমার জন্য। এখন আর গান করি না, ওই আব্বার মৃত্যুর পর থেকে আমি এগুলো ছেড়ে দিয়েছি, কোনো গানটা নিয়ে আর করি না, ভালো লাগে না, মানে মন টানে না, এমন কিছু যে ইসলামিক কোন দৃষ্টিকোণ থেকে তা নয়, মানে আমার ভালো লাগে না। আমার হারমোনিয়াম গিটার আছে বাসায়, ওগুলো বাজাই না, রেখে দিয়েছি শো পিস হিসেবে। আচ্ছা পাথরের

না। আরে কথাই তো বোঝা যায়, নজরুল ইসলাম আমি দুর্বার শোনা মানুষ। আচ্ছা নজরুল ভাই আমাদের মতো দুর্বার শুনেছে ভাইয়া, গানটা শুনতে দিয়েছি তোকে দিল দিল দিল বসগিরি। আচ্ছা এখন নাই। তারপর মুকুল ভাই, টাইম শেষ, বিদায়, টাটা, যাটা চলে গেলাম, আচ্ছা খোদা হাফেজ জুবায়ের। আচ্ছা তারপর আচ্ছা তারপর বাই বাই। আচ্ছা মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে ফ্রিকোয়েন্সিটা, আবার একটু আপনি ট্রাই করেন। আচ্ছা ভাই আমি সেই সেনাবাহিনী, আরেকজন লিখেছে যে আমি সেনাবাহিনী যাকে ছেঁকা দিয়েছি। কে আপনার এত বড় সাহস? আপনি আমি আপনার সেনাবাহিনী প্রধানের সাথে গিয়ে দেখা করবো, আপনি নাম বলেন, আপনার নাম বলছেন না কেন? আপনি বলছেন যে আমি সেই সেনাবাহিনী, আপনি কাকে কষ্ট দিয়েছেন? আমাদের একজন লিসনারকে কষ্ট দিয়েছেন বলছে যে বারে বারে। আচ্ছা যাক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আম্মা, আমার বউ, আমার সন্তানের জন্য দোয়া করবেন, তিনজনই অসুস্থ একসাথে, আমি যাতে একটু সুস্থ থাকি, নাহলে বিপদ হয়ে যাবে। আর আমি তো ভাই অসুস্থ হলে ঘরটা উল্টায় ফেলাই, চিল্লা চিল্লি করে মানে জলের ব্যথা, মা গো মা, চিৎকার, ওইটা আমার খাওয়া দেয়। আমি মানে আমি একা অসুস্থ হলে একদম তিনজন পাগল বানায় ফেলে একদম, মানে আরো তিনজন হায়ার করতে হয়, এ হচ্ছে বিপদ আর কি। তারা সুস্থ হোক, আমি সুস্থ থাকি, একটু দোয়া করবেন আর কি। আমি অসুস্থ হলে ঘরের খুব বিপদ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না আর কি, চিল্লা ফাল্লা বেশি করি আর কি। আচ্ছা যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করি আমাদের কবরবাসী সকল পিতামাতার জন্য, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, জীবনের গুনাহগুলো মাফ করে দিক এই প্রত্যাশা করি। আর যারা বেঁচে আছে আমাদের বাবা মা, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। ওকে, আগামী সোমবার আবারও কথা হবে, আর বুধবার রাত 11টা জীবন গল্প শুনবেন। এবারের গল্পটা খুব ইন্টারেস্টিং, ছেলেটা খুব সুন্দর করে বলেছে, ভালো লাগবে আপনাদের। মানে আমি এটাকে প্রেম বলবো না, প্রতারণা বলবো আমি যাই না, আপনারা শুনে মন্তব্য করবেন। ওকে, তা আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর যেতে যেতে পূর্ণিমার হুমকি খেয়েছি, পূর্ণিমার জন্য একটা গান বাজাই, খোদা জানে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকব আরজে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি। 90.4

0: আসসালামু আলাইকুম। রাত 8:30। বাংলাদেশ বেতার খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান, শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 3 বিজ্ঞানী। এবং আজ শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে এই কথা বলেন। সর্বজনীন আবাসন, টেকসই নগরায়ন প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, বরং নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
2: সকলের জন্য বসবাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত, নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার, এই অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে সরকার অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান আমাদের সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকারও বটে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG 11 নম্বর যে অভীষ্ট লক্ষ্য, সেটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 3 দিন ব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সেই লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এই বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার 60 বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
3: শিক্ষণ কৌশল হিসাবে আনন্দময় শিক্ষা সারা বিশ্বে, বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে উঠছে ধীরে ধীরে। বাংলাদেশে এবার প্রথমবারের মতন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লার্নিং উইথ হ্যাপিনেস শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীগণ যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারেন সেই উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বইগুলো দেওয়া হবে। শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন, বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী যে মানুষটি, সে যাতে করে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম প্রায়োরিটি হিসাবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, সরকার শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে অবশ্যই রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
0: শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সেই ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্যে প্রসারে ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দেল ওয়াহাব সাইদানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে এই সাক্ষাৎকালে দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক তথ্য সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এই ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এই সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ক্ষেত্রে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশন বা অফকম এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিত সেনের সঙ্গে বৈঠককালে এই আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যায়ে আলোচনা এবং বিপজ্জনক শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন শিশুদের ডেঙ্গু থেকে নিরাপদ রাখা নিয়ে একটি প্রতিবেদন।
4: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। চলতি বছরের 5ই অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 88,360 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট 270 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 9%, যা শিশুদের নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। শিশুর জ্বর হলে এখন শুধু পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালে নিশ্চিন্ত থাকা যায় না। জ্বর দেখলে প্রয়োজন ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় টেস্ট। দেশব্যাপী ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ও মা ও শিশু হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সবিতা রানী দাস বাংলাদেশ বেতারকে বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশা নিয়ন্ত্রণ। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি।
5: অয়েন্টমেন্ট পাওয়া যায়, যেমন পরামর্শ মলম একটা পাওয়া যায়, আর যারা পারবে যে যদি আপনার জানালা দরজা দিয়ে ইউজ করতে পারে তাহলে কিছুটা সম্ভব।
4: ডাক্তার সবিতা রানী দাস আরো বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হল শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা। পানির পাশাপাশি ফলের রস, স্যুপ, ওরসালাইন, ডাবের পানি, শরবত প্রভৃতি তরল খাবার খাওয়াতে হবে।
5: আমরা বলে যে মানুষের শরীরে পানিটা চাহিদা বেড়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই তরলের মধ্যে নর্মাল পানি থেকে শুরু করে আপনার সে ওরসালাইনের পানি খেতে পারে, ডাবের পানি খেতে পারে, বা স্যুপ দেখে সে খাবে, বা জিরার পানি এগুলো খেতে পারে। এগুলো খেয়ে তাকে যেটা করতে হবে তার ইউরিন পাসটা যেন ঠিক মতো পায়, এটা খেয়াল রাখতে হবে।
4: শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এ প্রক্রিয়া নারীদের কার্যকর অংশগ্রহণ। তিনি আজ রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন। সিএসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়, তাই কার্যকর ও টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। এদিকে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবির এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন। আর কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকা সহ সারাদেশের পূজা মণ্ডপগুলোতে এখন চলছে প্রতিমা নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। কারিগররা নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কাঠামো তৈরির প্রাথমিক ধাপ পেরিয়ে এখন প্রায় প্রতিটি মণ্ডপেই চলছে রঙের শেষ আচর ও সাজসজ্জার নিপুণ কারুকার্য। তাই গভীর রাত পর্যন্ত আলো জেলে নিখুঁত রূপদানে ব্যস্ত কারিগরেরা।
7: কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুব যাবে সেটা তো আমরা বলতে পারবো না, রাত দিন 24 ঘন্টাই আমাদের ডিউটি থাকবে।
8: দর্শক আমাদেরকে মায়েরকে দেখে যদি খুশি হয় তখনই আমাদেরকে ভালো লাগে। সাধারণত
6: এবার সারা দেশে 33,851টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে পূজা মণ্ডপ সমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারও তাই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
9: জন্মাষ্টমী এবং রথযাত্রা যেভাবে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পেরেছি, দুর্গাপূজায়ও সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে, নিরাপত্তা জোরদার করবে।
6: রাজধানীর পুরান ঢাকার শ্রী শ্রী শীতল ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে ভক্তরা জানালেন তাদের প্রস্তুতি ও আশাবাদের কথা।
10: আমাদের এই মন্দিরটার নাম শ্রী শ্রী শীতলা মাতা, রক্ষা কালী মাতার মন্দির। এই মন্দিরে এবং দুর্গা ঠাকুর বানানো হয়, বানায় সেই রাস্তায় আমাদের 16 বছর ধরে পূজা হচ্ছে।
9: জন্মাষ্টমী এবং রথযাত্রা যেভাবে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পেরেছি, দুর্গাপূজায়ও সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে, নিরাপত্তা জোরদার করবে।
6: রাজধানীর পুরান ঢাকার শ্রী শ্রী শীতল ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে ভক্তরা জানালেন তাদের প্রস্তুতি ও আশাবাদের কথা।
10: আমাদের এই মন্দিরটার নাম শ্রী শ্রী শীতলা মাতা, রক্ষা কালী মাতার মন্দির। এই মন্দিরে এবং দুর্গা ঠাকুর বানানো হয়, বানায় সেই রাস্তায় আমাদের 16 বছর ধরে পূজা হচ্ছে।
11: পূজা হচ্ছে রক্ষা কালী মাতার মন্দির, রঙের কাছে হয়ে গেছে, রঙের কাছে জাঁকজমক পূজা হয়।

0: Asim Akram, Bangladesh Betar.
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। মস্তিষ্কের রহস্য উদ্ঘাটনে অবদানের জন্য এই বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজ ইনস্টিটিউট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডেইসেট, বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের পিটার হেগেম্যান ও জার্মানির ভুর্সবুর্গ বিশ্ববিদ্যালয়ের গেরুক নাগেলকে আলোক নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি আজ বিজয়ীদের নাম ঘোষণা করে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে তারা হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় একটি কৌশলগত অভিযান শুরু করেছে। এর আগে সেনাবাহিনী জানায় তারা দুবাব জেলা ও বাব আল মানদেব প্রণালীর চারপাশের কৌশলগত এলাকা পুনরুদ্ধার করেছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার একদিন পর এসব এলাকা পুনরুদ্ধার হয়। খেলার খবর। টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষ্ণম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট আজ রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ক্রিকেট। জাতীয় ক্রিকেট লীগের চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও 135 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে খুলনা বিভাগ। আজ খুলনা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে বরিশাল বিভাগের দ্বিতীয় ইনিংস 197 রানে শেষ হয়ে গেলে তারাই পরাজয়ের সম্মুখীন হয়। চূড়ান্ত রান সংখ্যা খুলনা বিভাগ 426, বরিশাল বিভাগ 94 ও 197। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। এবং আজ শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ দশটি দেশ। খবর শেষ হল।
4: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আপনি যখন নিচে থেকে উপরের দিকে উঠবেন, আপনার বডি অতটা পুশ করতে হবে না, আপনার কষ্টটা এতটা হবে না। কিন্তু যখন আপনি উপর থেকে নিচের দিকে নামবেন,
1: ব্যালেন্স করতে হবে,
0: তখন আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে। শরীরের অল পার্টস একসাথে কাজ করছে, একই সাথে অক্সিজেনের স্বল্প ঘাটতি হচ্ছে। আপনি যখন হাঁটবেন অক্সিজেন কিন্তু সমস্যা নয়, কিন্তু আপনি যখন রান করবেন অক্সিজেন 50% এর মধ্যে এটা কমে গিয়ে দাঁড়ায় 35-40%, যেটা অবশ্যই শরীরে একটা হিট করে। অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক সময় ব্রেইন ফাংশন কাজ করে না। তো এই সব প্রতিকূলতাগুলোকে কাটিয়ে আমি 6 ঘন্টা 43 মিনিটে এভারেস্ট ম্যারাথনের 21 কিলোমিটার এর জার্নিটা শেষ করেছিলাম।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
1: লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। ইয়াস, সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আজকে একটু ব্যতিক্রম লাগছে আমাকে, তাই না? আমার মাথায় যে ক্যাপটা আছে, শোর নাম কিন্তু ওখানে লেখা আছে, কিছু না বলছি এখন। আমরা সোমবার রাত 9টায় হলেই আপনারা চলে আসেন এবং জানতে চান আজকের এই মুহূর্তে লেটস গো উইথ জাহাসিব শোতে কে এসেছেন এবং কোন বিষয় সম্পর্কে কথা হবে, কোন দেশ সম্পর্কে কথা হবে, সেটা সবার জানার আগ্রহ থাকে। আমরা প্রচুর টেক্সট পাই, সেই টেক্সট দেখে মনে হতে পারে ইয়াস, আমাদের আপনাদের, আমার এই শোটা, আমাদের এই শো আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। ঢাকা এফএম সেক্ষেত্রে খুবই আনন্দিত। সুপ্রিয় শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আবারও ওয়েলকাম করছি, আশা করি সবাই ভালো আছেন আমাদের সোমবার রাতের এই বিশেষ আয়োজনে। আমাদের এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেনই না, আমাদের কিন্তু শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/tilovedhakkaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/tfm904। আজকে আমরা আমাদের এই লেটস গো এই শোতে এমন একজন বিশেষ মানুষ এসেছেন। আমি এই বিশেষ শব্দটা সবসময় বলি, হয়তো মনে হতে পারে যে সবাই কেন বিশেষ। ইয়াস, যে মানুষ যে জায়গাটায় বলা দরকার সেটা অবশ্যই আমাদের বলতে হবে। সো এই মুহূর্তে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একজন ম্যারাথন, একজন মানুষ ঘুরে বেড়িয়েছেন অনেক দেশ, অনেক প্রান্ত ঘুরেছেন, সেখান থেকেই দৌড়াতে দৌড়াতে গিয়ে মানুষের যে উপলব্ধি কাজ করে সেটাও আসলে আমরা বুঝতে পারি। আমরা এই শোর মাধ্যমে কিন্তু সেটাও তুলে ধরি। আমি কিছু না বলে একেবারে শুরুতেই চলে যাব। আমরা আজকে শোতে যে বিশেষ মানুষ এসেছেন, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট ম্যারাথনে উনি 21 কিলোমিটার হচ্ছে যে পাড়ি দিয়েছেন। সো আমি ওয়েলকাম করছি জাহিদ ভাই বিভাগকে।
0: আসসালামু আলাইকুম, কেমন আছেন?
1: আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ আপনাদের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট উইথ ইউ ইন মাই লাইফ, দিস ইজ দ্য ফার্স্ট পডকাস্ট। তো এই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে এবং পুরো টিমকে ধন্যবাদ। আমার যে জার্নিটা উইথ ট্রাভেল অ্যান্ড ম্যারাথন, এই বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আশা করছি,
1: এবং আমরা খুব বেশি মানে খুব বেশি এক্সাইটেড যে আসলে আপনার সেই অভিজ্ঞতাটা এবং আপনার যে জার্নি সেই 2003 সাল থেকে, রাইট?
0: 2023 সাল থেকে জার্নিটা শুরু আমার, রানিং জার্নি, বাট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ আমি ট্রাভেল করা শুরু করি। তো সেই পরিক্রমায় 2017 সালে আমি প্রথম বাংলাদেশের 64টা জেলা ঘুরে দেখা শেষ করেছি। এটা ছিল আমার একটা প্রথম টার্গেট, যে আগে দেখি নিজের দেশ, বেড়াই নিজের দেশ। এরপরে পরবর্তীতে জব লাইফে এন্টার করলাম, জব লাইফে গিয়ে চাকরির কাজে ব্যস্ততায়, এবং চাকরির কাজে আমাকে প্রতিনিয়তই ট্রাভেল করতে হয়, যেহেতু বাংলাদেশে আমি একটা যে সেক্টরে কাজ করি সেখানে ট্রাভেলের ব্যাপারটা একটু মুখ্য থাকে। পরবর্তীতে যেটা হয়েছে, ট্রাভেল দেশের বাইরে প্রচুর করা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো। তো এর মধ্যে ট্রাভেলটা আসলে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে ওতপ্রোত।
1: বাহ, চমৎকার, চমৎকার। একটা কথা বলছিলাম যেটা আমি হয়তো কোশ্চেন সেকেন্ড থার্ড কোশ্চেনই কি করতাম, যে দেখা হয়নি ঘর থেকে দুফা ফেলিয়া একটি ধানের শিশির ও আরেকটি শিশির বিন্দু, যেটা মাতৃ ভাইয়া বলেছিলেন যে আগে নিজের দেশটা দেখি। সারা বাংলাদেশের 64টা জেলা, এর আগেও আমাদের এলাহি বিনতে এলিজা আপু এসেছিলেন এই শোতে, উনি সেই গল্প শেয়ার করেছেন। সেখান থেকে এসে আমরা যদি বলতে চাই যে 64টা জেলা দেশ দিয়ে শুরু করতে চাই, আপনার কাছে শেষ করার পর কি একটা অনুভূতি কাজ করেছে?
0: 64টা জেলা যখন ঘুরে দেখা শেষ করলাম, 64টা জেলা, 64 রকম কালচার, এবং এক একটা জেলা আপনি যখন ঘুরে শেষ করবেন আপনি রিলেট করতে পারবেন যে কোন জেলাটা কতটুকু ইম্পর্টেন্স পাচ্ছে কতটুকু পাচ্ছে না, সেখানকার লোকের জীবনধারণ, সেখানকার জীবনযাত্রা, সেখানকার ডেভেলপমেন্ট সিচুয়েশন, এই জিনিসগুলো চলে আসে। তো এগুলো তখন রিলেট করতে পেরেছি। যেমন আমাদের ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলো যে ফ্যাসিলিটিস পায়, যে অ্যাডভান্টেজ পায়, সেগুলো কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ জেলাগুলো পায় না। এই জিনিসটা তখনই রিলেট করা সম্ভব যখন আপনি ট্রাভেল করবেন।
4: এক্স্যাক্টলি।
0: এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি শুধু বিভিন্ন জেলায় গিয়ে দ্রষ্টব্যগুলো দেখি তা না, আমি সেখানকার জীবনযাত্রা এবং সেখানকার লোকজনের যে আচার ব্যবহার, সেখানকার কালচার, এগুলো আমার ভ্রমণে আমি দেখতে পেয়েছি এবং আমি চেষ্টা করি সেগুলোর সাথে নিজেকে তাদের কাছে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ একটা অপার সম্ভাবনাময় দেশ ট্রাভেলের ক্ষেত্রে, এটা অনস্বীকার্য। বাংলাদেশে যা আছে, আমি বিশ্বের বেশ কিছু দেশ ঘুরেছি, সেখানে এগুলো নাই। যেমন আমাদের যে সমুদ্র সৈকত, এটা ওয়ার্ল্ড এর লার্জেস্ট।
4: এক্স্যাক্টলি।
0: সেই সমুদ্র সৈকত আনইন্টারাপ্টেড 100 কিলোমিটার প্লাস, এটা আর বিশ্বের কোথাও নাই, বিরল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশের একটা অ্যাসেট। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই জেলাগুলোতে আপনি যখন ট্রাভেল করবেন আপনি অবশ্যই খুব সারপ্রাইজড হবেন ন্যাচারকে দেখে, সেখানকার মানুষজনের জীবনযাত্রাকে দেখে, এবং এক্সপ্লোর করবেন নতুন নতুন প্লেস যেগুলোতে আপনি আগে কখনো যাননি, যেরকম পরিবেশ আগে কখনো আপনি দেখেনি। তো এই ক্ষেত্রে আমার কাছে 64টা জেলা যখন একভাবে তো হয় না, আমি স্টেপ বাই স্টেপ আগিয়েছি, কারণ যেহেতু একটা জবের সাথে যুক্ত আছি, 64টা জেলা ঘুরে দেখা একটা চ্যালেঞ্জিং জব, সময় বের করে একটা জেলা দেখতে অনেক সময় 2-3 দিন 4 দিন লেগে
4: যায়।
0: তো 64টা জেলার পরিক্রমাটা শুরু হয়েছিল 2012 থেকে,
4: 2012 টু 2017,
0: 5 বছর লেগেছে। তো 5 বছর লাগার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি একটু সময় নিয়ে বেড়াতে পছন্দ করি। অনেকে আছেন, এখন আমাদের দেশের অনেক সাইক্লিস্ট, তরুণ সাইক্লিস্ট বা ট্রাভেলাররা আছেন যারা খুব শর্ট টাইমে এটা করেন। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল তখন যে এক একটা জেলাকে ঘুরে দেখা, যেন আমি প্রপার ভাবে জিনিসটা দেখতে পারি, এক্সপ্লোর করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ট্রাভেলের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে রেল অথবা বাই রোড যাত্রা। আমি খুব রেল লাভার, আমি ট্রেনে ট্রাভেল করতে পছন্দ করি। আমি যখনই কোথাও ট্রাভেল করি তো আমার মাথায় প্রথম টার্গেট থাকে যে ক্যান আই ট্রাভেল বাই ট্রেন। তো এটা একটা মজার ব্যাপার, ট্রেন জার্নিটা খুব আমার কাছে নস্টালজিয়া মনে হয়, এই কারণে আমি ট্রেন জার্নিটাকে সবসময় যুক্ত করার চেষ্টা করি।
4: ট্রেনের সাথে একটা জিনিস একটু ইন্টারাপ্ট করছি ভাইয়া, সেটা হচ্ছে আমি এর আগেও যতগুলো শোতে দেখেছিলাম ট্রেনের মধ্যে একটা বিস্তার একটা ফারাক আমরা দেখতে পারি। যেমন ইউরোপের যে ট্রেন, বাংলাদেশ নট অনলি বাংলাদেশ, আমি সাব কন্টিনেন্ট বলবো, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা আমাদের দেশ, আপনার কাছে ওই জায়গার রোমাঞ্চকরটা কেমন? যেমন জাপানে আপনি গিয়েছিলেন, ওখানে তো ফার্স্ট ট্রেন, বুলেট ট্রেন, মানে কি মনে হয়?
0: এই ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের দেশ তো হচ্ছে মধ্যমায়ের দেশ, এখন বলা হয় মধ্যমায়ের দেশ, কিন্তু রেলের বিস্তারটা সেই অর্থে কম হয়েছে। তো রেলের বিস্তারটা যদি আরো প্রপার ভাবে করা যেত, আরো কিছু ডেভেলপমেন্ট করা যেত, আমাদের কাছে জার্নিটা আরো উপভোগ্য হতো। এখন আপনি জানেন হয়তো আমাদের রেলের টিকিটিং সিস্টেম কিন্তু 100% অনলাইন, 100% অনলাইন, এবং আপনি অনলাইনে টিকিট কেটে ট্রাভেল করতে পারবেন, 10 দিন আগে তারা টিকিট এখন ছাড়ে। তো রেলের ক্ষেত্রে বলতে গেলে আমার ফার্স্ট অ্যান্ড এখন পর্যন্ত বেস্ট এক্সপিরিয়েন্স ইন্ডিয়াতে।
4: ওকে।
0: টোটাল আমার 41 ঘন্টার একটা জার্নি ছিল জম্মু কাশ্মীরের জম্মু থেকে কলকাতা। তো যারা 41 ঘন্টার জার্নি শুনে একটু সারপ্রাইজড হন, এটা আসলে জার্নিটা করলে বুঝতে পারবেন।
4: এক্স্যাক্টলি।
0: একটা কালচারাল ডাইভার্সিফিকেশন ঘটে সেই একটা ট্রেনের বগিতে, এত মানুষ, এত কালচারালি মানে নানান কালচারের মানুষ, তাদের সাথে আপনি ট্রাভেল করছেন, ট্রাভেল করতে করতে একটা সখ্যতা হয়ে যাওয়া, তাদের সাথে একটা হৃদ্যতা হয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যামেজিং। কিভাবে 41 ঘন্টা কাটবে আপনি বুঝতে পারবেন না। আর আদার্স কান্ট্রিতে বুলেট ট্রেন আছে, জাপানে যেমন শিনকানসেন আছে, তো এগুলো তাদের উচ্চাভিলাষী এবং দীর্ঘমেয়াদী প্রজেক্টের ফলাফল। সেই ক্ষেত্রে আমাদের দেশের রেল যোগাযোগ ব্যবস্থা একটু পিছিয়ে আছে, আই মাস্ট সে, এবং হয়তো আমি আশাবাদী মানুষ, আমি যে কোনো কিছু নিয়ে খুব আশাবাদী এবং আশা রাখি যে জিনিসটা ভালো হবে। একসময় হয়তো আমাদের বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে, হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু ভালো হবে এবং আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। ভ্রমণের পরিক্রমায় আমি দেখলাম কিছুদিন আগে, দু তিন দিন আগে আমি কক্সবাজার থেকে এসেছি, তো কক্সবাজার থেকে ট্রেন জার্নি ইট টুকস 7.5 hours ফ্রম কক্সবাজার টু বিমানবন্দর স্টেশন। এটা কখনো চিন্তা করা যায় যে আমরা কক্সবাজার বাই রোডে ট্রাভেল করেছি 12-13 ঘন্টা 14 ঘন্টা, অনেক সময় এখনো ছুটির দিনে সেটা 15-16 ঘন্টা লাগে। সেই জায়গায় আমি ট্রেনে কক্সবাজার স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন আসছি আনইন্টারাপ্টেড, সেখানে কোনো ব্রেক নাই, শুধু চিটাগাং স্টেশনে ইঞ্জিনটা ঘুরিয়ে সামনের দিকে আসে এবং 7.5 hours এর মধ্যে ঢাকা পৌঁছে দেবে আপনাকে।
4: সুপার ফাস্ট,
0: অবশ্যই, নিঃসন্দেহে। এবং এই জন্যই বললাম যে ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, এবং আমি আশাবাদী মানুষ যে আরো হবে ডেভেলপমেন্ট।
4: ট্রেনের টপিক থেকে একেবারে লাস্ট পর্যায়ে এসে শেষ করতে চাই ট্রেনের ইস্যুটা নিয়ে। আপনি যখন বলছিলেন একটা ট্রেনে যখন জার্নি হয় 41 hours, ইটস লাইক এ লটস অফ স্টোরি ওভার হিয়ার, রাইট?
0: ডেফিনেটলি।
4: আমি যদি সহজ করে বলি, আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছিলাম, হ্যাঁ, দ্যাট ওয়াজ 34 hours জার্নি, আই ক্যান রিলেট ইট। অ্যান্ড আমি আরেকটা বিষয় বলতে চাই, অডিয়েন্স অনেকেই আছেন, যে বর্ণনাতা এক্সপ্রেস একটা মুভি খুব নাম করেছিল, দ্যাট ক্যান বি রিলেটেড, একটা ট্রেন জার্নিতে একটা মুভি, পুরো মুভি শুটিং হয়েছে একটা ট্রেনে, এবং তখন মনে হয়েছিল যে এখানে কেউ অসুস্থ হয়ে যা হুট করে, এখানে কেউ প্রচন্ড ঘুম পাচ্ছে, আবার প্রচন্ড হকাররা আসতেছে, মানে দোজ আর দা থিং, এটা আসলে লাইফ এক্সপিরিয়েন্স না করলে কোনোভাবে।
0: এবং ইন্ডিয়া ট্রাভেল করার ক্ষেত্রে একটা জিনিস হয় যে এক একটা স্টেশনে থামছে, লোক উঠছে, লোক নামছে, আপনি নিজেও একটু নেমে একটু হাঁটাহাঁটি করছেন, নানান ধরনের মানুষ আসছে, লোকজন খুব মানে ওয়েলকামিং, আপনার সাথে কথা বলবে, জানতে চাইবে আপনার দেশ সম্পর্কে। এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করে ট্রেন জার্নির ক্ষেত্রে। এবং আপনি একটা সময় যখন 41 ঘন্টা, বা আপনার ক্ষেত্রে যখন টাইমটা শেষ হয়েছে 38 ঘন্টা, আপনি নিশ্চয়ই এটা ফিল করেছেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রেন জার্নিটা।
4: আরেকটু যখন হচ্ছে শিয়ালদা স্টেশন এসে নামলাম, বাংলায় কথা বলতেছে,
0: মানে তখন মনে হচ্ছে আর ভিন্ন দেশে না, নিজের দেশে,
4: নিজের দেশেই।
0: কলকাতা ইজ এ ভেরি ক্লোজ বাংলাদেশের সাথেই, তো কলকাতা যখন এসে নামি তখন মনে হয় যে না, আমি আমার নিজের দেশে এসেছি, আর এখানে আর কোনো চেঞ্জেস নাই, ব্যাপারটা এরকম হয় আর কি।
4: এটা আসলে খুব চমৎকার একটা বিষয়। সব শ্রোতা, আপনারা এই মুহূর্তে শুনছেন এবং আমাদের সাথে আজকে যে বিশেষ মানুষ আছেন, বাপি ভাইয়া আছেন, যিনি হচ্ছে ম্যারাথন এভারেস্টে বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি হচ্ছে 21 কিলোমিটার হচ্ছে পাড়ি দিয়েছেন। একইভাবে অনেক অনেক ট্রাভেল অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করছেন এবং বলছেন আসলে ট্রাভেলিং আসলে কোনো, এটা কোনো, এই জায়গাটাতে আসলে কোনো সীমাবদ্ধতা নেই, এখানে কোনো আসলে বর্ডার নেই, মানে এই জায়গাটাতে আসলে সবকিছু এক। হ্যাঁ, সো আমরা সেই গল্পই শুনছিলাম। আর একইভাবে ভাইয়ার কাছ থেকে আমরা জানতে চাইবো যে শুরুতে অনিয়ার মানে অফ ইয়ারে বলছিলেন ভাইয়া যে আপনি যখন দার্জিলিংয়ে যান, ইউ ফিল লাইক ইটস ইউর সেকেন্ড হোম, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা তারপর হয়তো ম্যারাথনের পার্টি ঢুকবো, এই যে ফিলটা, মানে এটা কি ভাষাভাষি এক হওয়ার কারণে হয়, নাকি হচ্ছে যেতে যেতে বিষয়টাকে আপনি কানেক্ট করতে পারেন?
0: থ্যাংক ইউ। আসলে দার্জিলিংটাকে সেকেন্ড হোম মনে হওয়ার কারণ হচ্ছে দার্জিলিং ইজ ভেরি ক্লোজ টু বাংলাদেশ, বাংলাদেশের সাথেই দার্জিলিংটা, শিলিগুড়ি থেকে ইটস এ 2 hours ride, 2.5 hours ride। তো দার্জিলিং যখন প্রথমবার যাই উইথ মাই ফ্যামিলি, এটা 2015-তে,
4: ওকে,
0: সো দিস ইজ মাই ফার্স্ট ভিজিট টু দার্জিলিং,
4: ওকে,
0: এবং আমি দার্জিলিং নিয়ে অনেক কথা শুনেছিলাম, অনেকের কাছ থেকে অনেক কিছু জেনেছিলাম। দার্জিলিং এর টাইগার হিল আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, এবং নট অনলি দ্যাট, দার্জিলিং এর আশেপাশে যে গ্রাম রিম্বিক, তারপরে আরো কিছু গ্রাম আছে, লাভা, লোলেগাঁও, ঋষভ, ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম এবং পাহাড়ি এলাকা। তো এই যে দার্জিলিং আসা যাওয়া, এরপরও বেশ কয়েকবার গেছি, এবং ওইখানকার লোকজনের সাথে এতটা ক্লোজ হয়ে গিয়েছে যে আমি এখন দার্জিলিংয়ে আমার হোটেল নিয়ে কোনো চিন্তা করতে হয় না। বিকজ প্রথম 2015 বা 2016-তে যে প্রথমবার গেছি, তখন যে হোটেলে ছিলাম এখনো সেই একই হোটেলে থাকি,
4: অলমোস্ট 10 ইয়ার্স থাকো।
0: হ্যাঁ, তো আমার যা করতে হয় তাকে একটা ফোন করতে হয় যে আমি আসছি, ব্যাপারটা এরকম। এবং দার্জিলিং এর মানুষগুলো ভীষণ ভালো, তারা ভেরি ওয়েলকামিং, তাদের শুধু ট্রাভেল না, এর পরবর্তীতে যখন আমি এই যে রানিং জগতে পা রাখলাম, ওরা আমাকে প্রতি বছর আমন্ত্রণ জানায়, আমার এই ইভেন্টটা হচ্ছে, তুমি আমার এই ইভেন্টটাতে অ্যাজ এন এ গেস্ট অ্যাটেন্ড করো। এইভাবে তারা আমাকে 4-5 বার ইনভাইট করেছে এবং আমি গিয়েছি।
4: চমৎকার।
0: তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা বিষয়। এখনো দার্জিলিং এর অনেকের সাথে আমি কানেক্টেড। দার্জিলিং এর যে বিখ্যাত স্কুলটা আছে সেন্ট গ্রেগরি, সেই স্কুলের টিচার বিক্রম রায়, উনি আমার সিনিয়র এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। উনি আমার সাথে কানেক্টেড আছেন এবং উনি দার্জিলিং এর যে কোনো কিছু নিয়ে উনি আমার সাথে শেয়ার করেন, এবং যদি কোনো ব্যাপারে ওনার মনে হয় যে আমার সাথে আলোচনা করলে জিনিসটা ডেভেলপ হবে উনি আমাকে রিচ করেন। তো এটা আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার যে দার্জিলিংটাকে আমি এই কারণে বলি যে ইটস মাই সেকেন্ড হোম। এবং রানিং জগতের আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা দার্জিলিং থেকে বিলং করেন এবং তারা বেশ ভালো রান করেন, এবং একই সাথে তারা ইজ আ ভেরি গুড সোল, তারা খুব ভালো হৃদয়ের মানুষ নিঃসন্দেহে।
4: বাহ, চমৎকার। আমরা একটা কথা সবসময় বলি, ট্রাভেলিং ইজ ওয়ে টু লার্ন। এখানে আসলে শিখার শেষ নেই, প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে যখন সীমান্ত পরিবর্তন হয়, যখন সীমারেখা পরিবর্তন হয়, মানুষের আচরণ, মানুষের ব্যবহার প্রতিটা মুহূর্তে আমাদেরকে শিখায়। যে বিষয়টা বলছিলাম ভাইয়া, যে আপনি এই যে এভারেস্ট ম্যারাথন যে টপিকটা খুবই হাইলাইটেড এবং যেটা আপনি প্রথম বেশি পছন্দ করেন, এই ম্যারাথনে ঢোকার ধান মানে মানে
0: ম্যারাথনের বিষয়টা আমি বলি, ইট ওয়াজ ফার্স্ট স্টার্টেড 2022 ডিসেম্বরে কুমিল্লাতে একটা ইভেন্ট হয়েছিল 10 কিলোমিটার, যেটাতে আমার বন্ধু বিপ্লব দাস জয়েন করবেন। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম যে আই ওয়ান্ট টু সি এতগুলো লোক একসাথে দৌড়াবে, তো আমি তো কখনো দেখি নাই, আমি একটু দেখতে চাই। তো আমার সেই বন্ধু আমাকে ইন্সপায়ার করলেন যে ওয়াই ডোন্ট ইউ জয়েন, ইউ ডোন্ট নিড টু রান, তোমার রান করার দরকার নেই, তুমি হাঁটো। এবং আমি সেটা 1 ঘন্টা 40 বা 45 মিনিটে 10 কিলোমিটার শেষ করেছিলাম সম্পূর্ণ হেঁটে, সেই থেকে শুরু। এবং তখন ইভেন্টটা করে আমার কাছে একটা ভালো লাগা কাজ করে, যে ভালো লাগাটা এখনো অব্যাহত আছে। আসলে আমি কর্পোরেট ওয়ার্ল্ডের লোক, যে কারণে এখানে কোনো কিছু শো অফ নাই, কাউকে দেখানোর কোনো কিছু নাই, যা আছে আত্মতৃপ্তি। তো সেই আত্মতৃপ্তি থেকে যেহেতু আমি আগে থেকে ট্রাভেল পছন্দ করি এবং পরবর্তীতে এই রানিংটা আমার ট্রাভেলের সাথে জড়িয়ে গেছে, তো এখন আমি কোনো জায়গায় ট্রাভেল করলে প্রথমে খোঁজ নিই সেখানে কোনো ইভেন্ট আছে কিনা, বা কোনো ইভেন্টকে কেন্দ্র করে আমি ট্রাভেল করছি, ব্যাপারটা সেরকমও হয়। তো আমি লাদাখে দুবার ইভেন্ট করেছি, একবার ছিল 11 কিলোমিটার আর একবার ছিল 21 কিলোমিটার। লাদাখ থেকে কাশ্মীর রাইড করে গিয়েছি, লাদাখ থেকে কাশ্মীর গিয়ে কাশ্মীর থেকে দেন আবার কলকাতা এসেছি। এই জার্নিগুলো আমার খুব মেমোরেবল জার্নি ছিল। একই সাথে ব্যাঙ্গালোর, দ্য স্মার্ট সিটি ফ্রম ইন্ডিয়া, পুনে অ্যান্ড কলকাতা, দিল্লি, এই সমস্ত অঞ্চলে ইভেন্ট করেছে এবং এত ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। আমাদের একটা রানিং গ্রুপ আছে, বিসি আলট্রা গ্রুপ, এটা দিল্লি বেস, ওরা আমাকে এতটাই পছন্দ করে আমাকে এই গ্রুপে তারা অ্যাড করেছে, এবং সেই গ্রুপে প্রতিনিয়তই এই রানিং, ট্রাভেল অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়, যেখান থেকে আমি নিজেকে ডেভেলপ করতে পারি। এবং আরেকটা ফান ফ্যাক্ট হচ্ছে, আমি এই যখন ম্যারাথনে আসলাম, আই হ্যাভ নো কোচ।
4: ওকে,
0: সো একটা টাইমে যখন ফিল হলো যে আমার তো কিছু শেখা দরকার, রানিং এর টেকনিক্স, কিছু ট্রেনিং প্ল্যান, তো ইন্ডিয়াতে ন্যাশনাল হকি টিমের যে কোচ হর্ষবর্ধন, উনি একদিন আমার সাথে যোগাযোগ করলেন, আমরা একসাথে একটা ইভেন্ট করেছিলাম। তো উনি যোগাযোগ করলেন যে আই ওয়ান্ট টু ট্রেন ইউ, আমি তোমাকে ট্রেন করতে চাই উইদাউট এনি কস্ট। তো আই এম ভেরি প্লিভড আফটার হিয়ারিং দ্যাট। তারপরে ওনার সাথে যোগাযোগ হলো, উনি ট্রেনিং প্ল্যান দিলেন, ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করলাম। তো এই পর্যায়টা আমার কাছে ভালো লেগেছে যে একটা ন্যাশনাল টিমের কোচ, সে জাস্ট ফর মাই ডেভেলপমেন্ট উনি বিনামূল্যে আমাকে ট্রেনিংটা দিয়েছেন। এবং এখনো কোনো ইভেন্ট শেষ করে আমার ওনার কাছে রিপোর্ট করতে হয় যে আমার প্ল্যানটা কি ছিল, আমি এক্সিকিউশনটা কিভাবে
4: করতে পেরেছি কিনা।
0: তো এভারেস্ট ম্যারাথনটা নিয়ে বলি, এভারেস্ট ম্যারাথন আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল ফ্রম 24। এভারেস্ট ম্যারাথন একটা ব্যয়বহুল ম্যারাথন, $1,000 ছিল লাস্ট ইয়ার এটার ইভেন্ট ফি। আমাদের একটা মধ্যবিত্ত দেশ বাংলাদেশ, $1,000 মিস 1,26,000 থেকে 25,000 টাকা
4: পড়ে,
0: এটা হচ্ছে জাস্ট ইভেন্ট ফি। আপনি যখন এভারেস্ট ম্যারাথনটা করবেন, ইউ নিড আ ভেরি গুড সাপোর্ট ফাইন্যান্সিয়ালি, ফাইন্যান্সিয়াল ভালো সাপোর্ট ছাড়া এভারেস্ট ম্যারাথন করা সম্ভব না। তো আমার এটা 2024 থেকে আমি এটাকে প্ল্যানে নিয়েছি, তাদের সাথে কমিউনিকেট করছি, একই সাথে নিজের ফান্ডিংটাকেও গুছিয়ে নিচ্ছি। দেন ফাইনালি 26 এক্সিকিউশনে যেতে পেরেছি অ্যান্ড ফুললি ওন ফান্ডেড। এবং আমি আরেকটা কাজ করতে পছন্দ করি, এটা আমি স্পন্সর্ড ইভেন্ট করি না, মানে করি না এই কারণে, কারণ স্পন্সর্ড ইভেন্ট করতে গেলে একটা চাপ থাকে নিজের উপরে, স্পন্সর আমাকে যিনি করছেন
4: ফুলফিল
0: করার একটা চাপ থাকে, ভালো পারফরমেন্স করার একটা চাপ থাকে। তো যেহেতু আমি অ্যামেচার রানার, আমার একটা ইয়ে থাকে যে আমি ইভেন্টটা শেষ করতে পারলে আমি হ্যাপি, আমার পোডিয়ামের দরকার নাই, আমার পোডিয়াম লিফটে থাকারও দরকার নাই, কিন্তু ইভেন্টটা যেন শেষ করতে পারি। তো এভারেস্ট ম্যারাথনের বিষয়টা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রানাররা আসেন, এবং এভারেস্ট ম্যারাথনে আপনার মেইন চ্যালেঞ্জ রান না, আপনি সেই 5000 মিটার উচ্চতায়, 5100 মিটার উচ্চতায় সেফলি পৌঁছাবেন, এটা একটা চ্যালেঞ্জ। এবং এটা সম্পূর্ণ আপনাকে ট্রেক করে যেতে হবে। আপনার সুবিধার জন্য বলি, এভারেস্ট ম্যারাথনের বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য ট্রেক রুট দুটো আছে, একটা লুকলা থেকে আর একটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে ট্রেক করতে করতে। তো আমি যেহেতু সমতলের মানুষ, আমার কোচ বলে দিয়েছিলেন আমি যেন ট্রেক করতে করতে যাই। তো এক্ষেত্রে যেটা করেছে, আমি কাঠমান্ডু থেকে স্যালারি 12 ঘন্টার একটা জার্নি ছিল, জিপ জার্নি, দেন স্যালারিতে ওয়ান নাইট থেকে স্যালারি থেকে সুরখে ছিল ইটস অ্যারাউন্ড 8 আওয়ার্স জার্নি, জিপ জার্নি। সুরখেটা হচ্ছে একদম বেস লেভেল ফ্রম এভারেস্ট। সুরখে থেকে আমি ট্রেক করতে করতে প্রথমে গেলাম ফাগডিং থেকে, ওখানে পারমিট নেওয়ার একটা ব্যাপার আছে এভারেস্ট রিজনে ঢুকতে, সেটা করে নামচে বাজার থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে, কারণ নামচে বাজার 3000+ এলিভেশন। আপনি যখন 3000+ এলিভেশনে যাবেন, আপনার শরীরে সমতলের মানুষ হিসেবে নানা রকম পরিবর্তন আসবে। তো আমরা চাইলেও ফার্স্ট আগাতে পারতাম না, সেখানে বাতাস এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ জাস্ট 50%
4: আর্দ্রতা থাকে,
0: অক্সিজেন লেভেল।
4: আচ্ছা আচ্ছা।
0: তো সেই ক্ষেত্রে আপনি চাইলেও নিজেকে পুশ করতে পারবেন না। আমরা নামচে বাজার থেকে বেস ক্যাম্প, নট নামচে বাজার, লুকলা থেকে বেস ক্যাম্প 65 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, টোটাল 130 কিলোমিটার। 130 কিলোমিটারের এই 10 থেকে 12 দিনের যে জার্নি, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, নিজেকে সুস্থ রেখে আগানোটাও চ্যালেঞ্জিং। তো আমি সুস্থ রেখে বেস ক্যাম্প ট্রেক করে বেস ক্যাম্প পর্যন্ত গিয়ে, তারপরে সেখান থেকে বেস ক্যাম্পের একটা পয়েন্ট যেটাকে বলে ডিংবোচে, সে পয়েন্ট থেকে আমাদের 21 কিলোমিটারের জার্নিটা শুরু হল, এবং পুরোটাই ছিল গ্র্যাজুয়ালি ডিসেন্ডিং, অর্থাৎ আমি ওপর থেকে নিচের দিকে নামছি। আপনি যখন নিচে থেকে ওপরের দিকে উঠবেন, আপনার বডি অতটা পুশ করতে হবে না, আপনার কষ্টটা এতটা হবে না, কিন্তু যখন আপনি ওপর থেকে নিচের দিকে নামবেন,
4: ব্যালেন্স করতে হয়,
0: তখন আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে, শরীরের অল পার্টস একসাথে কাজ করছে, একই সাথে অক্সিজেনের স্বল্প ঘাটতি হচ্ছে। আপনি যখন হাঁটবেন অক্সিজেন কিন্তু সমস্যা নয়, কিন্তু আপনি যখন রান করবেন অক্সিজেন 50%-এর মধ্যে এটা কমে গিয়ে দাঁড়ায় 35-40%, যেটা অবশ্যই শরীরে একটা হিট করে, অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক সময় ব্রেইন ফাংশন কাজ করে না। তো এই সব প্রতিকূলতাগুলোকে কাটিয়ে আমি 6 ঘন্টা 43 মিনিটে এভারেস্ট ম্যারাথনের 21 কিলোমিটার এর জার্নিটা শেষ করেছিলাম। শুরু করেছিলাম সকাল 7টায় এবং ফিনিশ করেছিলাম খুব সম্ভবত দুপুর 1:30-1:45 দিকে।
4: আচ্ছা আচ্ছা।
0: তো এই জার্নিটা ছিল আমার কাছে আমার লাইফের সবচেয়ে বেস্ট জার্নি রানিং এর মধ্যে। এবং এভারেস্ট ম্যারাথনটা করার পরে আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যান। তো পরবর্তীতে তাদের সাথে বিভিন্নভাবে ইন্টারাকশন হচ্ছিল যে দিস ইভেন্ট ইজ ভেরি কস্টলি, এটা একটা ব্যয়বহুল ইভেন্ট, হয়তো বা আর আমার আশা হবে না। তখন সেখানে সেরা স্পোর্টস এর সিইও ছিলেন এবং নেদারল্যান্ডের এই ইভেন্টের অ্যাম্বাসেডর মিস্টার গার্ড ছিলেন, ওনারা বললেন যে ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ফান্ড, উই ওয়ান্ট ইউ টু রান নেক্সট ইয়ার। এটা আমার জীবনের একটা সেরা পাওয়া, যেহেতু আমি স্পন্সর নিয়ে কখনো রান করি না, কিন্তু তারা বলেছেন যে তোমার টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কাজ রান করা, তুমি নেক্সট ইয়ার আসবে এবং 42 কিলোমিটার রান করবে, উই ওয়ান্ট টু সি ইউ ইন দ্য ট্র্যাক। আমার একটা টার্গেট আছে, এটা আমি আপনাকে বলি, এভারেস্ট ম্যারাথনটা হয় প্রতি বছর 29th May, যেদিন স্যার এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে এভারেস্টের শিখরে পা রাখেন, সেই দিনটাকে উদযাপনের জন্য। এবং সোলখুম্বু রিজিয়ন, যেখানে এভারেস্ট পর্বত এবং অন্যান্য পর্বতমালা অবস্থিত, সে সোলখুম্বু রিজিয়ন এই ডেটাকে পালন করে, সেই দিনটাকে পালন করে বিধায় এই এভারেস্ট ম্যারাথনটা খুব একটা মেমোরেবল হিসেবে হয়। তো 29শে মে প্রতি বছর আয়োজিত হচ্ছে এভারেস্ট ম্যারাথন, এবং 3rd June আয়োজিত হয় অন্নপূর্ণা ম্যারাথন। তো আমার আগামী বছরের একটা পার্সোনাল চ্যালেঞ্জ যে 29th May এভারেস্ট ম্যারাথনটা করে দ্রুত আমি কাঠমান্ডু পৌঁছে আবার পোখারা রিজিয়নের যে অন্নপূর্ণা বেস ক্যাম্প সেখানে গিয়ে 3rd June আরেকটি ম্যারাথন শেষ করব। অর্থাৎ মাঝখানের গ্যাপ থাকবে 4-5 দিনের, এর মধ্যে দুটো হিল রান কমপ্লিট করব। এটা আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ 2027-এর জন্য।
4: বাহ, চমৎকার চমৎকার। গল্পের মাঝে হারালে আসলে থামাতে কিংবা স্টপ করতে ইচ্ছে হয় না। সুপ্রিয় শ্রোতা শুনছেন লেটস গো উইথ জাহাসিব, এবং আপনারা এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশ আমাদেরকে শুনতে পাচ্ছেন, জানছেন বিশেষ বিশেষ অভিজ্ঞতা, অনেক অনেক গল্পের মাঝে আমরা হারাচ্ছি। বাপি ভাই যেভাবে বলছিলেন মনে হচ্ছে যে কোনো একটা প্রান্তে এই মুহূর্তে চলে যায় হুট করে বলে ফেলা গল্পের মতো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ম্যারাথনের গল্পটা এমন একটা জার্নি যেটা আসলে সেই ইন্ডিয়ান লোক আপনাকে ফোন করেছিল, তারপর থেকে আসলে এই ছোট্ট আগ্রহ থেকে দেখতে গিয়ে সে আসলে এখন গিয়ে পৌঁছেছে, আসলে এটা আমার প্যাশন, রাইট? আমি শুরুর আগে এই ট্রাভেল শো আসলে যে মানুষটা এই শোর কর্ণধার এবং যে মানুষটার ডিরেকশন ছাড়া আসলে এই শো আদৌ এখানে আসা অসম্ভব বলা যেতে পারে, ক্যামেরার পিছনে থাকতে যদি মানুষটা পছন্দ করেন, সুশান্ত কুমার দাদা। আমি দাদাকেও বলছিলাম যে ভেরি রিসেন্ট আমরা একটা ম্যারাথনে যাব, সো দাদাকে দেখাতে হলো আমি নিয়ে যাব, এবং আমরা চাই দাদা সেই বিষয়টাতে উজ্জীবিত হোক। দাদা ক্যামেরার পিছনে হাসছেন, অবশ্যই সেই হাসাটাই বলছে যে দাদা দাদা আমাদের সাথে যেতে ইচ্ছুক। সুপ্রিয় শ্রোতা, আর একটা কথা বলে রাখা ভালো, আমরা এই পর্যন্ত আমাদের 141 এপিসোড হয়েছে, সেখান থেকে আমার একটা চমৎকার উপলব্ধি এসেছে, এটা যে পৃথিবীটা একটা দেশ, সীমারেখা টেনেছে মানুষ, আসলে মানুষই হয়তো বা বিভিন্নভাবে সেটার কমপ্লেক্সিটি ক্রিয়েট করছে। কারণ ভাই যখন বাবী ভাই যখন কথা বলছিলেন যে এই যে এত দেশের মানুষের সাথে কানেক্টেড হচ্ছে, এত দেশের মানুষের সাথে গল্প হচ্ছে, তারা কিন্তু বলছে যে যখন আপনাকে বলছে ফুল ফান্ড করে দিবে, এবং এটা একটা মানুষের আন্তরিকতা, ভালো লাগা, যখন আপনার ভিতরে সেই এনার্জিটা দেখেছে তখনই কিন্তু সেই
0: করেছেন।
4: আমরা কিন্তু এই পুরো প্রক্রিয়াটার এবং প্রসেস সম্পর্কে টাকা কত লাগতে পারে, কি হতে পারে, বাপি ভাই কিন্তু চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন। আমরা একেবারে শেষের দিকে আছি, ভাইয়ের কাছে জানতে চাই যে যখন আপনি 121 কিলোমিটার পাড়ি দিয়েছেন সেই এভারেস্ট ম্যারাথন যখন গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, হাউ ওয়াজ দ্য ফিলিং?
0: ভেরি গুড কোয়েশ্চেন। আপনাকে বলি, আমি যখন শেষ করলাম সেটা ছিল এভারেস্ট মে 29th May।
4: ওকে,
0: আপনারা বাংলাদেশে ঈদ উদযাপন করেছেন 28th May।
4: ওকে,
0: ঠিক আছে। তো আমি যখন শেষ করেছি, শেষ করে বাংলাদেশের পতাকা সহ একটা পোস্ট দিয়েছিলাম,
4: ওকে,
0: যে ঈদ মোবারক বাংলাদেশ, দিস ইজ দ্য ঈদ গিফট ফর বাংলাদেশ। তো এই জিনিসটা আমাকে খুব উজ্জীবিত করেছে, এবং একই সাথে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, ইভেন যে অর্গানাইজার, সে পর্যন্ত আমাদের সেলিব্রেশন একটা পার্টি হয়েছিল 3 তারিখে এভারেস্ট ম্যারাথনের পরে, সেখানেও উনি বলেছেন যে বাংলাদেশ থেকে মানুষ আসে না। আমরা একজনকে পেয়েছিলাম, সেকেন্ড একজনকে পেলাম, এবং বাংলাদেশ থেকে যিনি এসেছেন তিনি খুব সাফল্যের সাথে ইভেন্টটা শেষ করেছেন, এবং আমরা খুব খুশি, উই আর ভেরি হ্যাপি যে বাংলাদেশ থেকে কেউ একজন এসেছেন এতদিন পর। তো এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং ছিল, এবং এই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, উচ্চবিত্ত বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছেন, তারা যখন এসে দেখছেন যে বাংলাদেশের একটা ছেলে এভারেস্ট ম্যারাথনে এসে পার্টিসিপেশন করলেন, ইভেন্টটা শেষ করলেন, তাদের চোখে মুখে আমি মুগ্ধতা দেখেছি। বাংলাদেশকে নিয়ে যে চারিদিকে নেগেটিভিটি ছড়িয়ে থাকে সেটা তাদের মধ্যে আমি দেখিনি। এর মধ্যে অনেকেই আশা ব্যক্ত করেছেন যে আমরা বাংলাদেশে আসব, বাংলাদেশটা একটু ট্রাভেল করতে চাই, এবং আমি যেহেতু সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি তো আমার এটা দায়িত্বের মধ্যেও পড়ে যে আমার দেশ সম্পর্কে যতটুকু পজিটিভিটি তুলে ধরা যায়, এবং বাংলাদেশকে কিন্তু তারা চেনেন, অত্যন্ত আনন্দের সাথে বলছি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ বাংলাদেশ কিন্তু সেকেন্ড, সো বাংলাদেশকে তারা চিনেন, এবং তারা অনেকেই আমাকে বলছেন যে দ্য ড্রেস আই এম ওয়্যারিং ইজ মেড ইন বাংলাদেশ। তো এটা একটা দারুণ ভালো লাগার বিষয় কাজ করে যে বাংলাদেশকে একটা জায়গায় পৌঁছে দিয়েছি, একটা নিজের একটা অর্জন দিয়ে, এবং ভবিষ্যতে আমি সেটা চাই। যেমন আমার লন্ডন ম্যারাথনে আমি অলরেডি সিলেক্টেড, তো সেটা নিয়ে তাদের সাথে কথাবার্তা চলছে, একই সাথে ফান্ডিং নিয়েও কথাবার্তা চলছে। লন্ডন ম্যারাথনটা হচ্ছে ওয়ার্ল্ড মেজর্স এর অন্তর্ভুক্ত একটা ম্যারাথন, তো এটাও একটা ব্যয়বহুল ম্যারাথন। বাংলাদেশ থেকে যেতে গেলে যে কোনো দেশে আপনার ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যান্ড আদার্স একটা ভালো খরচ হয়, প্লাস লন্ডন ম্যারাথনের যে ইভেন্ট ফি সেটাও নমিনাল, বাট ঠিক আছে, তো সেগুলো নিয়ে আসলে প্ল্যান প্রোগ্রাম চলছে। একই সাথে যেহেতু আমি একটা রিজিকের জন্য একটা কাজ করি, সো সেখান থেকেও আমাকে একটু মানে সেভ করতে হয়। আপনাকে আমি বলি, এভারেস্ট ম্যারাথনের জন্য আমার টোটাল অফিস থেকে ছুটি নিয়েছিলাম 28 দিন। যেই ছুটিটা অ্যারেঞ্জ করা খুব কঠিন, বাংলাদেশের কোনো কর্পোরেটে দেবেন না। তা আমার অফিসটা হচ্ছে লন্ডন বেস, তারা হেড অফিস লন্ডনে সারিফ স্ট্রিটে। তো সেখানে তারা জিনিসটা রিয়েলাইজ করেছেন যে এটা বাংলাদেশের জন্য একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। সো
4: ইটস আ ব্লেসিং
0: ডেফিনেটলি। বাট আমি বলি, প্রথমে আমি অ্যাপ্লাই করেছিলাম যে উইদাউট পে, যেহেতু 28 ডেজ কোম্পানি এটা অ্যালো না করতে পারে। সো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে আমাকে বিনা বেতনে 28 দিনের ছুটি দেন। বাট কোম্পানি ওয়াজ গ্রেটফুল যে আমাকে তারা ফুল পেতে 28 ডেজ এর ছুটি দিয়েছে। এর কারণটা হচ্ছে, আমি একটু বলি কেন 28 দিন লাগলো। কারণ এভারেস্ট বেস ক্যাম্পে বাংলাদেশ থেকে গিয়ে কাঠমান্ডুতে গিয়ে একটা জোগাড় মানে সবকিছু অ্যারেঞ্জ করে তারপরে যে যাওয়া, গিয়ে ওইখানে ট্রেক করা, ট্রেক করে তারপরে সেখানে অ্যাক্লামেটাইজ করা পয়েন্টে পয়েন্টে। যেমন আমি টোটাল অ্যাক্লামেটাইজেশনের জন্য, যারা ট্রেকিং করেন তাদের 12-13 দিন লাগে, কিন্তু আমি টোটাল অ্যাক্লামেটাইজ ধাপে ধাপে করে টোটাল আমার 18 দিন লেগেছে। 18 দিন লাগিয়েছি একটা কারণে, আমি সমতলের মানুষ। সমতলের মানুষ হঠাৎ করে যদি 15,000 ফিট উচ্চতায় আমি উঠি, তাহলে আমার বডি ওইভাবে রেসপন্স
4: সাপোর্ট করবে না,
0: সাপোর্ট করবে না। তো সেই ক্ষেত্রে এই সময়টা একটু বেশি লেগেছে। এবং আমার ক্ষেত্রে আরো একটা ভালো লাগা কাজ করে যে হাই অল্টিটিউড ট্রেক আমি প্রথমে এভারেস্ট করেছি। এর আগে আমার হাই অল্টিটিউড ট্রেকের এক্সপিরিয়েন্স ছিল না। যেগুলো ছিল সেগুলো ছোটখাটো পাহাড়, দার্জিলিং এর ছোটখাটো পাহাড় বা সান্দাকফুর এক পাহাড়, এগুলো যেগুলো 3,500-4,000 এরকম হবে ডিস্টেন্স। কিন্তু এভারেস্টের যে উচ্চতা এবং সেখানে যে হাই অল্টিটিউড ট্রেক, এটা আমি সুস্থতার সাথে শেষ করেছি। এটা আমার কাছে একটা দারুণ বিষয়।
4: গ্রেট গ্রেট গ্রেট। আমরা প্রোগ্রাম একেবারে শেষের দিকে চলে এসেছি। একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দিতে চাই এই মুহূর্তে আমাদের যারা ট্রাভেল শোর অডিয়েন্স আছেন তাদেরকে বলছি। দেখতে দেখতে কিন্তু 1 বছরে পাড়ি দিব আমরা, ভেরি রিসেন্ট ইনশাল্লাহ আমরা হয়ে গেছে 1 বছর ট্রাভেল শো দেখতে দেখতে। কিভাবে যে হলো আমি নিজেও জানি না এবং দাদা নিজেও হয়তো জানে না। আমরা সেই সাথে বলতে চাচ্ছি, আমরা যারা আমরা ট্রাইটেল স্পন্সর খুঁজে বেড়াচ্ছি, যারা আসলে আমাদের এই শোর ট্রাইটেল স্পন্সর হতে চান, নিচে নাম্বার দেওয়া আছে, আপনাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস সব দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কমিউনিকেট করলে দেন আমরা ফার্দার প্রসিডিওরে আমরা যাব। আমরা চাই এই শোর যে জনপ্রিয়তা বেড়েছে আপনাদের কাছে, অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেই সূত্রে মনে হলো যে ইয়াস, এই মুহূর্তে আমরা একটা ট্রাইটেল স্পন্সর আমাদের সাথে যুক্ত হলে সাথে সেই বিষয়টা আরও বেশি আপনাদের জন্য গ্রহণযোগ্যতা এবং আরও ভালো লাগার কাজ করবে আমাদের। সুপ্রিয় শ্রোতা, একেবারে শেষের দিকে চলে এসেছে আমাদের শোর। আমরা আবারও বলছি, আপনারা কিন্তু শুনছেন ঢাকা FM, বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট নেটওয়ার্ক, যেখানে আসলে সারা বাংলাদেশ থেকে আমাদের শুনতে পাওয়া যায়। আমরা এই মুহূর্তে শেষবারের মতো বাপি ভাইয়ের কাছে জানতে চাইব, ভাইয়া এই যে এত এত অর্জন, এত এত ভালো লাগা, এত এত এক্সপ্লোর করে এত বছর ধরে করছেন, 2017 সালে আপনি হচ্ছে 64টা জেলা ঘুরেছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন দেশের বাইরে, তো এত কিছুর পরে এসে ইফ সামওয়ান আস্কিং অ্যাবাউট দ্য ট্রাভেলিং এক্সপ্লোরিং, আপনার কাছে কোন ফিল কাজ করে, কোন ভালো লাগা?
0: ইটস আ গুড কোয়েশ্চেন। ট্রাভেলিংটা হচ্ছে ইজ আ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এটা নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই যে অর্জন বা এই যে ট্রাভেল, যখন আমি ট্রাভেল নিয়ে কেউ আমার কাছে কোনো কোয়েশ্চেন করেন যে ভাই আমি এই কাজটা করতে চাচ্ছি, আমি সাইক্লিং করে 64টা জেলা ঘুরতে চাই, সো যেহেতু আমার কিছুটা অভিজ্ঞতা আছে 64টা জেলা ঘুরে দেখার, তখন আমি তাকে একটা গাইডলাইন দিতে পারি। বা অনেকে আমাকে প্রশ্ন করেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি সাইক্লিং করবো বা রানিং করবো, তো আমি তাকে একটা গাইডলাইন দিতে পারি, আমি তাকে কিছু হলেও অ্যাডভাইস দিতে পারি। এটা আমার কাছে দারুণ একটা ভালো লাগার বিষয় কাজ করে। বা অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশের এই প্রান্তে একটা ইভেন্ট হচ্ছে, তো আপনি কি করবেন? তো দেখা যায় অনেক সময় রংপুর থেকে একজন ফোন করলেন যে আমাদের এখানে একটা ইভেন্ট হচ্ছে, আপনি অংশ নিন। যেমন ইন রিসেন্ট রাজশাহীতে একটা ম্যারাথন ইভেন্ট আয়োজিত হবে, তো অর্গানাইজাররা আমাকে মেসেজ করেছিলেন যে ভাই আপনাকে আমরা আমাদের এখানে চাই। তো রাজশাহী আমি বেশ কয়েকবার গিয়েছি, ট্রেনে গিয়েছি, মজার ব্যাপার। তো রাজশাহীতে গিয়ে আমার যেটা ভালো লেগেছে যে খুব অর্গানাইজড একটা সিটি রাজশাহী। গেলে আপনি এটা ফিল করবেন যে চমৎকার একটা শহর।
4: হ্যাঁ, সবাই বলে ক্লিন সিটি এবং
0: গোছানো শহর। আমাদের ঢাকা সিটি যতটা কনজাস্টেড, রাজশাহী ততটাই গোছানো
4: এবং পরিপাটি।
0: তো এইরকম ব্যাপারগুলো আমার মধ্যে ভালো লাগার কাজ করে। পাশাপাশি আমি পার্সোনালি খুব ফিল করি যে আমাদের দেশটা তো মধ্যবিত্ত আয়ের দেশ, আমাদের দেশে কিন্তু এই যে রানিং জার্নিটা যে বলি, এই রানিং জার্নিটা কিন্তু এখনো অ্যামেচার লেভেলে আছে। আমার কষ্ট লাগে তখন যখন দেখি পাশের দেশ থেকে টিম ইন্ডিয়া নামে একটা টিম ক্রিয়েট করে ওদের গভর্নমেন্টের সহায়তা তারা কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা কোন চ্যাম্পিয়নশিপ ইভেন্ট
4: কম্পিটিশন করছে,
0: কিন্তু আমার বাংলাদেশ থেকে এটা হচ্ছে না। বাংলাদেশ থেকে এটা হচ্ছে না এই কারণ সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এইরকম ধরনের কাজে আগানো যায় না। তো সরকার যদি একটু এই রানিং এর প্রতি সুদৃষ্টি দেন, আমাদের দেখেন সাইক্লিং নিয়ে সাইক্লিং ফেডারেশন আছে, সুইমিং নিয়ে সুইমিং ফেডারেশন আছে, রানিংটা অ্যাথলেটিক ফেডারেশনের আন্ডারে, আই মিন অলিম্পিক অ্যাথলেটিক ফেডারেশনের আন্ডারে আই থিঙ্ক। তো এটার জন্য আলাদা বিশেষায়িত কোনো সংস্থা নেই, রানিংটাকে এখনো ধরা হয় যে একটা আপনার অ্যামেচার লেভেলের।
4: এবং এটাকে অনেকে বিলাসিতা মনে করে,
0: বিলাসিতা মনে করার কারণ হচ্ছে এখানে তো প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা ক্রীড়াতে কিছু নির্দিষ্ট গিয়ার লাগে।
4: এক্স্যাক্টলি,
0: আপনি যখন রান করবেন আপনার রানিং এর ক্ষেত্রে একটা ভালো রানিং শু লাগবে,
4: রানিং শু লাগবে,
0: সেই রানিং শুটার প্রাইস অ্যারাউন্ড আমি আপনাকে বলি 10-15 or 18,000 অর মোর, 30-40,000 টাকার বাজেটের জুতা আছে। তো সেটা একটা ফ্যাক্ট, এখন রানিংটা কিন্তু জনপ্রিয় আমাদের তরুণ প্রজন্মের কাছে। সেই তরুণ প্রজন্ম যখন এই সেক্টরে আসে, এসে যখন দেখে যে এখানে একটা স্মার্ট ওয়াচ লাগে, একটা ভালো শু লাগে, রানিং এর জন্য ফিজিবল ক্লদিং লাগে,
4: এক্স্যাক্টলি,
0: সরি, তখন তারা এটাতে পিছিয়ে যান। আমাদের দেশের যে কোম্পানিগুলো আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে অ্যাথলেটদেরকে উৎসাহিত করেন, তারা যদি রানিং এর ক্ষেত্রে এগিয়ে আসেন জিনিসটা আরো ডেভেলপ হবে এবং জিনিসটা একটা ভালো মাত্রায় পৌঁছাবে। এবং আমি আপনাকে প্রথমে বলেছি আমি আশাবাদী মানুষ,
4: এক্স্যাক্টলি,
0: হ্যাঁ, এবং আমি যেটা করি এখনো করে যাচ্ছি, যেহেতু আমি গ্লোবালি বিভিন্ন অর্গানাইজেশন এবং বিভিন্ন দেশের রানিং গ্রুপের সাথে কানেক্টেড, সেখানে যখন কোনো ইভেন্ট হয় সেটা আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিই, যেন কেউ একজন আগ্রহী হয়, কেউ একজন যেন গিয়ে বাংলাদেশের নামটা সেখানে তুলে ধরে, এই জিনিসটা আমি করছি। আপনাকে আমি আরেকটা ছোট্ট তথ্য দিই, বাংলাদেশে আমি প্রথম ব্যক্তি যিনি 100 দিন কন্টিনিউস রানিং করেছি, 100 দিন এবং 101 দিনের একটা চ্যালেঞ্জ, এটা আমি প্রথম বাংলাদেশে করেছি। কারণ 100 দিন মানে প্রায় 3 মাস প্লাস, এই 3 মাসে অনেক কিছু হয়ে যায়, মানুষ অসুস্থ হতে পারে অনেক কিছু, কিন্তু সবকিছু ছেড়ে প্রতিদিন 5 কিলোমিটার রানিং, এটা একটা টাফ জব, তো সেটা আমি করেছিলাম। এবং এই বছর আমি ইন্ডিয়ার একটা গ্রুপ আছে জয়বালাজি গ্রুপ, জেবিজি গ্রুপ বলি, তাদের সহায়তায় বাংলাদেশ থেকে 22 জনকে টোটালি ফ্রি সুযোগ করে দিতে পেরেছি যে তোমরা এই চ্যালেঞ্জটা করো। এটা আমার পক্ষ থেকে চেষ্টা ছিল যেন বাংলাদেশের 22 জন মানুষ অন্তত 100 দিন যদি অ্যাক্টিভ থাকে, তাদের একটা অ্যাক্টিভ লাইফ স্টাইল হয়ে গেল, তারা একটা চ্যালেঞ্জিং এর মধ্যে পড়লেন এবং তাদের এন্ডুরেন্স বিল্ড আপ হল। তো আমার ক্ষেত্রে এই চেষ্টাটা একটু থাকে যে কোনো জায়গা থেকে কোনো সুযোগ যদি আমার বাংলাদেশের লোককে দিতে পারি, সেটা আমার দেশের জন্য ভালো, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, ওয়াই নট আদার্স, তা অন্যান্যরা করবে কেন, শুধু যে আমি রিপ্রেজেন্ট করবো ব্যাপারটা তো এমন না, তো অন্যান্যরাও যখন করবেন এটা আমার কাছে ভালো লাগে। এবং বাংলাদেশের রানিং কমিউনিটি ইজ এ ভেরি স্মল কমিউনিটি, 16 কোটি মানুষের দেশে রানিং কমিউনিটির সংখ্যা, কমিউনিটিতে মেম্বারের সংখ্যা আই থিঙ্ক 30,000, ইজ এ ভেরি স্মল কমিউনিটি। তো সেই কমিউনিটি আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে, সেখান থেকে ভালো ভালো অ্যাথলেটস বের হয়ে আসার সম্ভাবনা আমি দেখছি। কিন্তু ওই যে বললাম যে প্রপার এখানে সুযোগ সুবিধা এবং স্পন্সর, সরকারের একটু সুযোগ সুবিধা থাকলে কিন্তু অনেক সময় সেখান থেকে বিকশিত করার সুযোগ অনেক। তো সেই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের সরকারের যে বিশেষায়িত সংস্থাগুলো আছেন তারা এগিয়ে আসেন, তারা যদি একটু হাত বাড়ান, তাহলে আমার মনে হয় যে সেটা আরো ভালো হবে,
4: সহজ হবে,
0: আর সহজ হবে। আর ট্রাভেলের ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে পর্যটন কর্পোরেশন আছেন এবং অন্যান্য সংস্থা যারা ট্রাভেল নিয়ে এখন কাজ করছেন, বাংলাদেশে ট্রাভেল নিয়ে প্রচুর কাজ হচ্ছে,
4: প্রচুর।
0: তো একটা সময় ছিল বাংলাদেশে যখন বিদেশিরা আসতেন তারা ইউটিউবে সার্চ দিতেন, বাংলাদেশ সম্পর্কে প্রপার ইনফরমেশন পেতেন, আমি এরকম বহুবার শুনেছি। তো এখন যেটা হয় যে বাংলাদেশ সম্পর্কে তারা সার্চ দিলে ভালো ভালো কিছু ইনফরমেশন ডিসপ্লে হয়
4: অনেক,
0: এই জিনিসটা আমি প্রথম ফিল করি। আমি যে ট্রেডে আছি, আমার একজন ফরেন কনসালটেন্ট, সে বাংলাদেশে এসে বললেন যে কাজ শেষ করে আমি ঢাকাটা একটু এক্সপ্লোর করতে চাই, ঢাকার দ্রষ্টব্য কি কি আছে।
4: ওকে,
0: সো ইট টুক মি 30 মিনিট চিন্তা করতে যে ঢাকার কি কি আছে। তখন আমি চিন্তা করলাম, আমার আমি নিজে তো জানি না ঢাকায় কি কি আছে, আমার লোকটাকে যে দেখাবো আমি কি কি দেখাবো। সো সেই চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় যে বিভিন্ন যে সংস্থা এবং পর্যটন কর্পোরেশন, তারা যদি একটু নজর দেন, বাংলাদেশে ফরেন ট্রাভেলার আনা কোনো বিষয় না, তারা যদি পয়সা খরচ করে ইন্ডিয়া ঘুরতে পারেন, নেপাল ঘুরতে পারেন, বাংলাদেশেও অনেক সুযোগ সুবিধা আছে, বাংলাদেশেও অনেক দেখার মতো জায়গা আছে। কক্সবাজারে এত সুন্দর একটা বিচ, কক্সবাজারে মানুষ আসবে না কেন, কক্সবাজারে মানুষ এক্সপ্লোর করবে না কেন?
4: এক্স্যাক্টলি।
0: তো আমরা বাঙালিরা কিন্তু প্রতি বছর একবার হলো কক্সবাজার যাই, তাই তো? তো সেখানে যদি সব সুযোগ সুবিধা তুলে ধরা যায় বাংলাদেশের জন্য ভালো। এবং দিন শেষে তো আমরা মধ্যম আয়ের দেশ, আগেই বলেছি যে এই ক্ষেত্রে যদি বৈদেশিক মুদ্রাও অর্জন হয় বাংলাদেশের জন্য ভালো, এবং বাংলাদেশের ক্ষেত্রে নেগেটিভিটি অনেক বহির্বিশ্বে কাজ করে বেশি, বাংলাদেশকে নেগেটিভ ভাবে লোকজন দেখে, সেটা আস্তে আস্তে কাটবে আমার মনে হয়।
4: চমৎকার বলেছিলেন, সম্ভাবনার গল্প, ম্যারাথনের গল্প থেকে শুরু করে ট্রাভেল গল্প, বাবি ভাই কি চমৎকার করে এই সম্ভাবনার ভাবনাগুলো তুলে ধরেছেন। উনি শুরুতে বলেছেন যে উনি আসলে স্বপ্ন দেখতে ভালোবাসেন, উনি আশা রাখতে ভালোবাসেন। সো সেখান থেকে বলতে চাই সুপ্রিয় শ্রোতা, লেটস গো উইথ আরজে হাসিব। আমরা একেবারে শেষের দিকে, ভাইয়া একেবারে শেষ মুহূর্তে জাস্ট কয়েক সেকেন্ডে যদি আমাদের অডিয়েন্স সম্পর্কে কিছু বলতাম, এই শো সম্পর্কে কিছু বলতাম।
0: হাসিব ভাইয়ের সাথে আমার একেবারেই যোগাযোগ নাই, আমি ওনার শো দেখে ওনার সাথে যোগাযোগ করি, এবং আই এম গ্রেটফুল যে সম্পূর্ণ আননোন একটা পার্সনকে আমাকে উনি সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কিছু কথাবার্তা বলার এবং কিছু ভাবনা শেয়ার করার। এবং ওনার ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো আমি দেখেছি, যেগুলো আমার কাছে প্রচণ্ড রকমভাবে ইন্সপায়ার করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার এই চ্যানেলটা ট্রাভেলের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। আমি একা দেখছি না, যেহেতু এটা একটা শো, বহু মানুষ দেখছেন এবং বহু মানুষকে আপনি ইন্সপায়ার করছেন, এবং দিন শেষে আপনাদের এই অডিয়েন্স এবং আপনাদের এই যে শোটা যদি কিছু মানুষকে ইন্সপায়ার করতে পারে, তা সেটাও কিন্তু একটা অবদান রাখছে ট্রাভেলের ক্ষেত্রে। সো আই এম থ্যাঙ্কফুল ফর ফুল টিম, আপনাদের পুরো টিমকে ধন্যবাদ, আপনারা দারুণ একটা কাজ করছেন, দেশের বিভিন্ন প্রান্তের থেকে নোন এবং আননোন লোকজনকে সুযোগ করে দিচ্ছেন তাদের এখানে কথা বলার, এবং একই সাথে আপনি ট্রাভেল নিয়ে যে মানুষের ভাবনা এবং স্পোর্টস অ্যাডভেঞ্চার এগুলো নিয়ে যে মানুষের ভাবনা, এগুলোকে শেয়ার করার সুযোগ দিচ্ছেন, সেটার জন্য আপনাকে এবং ফুল টিমকে ধন্যবাদ।
4: থ্যাংক ইউ সো মাচ। আসলে সব কৃতজ্ঞতা দিতে চাই ঢাকা এফ এম কে, আমি শুধু সামান্য চেষ্টা করছি, এবং কৃতজ্ঞতা দিতে চাই ক্যামেরার পিছনে যে মানুষটা আছেন ওনাকে। সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে আসলে একটা বছরে পাড়ি দিলাম আমরা। এই অক্টোবর মাস আমাদের জন্য উৎসব, নভেম্বর আমাদের এই শোর প্রথম হচ্ছে অনিয়ার হয়েছে, সে একইভাবে আমরা আসলে একটা স্পন্সর পেয়েছি আমাদের এই ট্রাভেল শোর। আসলে এক বছর উপলক্ষে অ্যাডভার্গো থেকে আমাদেরকে একটা টি শার্ট স্পন্সর করা হয়েছে, সেটাই আজকে আমরা বাপি ভাই মাধ্যমে আমরা আজকে এটা উদ্বোধন করব। প্লিজ দিস ইজ দা আবার আমাদের টি শার্ট রিভিল করছি আমরা, এবং যদিও আমরা শুরুটা করেছি আমরা আব্দুর রাজ্জাককে দিয়ে, এবং আজকে অনিয়ার একদম ফাইনালি ফর্মাল হইতে বাপি ভাইকে দিয়ে শুরু করছি।
0: আপনাকে ধন্যবাদ হাসিব ভাই, চমৎকার একটা টি শার্ট, এবং আপনাদের এই শোর উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আশা করছি যে আপনারা আরো এগিয়ে যাবেন।
4: আমরা একটু ব্যাক সাইডটা দেখাই, আমাদের এখানে যেখানে ঢাকা
0: ফ্যামিলি লোগো আছে, টি-শার্ট এবং ডিজাইনটা খুব সুন্দর,
4: এবং এই ডিজাইনের গল্প ফাইনালি আমি দাদাকে দেখিয়েছি এবং উনি অনেক পছন্দ করেছেন ডিজাইনটা। আসলে ট্রাভেল একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি, পাহাড় সবকিছু মিলানো এবং সবকিছু মিলে, এন্ড দিস ইজ দ্য ঢাকা এফএম। সো আই হোপ আপনাদের টি-শার্টও ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ।
0: আচ্ছা এটি এই টি-শার্টের যে থিম এন্ড বিশ্বের যে ম্যাপ, এটার মাধ্যমে ফুটে উঠেছে পুরো ট্রাভেল মনস্ক হাসিব ভাইয়ের পুরো হিস্ট্রি আমি বিশ্বাস করি। বিশেষ করে যে নিচে যে পাহাড়ের যে থিম, সেখানে একটা কম্পাস এবং পুরো ডিজাইনটা একটা অনন্য ডিজাইন। হাসিব ভাইকে ধন্যবাদ যে এক বছর পূর্তি উপলক্ষে টি শার্টটা দেওয়ার জন্য।
4: অবশ্যই অবশ্যই, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আশিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আসলে এই টি শার্ট স্পন্সর করেছেন, ঢাকা এফএমকে ধন্যবাদ এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা এফএম এর লেটস গো উইথ আরজে হাসিব শো আসলে সবার হৃদয় ছুঁয়ে গেছে, দেখতে দেখতে অক্টোবর এসে পড়েছে এবং আমাদের বলতে পারি এক বছর পূর্ণ হবে। একইভাবে বিভিন্ন দিক থেকে আমাদের অনেকেই সাড়া দিয়েছেন, তারা আমাদের বিভিন্ন গিফট দিতে চাচ্ছেন, বাট যাদেরকে আমরা বিশ্বস্ত এবং ভালো লেগেছে আমরা তাদেরকে আমরা গ্রহণ করেছি। একইভাবে লেটস গো উইথ আরজে হাসিব এবং এই শোর একটা ক্যাপ আমরা পেয়েছি তাহমিদ ক্যাপ হাউস থেকে, হিয়ার ইজ দ্য লোগো, এন্ড সেটাও আজকে বাপি ভাইকে দিয়ে আমরা শুরু করেছি।
0: ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ,
4: থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করছি, একেবারে সময় হয়ে গেছে। তারপরও বলতে ইচ্ছা করছে যে ভাই আরো কিছু গল্প বলি, আরো কিছু সময় থাকি, যেহেতু একটা শো সময়ের মাঝে আমাদের চলতে হয়, সে মাঝে আসলে সীমাবদ্ধতা। শেষ করছি, আবার ওই একই কথাই বলতে চাই, আমার সবচেয়ে পছন্দের একটা বিষয়, সেটা হচ্ছে পৃথিবীতে একটা দেশ সীমারেখা রয়েছে মানুষ। সুপ্রিয় শ্রোতা, দেখা হবে একেবারে ঠিক ঠিক আগামী সোমবার রাত 9টায়, আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো লেটস গো উইথ আর জাসিফ। সি ইউ দেন, রিদম অফ ইউর জার্নি, আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 9.4

Bong Chen Taka FM 90.4. ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Action, this your Bender Gun Shudun. Ben be set.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ডিস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: 90.4 FM.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: nos han dejado solas. Aprovechate.
1: Ay, ay, ay, ay, ay, ay. Oh, yeah.